107 FM Rainbow Project তরঙ্গে শুনছেন রবীন্দ্রসঙ্গীত, শুনছিলেন শ্রীকান্ত আচার্য এবং ডক্টর রাজীব চক্রবর্তীর কণ্ঠে, এবার শিল্পী জয়তী চক্রবর্তী।

কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

এই গানটা শুনলে এইরকম যখন কোনো কথা গানের সুর ভেসে আসে, তুমি কেমন করে গান করো হে গুণী, মনটা তখন অনেক কিছুই বলে। এই রবীন্দ্রসঙ্গীতের তালে তালে এবং রবীন্দ্রসঙ্গীতের মনে মনে এই গানগুলো শুনতে শুনতে মনের মাঝে মনে হয় সত্যি যে তুমি কেমন করে গান লিখেছিলে হে গুণী। এই কথাটাই বোধহয় আমাদের মনের মাঝে বারবার মনে ওঠে, জেগে ওঠে। এই প্রশ্ন আমাদের বারবারই মনে হয় যে এত গান, এত রকমের গান, এত পর্যায়ের গান, এত ঋতুর গান কেমনভাবে তিনি লিখেছিলেন এই বিশ্বের দরবারে, সে প্রশ্ন আমাদের মনে থাকে। এই গান শুনতে শুনতে আমরা সে কথাই ভাবি, আর সেই জন্যেই আমরা গান শুনছি আজকে রবীন্দ্রসঙ্গীত আনন্দধ্বনি অনুষ্ঠানে। এবারে শিল্পী পীযূষকান্তি সরকার।

গান শুনতে শুনতে ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানাচ্ছে সময় একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হবে। যেতে যেতে ফ্লোরা আমাদের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে আপাতত আনন্দধ্বনি অনুষ্ঠান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

আজকের এই দিনটায় কিন্তু ওই যদি শব্দটা খুব একটা থাকে না, তার কারণ আজ বলা হয় বেস্ট ফ্রেন্ড ডে। আন্তর্জাতিকভাবে পালন করা হয় বেস্ট ফ্রেন্ড ডে, অর্থাৎ জীবনে যে মানুষটি একেবারে

আমাদের সমস্ত রকম রূপ, সমস্ত রকম ভার্সন বলতে পারি। দেখে সেই মানুষটা, যে দেখে যখন আমি রেগে আছি, যখন আমার খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, যখন আমি একটু পাগলামো করছি, এই সমস্ত মুহূর্তে যে মানুষটা আমার সঙ্গে থাকে, আমাদের সঙ্গে থাকে, তাকে আজ বলার দিন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুই আছিস বলে জীবন সহজ। আসলে কিভাবে শুরু হয়েছিল আজকের এই দিনটা বলবো। আসলে আজকে এই প্রভাত বিনায় আমি তাপস সকাল 7টা পর্যন্ত একেবারে বেস্ট ফ্রেন্ড ডে, বেস্ট ফ্রেন্ড এই বিষয়টা নিয়েই আমরা কথা বলবো। আমেরিকায় 1935 সালে ইউএস কংগ্রেস প্রথম ফ্রেন্ডশিপ ডে ঘোষণা করে আগস্টের প্রথম রবিবার। পরে সোশ্যাল মিডিয়ার যুগে 8ই জুনকে আলাদা করে ন্যাশনাল বেস্ট ফ্রেন্ডস ডে হিসেবে পালন করা শুরু হয়। আর এখন এটা কিন্তু ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে, আর বলতে পারেন ইন্টারন্যাশনাল বেস্ট ফ্রেন্ড ডে এই নামেই কিন্তু পরিচিত। আর ওই ফ্রেন্ডশিপ ডে ইত্যাদি ইত্যাদি বললে পরে যেটা মনে হয়, যে মনে পড়ে যে আচ্ছা ফ্রেন্ডশিপ ডে তো আমরা আগস্টের প্রথম রবিবার পালন করি, সেই অনুযায়ী 2026 এই 2রা আগস্ট রবিবার পড়বে দিনটা। আজকে আবার কি না ফ্রেন্ডশিপ ডে সমস্ত বন্ধুর সঙ্গে পালন করি আমরা ওই আগস্টের প্রথম রবিবার, যেটা বললাম 2026 পড়বে 2রা আগস্ট রবিবার। আজ বেস্ট ফ্রেন্ড ডে, একেবারে সবচেয়ে প্রিয় বন্ধুর জন্য আজকের এই দিনটা। যে বন্ধু সুখে দুঃখে পাশে থাকে, বিচার করে না, পাগলামিতে সঙ্গ দেয়, রক্তের সম্পর্ক ছাড়াও যে পরিবার কয়, যে মনে করিয়ে দেয়, তার জন্য আজকের এই দিন বেস্ট ফ্রেন্ড ডে।

আপনারা যারা চিনে নিয়েছেন সেই বন্ধুকে, যে আপনার পথের চিরসাথী, চিরবন্ধু। আজকের এই দিনটা, এই যে বেস্ট ফ্রেন্ড ডে আমরা পালন করি, যে কথা বলছিলাম বারবার, অনেকে মনে করেন যে আবার এসব কেন, বন্ধু তো চিরদিনের। কখনো কখনো মনে হয় বছরে এক একটা দিন থাকলে মন্দ হয় না, মনে করিয়ে দেয় সেই দিনটা যে আমার সেই মানুষটা আছে, যে একেবারেই আমার মনের কাছে, যে মানুষটা সব রকমভাবে আমার পাশে থাকে, আমাকে সব রকম মুডে গ্রহণ করে, হয়ে ওঠে আমার বেস্ট ফ্রেন্ড। আজকের দিনটা কিন্তু উদযাপন করতে পারেন তাকে নিয়ে, উদযাপন করতে পারেন তার জন্য। কিভাবে কি করবেন, ধরুন একটা ভয়েস নোট পাঠাতে পারেন, টেক্সট নয়, দু মিনিটের ভয়েস নোট পাঠান। কেন সে আপনার বেস্ট ফ্রেন্ড সেটাও বলুন। আর একটা কাজ করতে পারেন, প্রথম তোলা ছবি আর এখনকার ছবি কোলাজ করে পোস্ট করে দিন, এটা হতে পারে। আর যেটা হতে পারে, এই যে আপনার সঙ্গে আপনার বন্ধুর কোনো স্পেশাল মিম, স্পেশাল ডায়লগ প্রিন্ট করে মগ বা টি শার্টে তাকে গিফট করতে পারেন। কিন্তু শুধু এই ছবি, ভয়েস নোট কিংবা উপহার, এক সঙ্গে বন্ধুর পছন্দের খাবার, তার সঙ্গে লং ড্রাইভে যাওয়া বা রাত জেগে মুভি দেখার প্ল্যান, সেটাও হতে পারে। আর একসাথে পাঁচটা ছোট কাজের লিস্ট বানান আর এই একদিনেই কমপ্লিট করে ফেলুন। আর একটা হতে পারে, চিঠি তো প্রায় উঠে গেছে, আজকের দিন দুজনে দুজনের জন্য একটা চিঠি লিখুন আর তারপর মুখোমুখি বসে এ ওর চিঠিটা পড়ুন, দেখুন না কেমন লাগে। নানাভাবে আজকের এই দিনটা পালন করুন, বলুন যে তুই তো আমার থেরাপিস্ট, তুই আমার পার্টনার ইন ক্রাইম, আর ফ্রি ফুড শেয়ার করার মানুষ, তোকে আমি ত্যাগ করলাম। বলুন রক্তের সম্পর্ক না, তবুও তুই আমার ফ্যামিলি, হ্যাপি বেস্ট ফ্রেন্ড ডে। বলুন তুই আমার সবচেয়ে বড় সিক্রেটের লকার, আমার বেস্ট ফ্রেন্ড, ওই একজন স্পেশাল বন্ধু, তার জন্য আজকের দিনটা আপনার কাছে, তার কাছে স্পেশাল হয়ে উঠুক, বেস্ট ফ্রেন্ড ডে।

0: রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: এর আজকের প্রভাত বীণার সঙ্গী আমি তাপস। আর আজকের বীণা বাজছে বন্ধুত্বের সুরে, বন্ধুত্বের ছন্দে, বন্ধুত্বের তালে। কারণ আজ 8ই জুন, আর এই দিনটা পালিত হয় বেস্ট ফ্রেন্ড ডে হিসেবে। ওই যে বলছিলাম বন্ধুর জন্য ভয়েস নোট করা, বন্ধুর জন্য চিঠি লেখা, আজকের এই দিনটায় বন্ধুর জন্য একেবারে শুরুর সময় থেকে আজকের সময়ের ছবি নিয়ে একটা কোলাজ বানানো, এমন কোনো উপহার দেওয়া যা তার বড্ড পছন্দের, এমন কোনো খাবার খাওয়া যেটা বন্ধুর প্রিয়, এমন কোনোভাবে দিনটা কাটানো যেটা তার ভালো লাগে। এভাবে পারস্পরিকভাবে ভাবতে থাকলেই কিন্তু বেস্ট ফ্রেন্ড।

লাইফটি সার্থক হয়ে ওঠে। তার জন্য লিখুন না এই রকম কয়েকটা লাইন, প্রিয় বন্ধু তুই আয়না আমার, লুকাই না কিছুই তোর সামনে আর, হাসিতে তোর দুঃখ ভুলি, কান্নাতে তুই হাতটা তুলি, প্রিয়তম বন্ধু তুই ছায়া হয়ে রোদ বৃষ্টিতে পাশে রোষ দাঁড়িয়ে। কিংবা কবিতা কেন, একেবারে একটা চিঠি লিখুন না, প্রিয়তম বন্ধু তোকে নিয়ে লিখতে গেলে শব্দ কম পড়ে যায়, তুই সেই মানুষ যাকে রাত দুটোয় ফোন করে বলা যায় ঘুম আসছে না, আর তুই বিরক্ত না হয়ে গল্প শুরু করিস, আমার সাকসেসে তোর চোখ চকচক করে, আমার ফেলিওরে তুই আগে হাত ধরে বলিস আবার কবে, তুই আমার পরিবারের বাইরে পাওয়া সবচেয়ে আপন পরিবার, থ্যাংক ইউ বলাটা কম হয়ে যায়, শুধু বলি তুই আছিস বলে জীবনটা এতটা একা লাগে না। প্রিয় বন্ধু ছাড়া জীবনটা একাই তো, প্রিয় বন্ধু মানে হিসেব ছাড়া ভালোবাসা, রক্তের সম্পর্ক না হয়েও যে সবচেয়ে আপন তার নাম প্রিয়তম বন্ধু, তুই আছিস তাই ঝড়েও ভয় লাগে না বন্ধু, আমার সব পাগলামির সাক্ষী তুই প্রিয় বন্ধু। চারটে লাইন লিখতেই পারেন, বন্ধু তুই গল্পের বই, প্রতিটা পাতায় সুখের ছোঁয়া, প্রিয়তম তুই কফির মতো, ক্লান্ত দিনে শান্তির ধোঁয়া।

0: রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: সঙ্গী তাপস, আর আজ বেস্ট ফ্রেন্ড ডে, এনেই প্রভাত বিনার সুর বাঁধা। পৃথিবী বিখ্যাত কিছু বেস্ট ফ্রেন্ড জড়িয়ে আছে, যেমন ধরুন মার্ক টোয়েন এবং নিকোলা টেসলা। এটা একটা অদ্ভুত জুটি। টোয়েন লেখক, টেসলা বিজ্ঞানী। টেসলার ল্যাবে গিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিত টোয়েন। টেসলা একবার এমন একটা মেশিন বানায় যেটাতে দাঁড়ালে পেট পরিষ্কার করে। টোয়েন সেটা ট্রাই করে বাথরুমে দৌড় দেয়। আসলে ওই যে বললাম, বেস্ট ফ্রেন্ড মানে পাগলামির পার্টনার। আরো এক জোড়া বেস্ট ফ্রেন্ড সেরেনা উইলিয়ামস এবং ক্যারোলিন ওজনিয়াকি। কোর্টের রাইভাল কিন্তু বাইরে বেস্টি। সেরেনা বিয়ের আগে ব্যাচেলার পার্টি থ্রো করে ক্যারোলিন। হ্যাঁ, সেরেনার বিয়ের আগে ব্যাচেলার পার্টি থ্রো করে ক্যারোলিন। আবার ক্যারোলিনের বিয়েতে সেরেনা ব্রাইডস মেড। কম্পিটিশন থাকলেও যে বন্ধুত্ব নষ্ট হয় না, এটা কিন্তু তার প্রমাণ। মার্ক টোয়েন, নিকোলা টেসলা, সেরেনা উইলিয়ামস, ক্যারোলিন ওজনিয়াকি, আর এর সঙ্গে সঙ্গেই যাঁদের কথা উঠে আসে, তারা ভারতীয় পুরাণের সবচেয়ে বিখ্যাত বন্ধুত্ব, তার নজির হয়ে আছেন কৃষ্ণ আর সুদামা। সুদামা গরিব ব্রাহ্মণ, কৃষ্ণ তখন রাজা। বছরের পর বছর দেখা নেই। সুদামা লজ্জায় এক মুঠো চিড়ে নিয়ে যায়, কৃষ্ণ সেটাই পরম আদরে খায় আর বন্ধুর দুঃখ দূর করে দেয়। আসলে বন্ধুত্বে স্ট্যাটাস কিচ্ছু নয়, একেবারেই কিচ্ছু নয়।

এই যে বন্ধু কথার মর্যাদা যারা রাখতে পারেন, তারাই তো কিন্তু বন্ধুত্বের জন্য বিখ্যাত হয়ে থাকেন ইতিহাসে। তেমনি আরও দুই বন্ধুত্বের কথা বলি, জে আর আর টলকিন এবং সি এস লুইস। লর্ড অব দ্য রিংস আর নার্নিয়া, এই দুই কালজয়ী বই আসতই না যদি এরা বেস্ট ফ্রেন্ড না হতেন। অক্সফোর্ডের দ্য ইংলিংস গ্রুপে প্রতি সপ্তাহে দেখা হতো, অক্সফোর্ডের দ্য ইংলিংস গ্রুপে প্রতি সপ্তাহে তাদের দেখা হতো, নিজেদের লেখা পড়ে তারা শোনাতেন। লুইস একসময় কিন্তু নাস্তিক ছিলেন, পরে ওই টলকিনের সাথে তর্ক আড্ডা করে করে একটা সময় কিন্তু ধর্ম তাতে দীক্ষিত করেন। আসলে বন্ধু মানে একে অন্যকে বড় করা, না ধর্মে দীক্ষিত হওয়ার জন্য নয়, বন্ধুর মধ্যে ভালো ভাবনা ছড়িয়ে দেওয়া। ওই যে বন্ধুত্ব শুরু হলো ইংলিংস গ্রুপে, সেই বন্ধুত্ব সারা পৃথিবীতে একেবারে চিরস্থায়ী ইংকে লেখা হয়ে গেল। ওপরা উইনফ্রে আর গেইল কিং, 40 বছরেরও বেশি সময়ের বন্ধুত্ব। ওপরা বলে যে গেইল আমার মা বোন বন্ধু সব। কেরিয়ারের শুরুতে যখন কেউ পাত্তা দিত না, গেইল রাত জেগে ওপরার শো দেখত আর ফিডব্যাক দিত। এখনও প্রতিদিন কথা হয়। তাদের বন্ধুত্বের রুল হচ্ছে হিংসা না, শুধু সেলিব্রেট করা। আর বলবো ম্যাট ডেমন এবং বেন অ্যাফ্লেকের কথা, ছোটবেলার বন্ধু। দুজনেই তখন স্ট্রাগলিং অ্যাক্টর, একসাথে বসে গুড উইল হান্টিং স্ক্রিপ্ট লিখে, কেউ কিনতে চায়নি, শেষে নিজেরাই শর্ত দেয় আমরাই।

হব। সেই মুভি অস্কার জিতে বেন বলে যে ম্যাট না থাকলে আমি ইন্ডাস্ট্রিতেই থাকতাম না। এটাই তো সেরা বন্ধু, বেস্ট ফ্রেন্ড।

ഇറ്റ്സ് എ വേൾഡ് ബേസ്ഡ് ഫ്രണ്ട് ഡേ ഇന്റർനാഷണൽ ബേസ്ഡ് ഫ്രണ്ട് ഡേ বা শুধুই বেস্ট ফ্রেন্ড ডে আমরা যেভাবে বলি যেভাবে ভাবি না কেন আজকের এই দিনটা কিন্তু এই বার্তা ছড়িয়ে দেওয়ার আর এই যে বেস্ট ফ্রেন্ডদের মধ্যে তিনটে কমন জিনিস থাকে এক লয়্যালটি পিছনে কথা না সামনে সাপোর্ট দুই সেলিব্রেশন তোমার জয় মানে ওর জয় আর তিন ট্রুথ বম্ব ভুল করলে মুখের উপর বলিয়ে দেওয়া এইটা কিন্তু খুব দরকার তাই আজ বন্ধুর জন্য বন্ধুত্বের জন্য সরাসরি বলুন না তাকে যে তুই আমার জীবনের পার্সোনাল গুগল সব টেনশনের সলিউশন তোর কাছে থাকে আমার সবচেয়ে বাজে জোকেও তুই হাসিস সবচেয়ে বড় ভুলেও পাশে দাঁড়াস থ্যাংক ইউ বললে কম বলা হয় শুধু বলি তুই আছিস বলে জীবনটা এত ইজি লাগে তাকে বলুন যে বিপদের সময় তুই আমার সেই এমার্জেন্সি নাম্বার খুশির সময় তুই আমার পার্টি প্ল্যানার আমার বেস্ট ফ্রেন্ড আমার সেফ জোন 8ই জুন হোক বা রোজ তুই সেরা বন্ধু তুই সৈকতের ঢেউ মন খারাপের বেলায় কেউ হাসির ঝড়ে মাতিস রোজ তুই ছাড়া দিনগুলো সব ফ্যাকাশে তুই সেই মানুষ যে আমার ক্রাশের খবর আগে জানিস আবার ছ্যাঁকা খেলে ফুচকাও খাওয়াস তোর মতো বেস্ট ফ্রেন্ড পাওয়া মানে লটারি জেতা শুধু টাকাটা আসে না এই তো বন্ধুত্ব আর যে বন্ধুত্ব যখন একেবারেই ছেড়ে যায় তার যন্ত্রণা দিনভর ওই যে সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি

বারবার দেখে বন্ধুর মুখ, শুধু সেই বন্ধু যে আমার বেস্ট ফ্রেন্ড, আমার জীবনের অন্যতম ভরসা, সেই সমস্ত বন্ধুদের বলার দিন আজ। বেস্ট ফ্রেন্ড, ভালোবাসি তোকে। এই পর্যন্তই মনের মেলোডিতে আবার কথা হবে বন্ধুত্ব নিয়ে অন্যভাবে। ছিলাম তাপস, দেখা হচ্ছে সকাল 8:30 মনের মেলোডিতে। যেতে যেতে বলি এই কথাটাই।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for 10 plus 2 BTEC cadet entry scheme, permanent commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar, safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.
2: सुबह की शुरुआत आपके साथ, सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: হর ঘর সূর্য ঘর।
4: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি।

আগামীকাল তো ডাক দিয়েছে, কিন্তু আজ এই মুহূর্তেও আপনাকে ডাক দিয়েছে, ডাক দিচ্ছে মনের মেলোডি, আর স্টুডিও থেকে ডাক দিচ্ছি আমি তাপস, আপনার বন্ধু। আর আজকের এই দিনটা, এই সকালটা এবং সকাল পেরিয়ে গোটা সময়টা শুধুই মাত্র বন্ধুদের ডাক দেওয়ার দিন আর মনে করিয়ে দেওয়ার দিন না, আজ সমস্ত বন্ধুর জন্য নয়, শুধুমাত্র আপনার বেস্ট ফ্রেন্ডের জন্য একটা বিশেষ দিন। আজ যারা প্রভাত বিনা সকালবেলায় টিউন করেছেন, তারা জানেন যে আজ বেস্ট ফ্রেন্ড ডে উদযাপন বিশ্বজুড়ে, এবং আমরাও আজ মনের মেলোডিতেও খানিকটা অংশ এই ভাবনাতে থাকব। কিভাবে? আপনারা যারা হোয়াটসঅ্যাপ করেন, যারা মেসেজ করেন, এসএমএস করেন, আমাদের ওই যে নম্বর 9903055992, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার বা সেই এসএমএস এর জন্য প্রয়োজনীয় নম্বর, সেখানে আপনি আজ সকালে জানাতে পারেন যে আপনার জীবনে বেস্ট ফ্রেন্ড কে, কাকে, কবি, কিভাবে পেয়েছেন তাকে মনে করুন। আজ দেখা গেল যে তিনি হয়তো রেডিও শুনছেন। আবার বলি, আপনার জীবনের বেস্ট ফ্রেন্ডের কথা, তার জন্য ঠিক চার লাইন। অনেক এসএমএস বা অনেক হোয়াটসঅ্যাপ আসে, তাই প্রথমে একটা কথা একটু বলি আপনাদের, যে খুব দীর্ঘ লেখা লিখবেন না। অনেকেই এত বড় লেখা লিখেন যে সবটা পড়ে ওঠা যায় না, কারণ আপনার বড় লেখাটা পড়তে গেলে অনেকের লেখা বাদ দিতে হয়। সুতরাং খুব দীর্ঘ লিখবেন না, 4-5-6 ম্যাক্সিমাম। কেমন? তার মধ্যেই 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা মেসেজে জানিয়ে দিন আপনার জীবনের বেস্ট ফ্রেন্ডের কথা। যে কোনো বন্ধু নয়, কিন্তু একেবারে বেস্ট ফ্রেন্ড। এবং এর বাংলা তর্জমা করলে না দেখবেন যে ঠিক সেই মানেটা খুঁজে পাওয়া যায় না। অনেকেই যদিও খুব ছোট্ট করে বলেন বেস্টি, আপনার সেই বেস্টির কথা শুনবো আজ সকালে। আর যেমনটা মাঝে

যে শোনাই আমি, সেটা হচ্ছে যে আমাদের যে স্বর্ণযুগের কালজয়ী গান, সেই সমস্ত গানের গল্প গপ্প নিয়েও কিন্তু হাজির রয়েছি আজ সকালে। তাহলে চলুন বেরিয়ে পড়ি।

মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

মনের মেলোডি সঙ্গীতা বোস 100.1 FM গোল্ডে। ওই বলেছিলাম না যে বেশ কিছু গান তৈরি হওয়া, সে সম্পর্কে যে মাঝে মাঝে ঝুলিটা খুলে বসি, আজ সেরকমই কিছু রয়েছে ঝুলিতে। গানের কথা বলি, চিরদিনের একটি বিখ্যাত ছবি, আপনারা জানেন বাংলা ছবির ক্ষেত্রে ভীষণ ভীষণ জনপ্রিয় একটি ছবি। এই ছবির সুরকার নচিকেতা ঘোষ। এই চিরদিনের ছবিতে মান্নাদের গাওয়া মানুষ খুন হলে পরে এবং ফুল পাখি বন্ধু আমার ছিল অসম্ভব অসম্ভব জনপ্রিয় হয়েছিল সেই গানগুলো। কিন্তু মজার ঘটনাটা ঠিক এই গান নিয়ে নয়, একটা বিশেষ ধাঁচের তবলা বাজাবার জন্য পণ্ডিত শ্যামতা প্রসাদকে আমার

নিমন্ত্রণ জানিয়ে নিয়ে আসেন নচিকেতা ঘোষ। ছবির পরিস্থিতি অনুযায়ী মিউজিক কম্পোজ করা হলো, শেষ পর্যন্ত তবলা সহ ছবিতে অভিনয়ও করানো হলো পণ্ডিত শ্যামতাপ্রসাদকে। কিন্তু সম্পাদনার সময় দেখা গেল যে শ্যামতাপ্রসাদের বাজনার সঙ্গে হাত মিলছে না। কাজ করে তো পণ্ডিতজি চলে গেছেন, কি হবে তখন? শেষ পর্যন্ত মুশকিল আসান করতে হলো নচিকেতা ঘোষকেই। রাধাকান্ত নন্দীকে ফোন করে তিনি ডেকে আনলেন। হাত, মেকআপ, জামায় মিল ইত্যাদি করিয়ে রেকর্ড করা বাজনার সঙ্গে রাধাকান্ত নন্দীর আঙুল মেলানো হলো। চিরদিনের ছবিতে পণ্ডিত শ্যামতাপ্রসাদের বাজনার সঙ্গে রাধাকান্ত নন্দীর আঙুল মেলানো হয়তো ততটা কঠিন ছিল না, কিন্তু সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ ওই তার ভাবনা, তাকে একেবারে করতেই হবে এবং সেই কাজটাই কিন্তু করেছিলেন। আর ওই যে হেমন্ত মুখোপাধ্যায় বলতেন না যে কারোর সঙ্গেই মিলে না নচিকেতা ঘোষকে, সত্যি তাই। ভাবুন, বাজালেন একজন একেবারে কিংবদন্তী শিল্পী, তার জায়গায় হাত শুধুমাত্র অভিনয় করল আরও একজন শিল্পীর। ছবির নাম চিরদিনের, দুটি জনপ্রিয় গান, মান্না দে।

মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনির মাফ। সত্যি সত্যি তাই। আর এই প্রসঙ্গে বলি যে আজ যারা টিউন করেছেন 100.1 IRFM গোল্ড, এই মুহূর্তে শুনছেন মনের মেলোডি, তাদের জন্য একটি বিষয় রেখেছি আজ বেস্ট ফ্রেন্ড ডে। সেই দিনটাকে মনে রেখেই আপনার জীবনের বেস্ট ফ্রেন্ডের গল্প শুনব, শুনতে চাইব ছোট্ট করে। প্রথমে যার হোয়াটসঅ্যাপ পড়ব, 9903055992 এই নম্বরে লিখেছেন দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা কাউড়া থেকে। বলছেন যে আমার প্রিয় বন্ধু বলতে আমি আকাশবাণী কলকাতাকেই ভাবি। সেইভাবে কোনো রক্ত মাংসের মানুষকে পাইনি যে প্রিয় বন্ধু হতে পারে। এখন সবাই যেন কিছু না কিছু স্বার্থ ছাড়া পাশে থাকে না, তাই আকাশবাণী আমার প্রিয় বন্ধু, আকাশবাণী নিঃস্বার্থ বন্ধু। কিন্তু এটা খুব স্বাভাবিক যে আমি, আপনি, আমরা এই আকাশবাণীর সূত্রেই বন্ধু হয়ে আছি বা আকাশবাণী আমাদের জীবনে বন্ধু, কিন্তু একেবারে রক্ত মাংসের কোনো একজন প্রিয় বন্ধু থাকাটা কিন্তু বড্ড জরুরি, বড্ড প্রয়োজন। আমাদের একটা খোলা জানলা, সেই আমাদের অক্সিজেন যোগায়। তো

সেই পাঠিয়েছেন সুমিতা রায়। ঢাকুরিয়া থেকে বলছেন যে আমার বেস্ট ফ্রেন্ড আমার স্কুলের এক বান্ধবী ছিল, এখন দেখা সাক্ষাৎ খুব একটা নেই। সেই বান্ধবী আমার অতি প্রিয় ছিল, মনের মধ্যে এখনো ওই আছে বেস্ট ফ্রেন্ড। তাহলে একটা কথা বলি, মনের মধ্যে কেন, আজ বেস্ট ফ্রেন্ড ডে, চেষ্টা করুন না একটু খুঁজে বার করে তার সঙ্গে একটু যোগাযোগ করে আজকের দিনটাকে তার সঙ্গে সেলিব্রেট করতে। সেই জন্যই তো দিনটার উদযাপন, তাই না? রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে বলছেন যে আমার বন্ধুর সংখ্যা কম, তবে আছে কয়েকজন, তার মধ্যে বেস্ট ফ্রেন্ড আছে একজন। তাদেরকে বলতে চাই যে সারা জীবন এভাবে বন্ধু হয়ে থাকতে, এবং আজ সারা দিন যেন সবার ভালো কাটে। এই পর্বে আরেকটি মেসেজ পড়ি। মিনা কর্মকার দমদম থেকে বলছেন যে আমার তেমন কোনো বেস্ট ফ্রেন্ড নেই, তবে স্কুল জীবনে ছিল করবি। আজ এত বছর পরও সেই ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ডকে মনে করি, তার সঙ্গে দেখা হয়নি আজ 30 বছর। এই যে শেষের যে লাইনটা লিখলেন না, এটা বড় যন্ত্রণার, এটা বড় কষ্টের, তাই না? বেস্ট ফ্রেন্ড যে ছিল, তাকে কাছে পাওয়া, তাকে নিজের করে পাওয়া সারা জীবন জুড়ে, সেইটা বোধ হয় বড় দরকার। একটা সময় ছিল যখন সই পাতাতেন মানুষ, সই, সেটা আসলে বেস্ট ফ্রেন্ডের নাম। সেই সইয়ের নাম হতো একটা, এবং দুজন দুজনকে কিন্তু সেই নামই ডাকতেন। হয়তো কারোর মনে আছে, কারোর নেই

একটু আগে বলছিলাম ওই গানের ঝোলা থেকে নচিকেতা ঘোষ তাঁর কথা। এবার সুধীন দাশগুপ্ত, সুবীর সেন তাকে নিয়ে বলছেন যে ভদ্রলোককে দেখেই কেমন একটা ভরসা পেলাম, শান্ত প্রকৃতির, কথা বলেন খুবই কম, কোথাও আমার হয়ে কিছু বলার কেউ ছিল না, এই পরিস্থিতি বোধহয় আমাকে একটু সাহসী করেছিল। পরিচয় দেওয়ার কিছুক্ষণ পরে বললাম যে আমার প্রথম রেকর্ডিং, তো আমাকে একটা ভালো গান দিন। উনি আমার দিকে তাকিয়ে বললেন, ভালো গান? তারপর কয়েক মিনিট পরে উনি নিজেই আমাকে যে গানটা দিলেন সেটা ছিল নীল আকাশের ওই কূলে কান্না হাসির ঢেউ দোলে। গানটা ভালো কিন্তু আমার যেন ঠিক পছন্দ হলো না। পরে গানটা শ্যামলদা গিয়েছিলেন, যেটা আমরা আজকের মনের মেলোডিতে এক্ষুনি শুনলাম। কিন্তু ওর মুখের ওপর কি করে বলি, একটু সময় নিয়ে বললাম আর একটা গান যদি শোনান। তখন উনি গাইলেন ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন। গানটা শোনার সঙ্গে সঙ্গে বললাম আমি এইটা গাইব। সুধীন্দা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বেশ দ্বিধার সঙ্গে বললেন, এইটা এটা তো মানে আর একজনকে দেওয়ার কথা আছে। আমি বললাম তাহলে আমি গাইব না, আমার কোনো গান দরকার নেই। উনি তখন কয়েক সেকেন্ড ভেবে বললেন যে আচ্ছা তুমি গানটা গাও তো দেখি।

অভিমান ওকে ছুঁয়েছিল ঠিক কিনা জানি না, উনি আমার গাওয়া শুনে বলেন, ঠিক আছে গানটা তুমিই গাইবে। বলার পর উনি নিজের খাতে গানটা লিখেও দিলেন। গানটার রেকর্ড হয়ে প্রকাশিত হওয়ার পর বহু গুণীজন অনেক কথা বলেছিলেন, তবে সবচেয়ে অবাক হয়েছিলাম যখন জেনেছিলাম দিল্লিতে একটা স্কুলে গানটা ছাত্রছাত্রীদের প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়ানো হয়।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

ভালো বন্ধু, সেরা বন্ধু, কিন্তু সেই আলাদিনের আশ্চর্য প্রদীপের মতোই। যদি আপনি কিছু চান, আপনি পাবেন। আর সেই বেস্ট ফ্রেন্ড আপনার জীবনে, তার কথা জানতে চেয়েছি। 9903055992 এই নম্বরে, কারণ আজ পালিত হচ্ছে বেস্ট ফ্রেন্ড ডে, বা সে বেস্টির জন্য একটা বিশেষ দিন। কিন্তু এখনো পর্যন্ত আপনাদের যাদের লেখা পড়েছি, দু একজন তাদের জীবনে বেস্ট ফ্রেন্ড পেয়েছেন কিন্তু হারিয়ে ফেলেছেন, যোগাযোগ নেই, কেউ বা আজ পর্যন্ত বেস্ট ফ্রেন্ড পানইনি। আবার কিছু বন্ধু লিখছেন, মানে যেমনটা চেয়েছিলাম তেমনটা কিন্তু লিখছেন না। আপনার বেস্ট ফ্রেন্ডের কথা জানতে চেয়েছিলাম, যাই হোক, হয়তো তার অভিজ্ঞতা থেকেই লিখছেন। যেমন সল্টলেক থেকে আশিস দত্ত, তিনি বলছেন যে বেস্ট ফ্রেন্ডও অনেক সময় বিশ্বাসঘাতকতা করে ব্রুটাস হয়ে যেতে পারে, কিন্তু বই কখনো বিট্রে করে না। অর্থাৎ বই বেস্ট ফ্রেন্ড, কেউ বলেছেন আকাশবাণী তার বেস্ট ফ্রেন্ড। আরেকটি মেসেজ পড়ব।

ও পায়েল ব্যানার্জি লিখছেন বেলঘড়িয়া থেকে, বলছেন যে বন্ধু মানে পিছু টানে, মনকে আপন করে। বন্ধু মানে ঢেবের দোলা লাগলো মনের ঘরে, মনের খামে কত কথা লিখে যায় তারা, সারা জীবন থাকবে পাশে বন্ধু হলো তারা। ছড়া লিখেছেন, কবিতা লিখেছেন, কিন্তু আপনার বেস্ট ফ্রেন্ডের গল্প যেটা জানতে চেয়েছিলাম সেটা কিন্তু শোনা হলো না। দেখি আমাদের যারা হোয়াটসঅ্যাপ করেছেন তাদের মধ্যে কেউ তেমন কোনো বেস্ট ফ্রেন্ডের কথা লিখেছেন কিনা। লিখছেন অতন পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে, বলছেন যে আজ প্রিয় বন্ধু বিষয়ে বলতে গেলে আমার প্রিয় বন্ধুদের মধ্যে একটা নামই আমি সবার আগে রাখতে চাই, তার নাম অসীম সরকার খোকা। একদম ছোটবেলা থেকে আমাদের বড় হয়ে ওঠা, তিনি যদি আজ শোনেন বড্ড খুশি হবেন, তাই না? পাঠিয়েছেন কোন্নগর থেকে মানসী বৈদ্য। তাপস তাকে জানাই বৃষ্টি ভেজা বকুল শুভেচ্ছা। বাইরে বৃষ্টি হচ্ছে নাকি? স্টুডিও থেকে তো টের পাইনি। হ্যাঁ প্রিয় বন্ধু, সেভাবে আমার একান্ত প্রিয় বন্ধু বলতে কেউ ছিল না, সকলেই প্রিয় ছিল। তবু বলি নূপুর রায়ের কথা, বিয়ের পর আর দেখাই হলো না, অনেক চেষ্টা করেও ফল ফলল না। তারপর প্রিয় বন্ধু হলো আমার ছেলে, যাকে সব কিছুই প্রাণ খুলে বলা যায় এবং বলিও। সেও আজ 11 বছর ঘর ছাড়া গবেষণা করছে, তার সময় খুবই কম। আর এখন এখন আমার প্রিয় বন্ধু ভগবান, ওর রাগ অভিমান কষ্ট সব ভাগ করে নিই। আসলে সময়ের সাথে সাথেই প্রিয় বন্ধুও বদলে বদলে যায়, হয়তো এটাই নিয়ম। এটা ভারী সত্যি কথা, জীবনে কিন্তু একজন প্রিয় বন্ধু, একজন বেস্ট ফ্রেন্ড হয়তো সারা জীবনের জন্য নাও থাকতে পারেন। সময়ের সঙ্গে সঙ্গে যেমন বন্ধু বদলে যায়, তেমন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রিয় বন্ধুও বদলে যেতে পারে।

হ্যান্ডেড বাই ওয়ান এফ এম গোল্ডের মনের মেলোডি শুনছেন, সঙ্গে আমি আপনার বন্ধু তাপস। সুরকার নচিকেতা ঘোষ এক অদ্ভুত মানুষ, একটু আগেও বলছিলাম, প্রত্যেকে জানেন। হেমন্ত মুখোপাধ্যায় বলেছেন, এবার পিন্টু ভট্টাচার্য তাঁর একটি গান, তাই নিয়েই কথা হচ্ছে। বলছেন যে সুরের বৈচিত্র্য, গানের যন্ত্রানুষঙ্গ সব নিয়ে এমন মগ্ন থাকতেন যে সেই সময় অন্য কারো সাধারণ কথাবার্তা তার কানেই ঢুকত না। নিজের সুর করা ও যাকে দিয়ে গাওয়াচ্ছেন, এ দুটো ক্ষেত্রেই ওর আশ্চর্য আত্মবিশ্বাস ছিল। আমার শেষ দেখা সেই রাতে গানটা খুব জনপ্রিয় হয়েছে, প্রায় সর্বত্র গাইছি। সেই গানটা নিয়ে আলোচনা

নাই একবার আমাকে একটা কথা বলেছিলেন যা আমি জীবনে ভুলব না। বলেছিলেন, গান গেয়ে কাউকে জিজ্ঞাসা করবি না তোর গান কেমন লাগলো, নিজে জিজ্ঞাসা করলে সাধারণ সৌজন্যে কেউই বলবে না যে গানটা ভালো গাওয়া হয়নি। যদি সত্যিই কারো ভালো লাগে সে নিজে এসে তোকে বলে যাবে। পরে বুঝেছিলাম শিল্পীদের ক্ষেত্রে এর চেয়ে

0: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
1: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
0: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: হরে ঘর সূর্যঘর।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড,
4: 100.1 FM গোল্ড। শুনছেন মনের মেলোডি, আপনার সঙ্গে আপনার বন্ধু তাপস আজ সকালবেলায়। পাঠিয়েছেন উৎপল মুখার্জি। কি পাঠিয়েছেন সেটা আপনারা জানেন যে আজকে বেস্ট ফ্রেন্ড ডে, বেস্ট ফ্রেন্ড ডে, এই উপলক্ষে বেস্ট ফ্রেন্ডের গল্প শুনতে চেয়েছি। রায়পুর ছত্তিশগড় থেকে উৎপল মুখার্জি বলছেন যে এখন এখানে মেঘলা আকাশ, বৃষ্টি হতে পারে, ফলে প্রচণ্ড গরম থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। ব্রেকফাস্টের সঙ্গে তাপসের মেলোডিয়াস কণ্ঠে বার্তা ও মন ভালো করা গান শুনছি। বিষয়ে যাই, আমার বেস্ট ফ্রেন্ড ও সহকর্মী, তার নাম পবনজিৎ সিং ডেডওয়াল, চণ্ডীগড় নিবাসী, একসাথে পড়াশোনাও করেছি। আনফর্চুনেটলি আজ সে প্রয়াত, করোনার সময় সে চলে গেল, আজও আমি তাকে ভুলতে পারি না, মন ভারী হয়ে ওঠে। পাঠিয়েছেন নন্দা রায় পোড়েল, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে বলছেন যে এই বিশ্বভুবনটাই আমার বন্ধু, মানব বন্ধুর থেকে গাছপালা, জীবজন্তু, পশু পাখি, আকাশ সব মিলিয়ে প্রকৃতি, আর আছে সারাদিনে বেতার তরঙ্গ, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, তবে যার সঙ্গে আমার নিভৃত আলাপচারিতা চলে, যাকে আমার সুখ দুঃখ আনন্দ সব কিছু জানাই, যে আমার সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করে না, যাকে ভেবে রেখেছি আমার নিথর দেহেই তার ঠাই হবে, আমার সাথে সেও পঞ্চভূতে বিলীন হবে, সে হল আমার লুকানো একটা ডায়েরি, কেউ তার হদিশ জানে না। যখন খুব মনে দুঃখ হয়, অভিমান হয় কিংবা একাকিত্বে ভুগি, তখন গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে তাকে নিয়ে বসি, স্মৃতি জড়িত পাতা উল্টাতে উল্টাতে কখন যে মন প্রসন্ন হয়ে গভীর শান্তির নিদ্রা দু চোখে নেমে আসে, টের পাই না, এমন বন্ধু আর কেউ নেই। পাঠাচ্ছেন আমতা জগদ্ধাত্রী তলা হাওড়া থেকে নিশা কর ধর, বলছেন যে আজ তাপসদাকে পেয়ে খুবই খুশি হলাম, আমিও তো খুশি আপনাদের কাছে আসতে পেরে। বিষয়ে আসি, আমার বেস্ট ফ্রেন্ড ছিল মুম্বাইয়ে, তার নাম সঞ্জু। মুম্বাই ছাড়ার পর সেই বন্ধুর সাথে যোগাযোগ আর করতে পারছি না। যদি আমার বন্ধু FM গোল্ড শোনে তাহলে অতি অবশ্যই যেন আমার সাথে যোগাযোগ করে ফেসবুকে। এ তো গেল রক্ত মাংসের বন্ধুত্ব। এছাড়াও খুব কাছের বন্ধু রেডিও, যাকে সব সময় হাতের কাছে পাই সাথী হিসেবে, মন ভালো করার জন্য এই বন্ধুত্বটা আমাদের প্রত্যেকের প্রতি অবশ্যই জরুরি। গান খুব সুন্দর করছে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার চলে যাব আরও একটি হোয়াটসঅ্যাপ মেসেজে। পাঠিয়েছেন, দেখে নেব কে পাঠিয়েছেন, অনেক শেষে নামটা নিশ্চয়ই আছে, যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর, বলছেন যে সেরা বন্ধু দিবসের আন্তরিক শুভেচ্ছা। আমার সেরা বন্ধু স্কুল জীবনের মানস ভট্টাচার্য, সেই স্কুল জীবন থেকে সুখে দুঃখে খেলাধুলোয় হাসিতে কান্নায় সব সময় তাকে কাছে পেয়েছি, এখনও তার সঙ্গে হোয়াটসঅ্যাপে বার্তা আদান প্রদান করে, তাকে আজকের এই বিশেষ দিনে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার অসাধারণ উপস্থাপনাতে কথায় স্বর্ণযুগের গান ও গানের ইতিহাস, মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি, অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে। আজকের প্রভাত বিনা সেরা বন্ধু দিবসে অনেক কথা, তথ্য ও আলোচনাও মন ছুঁয়ে যাওয়া বন্ধুর সঙ্গীতগুলো শুনলাম, খুবই সমৃদ্ধ হলাম। চলে যাই আমাদের পরের হোয়াটসঅ্যাপ মেসেজ, কে পাঠিয়েছেন একটু দেখে নি। পাঠিয়েছেন রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া 5 থেকে। বলছেন, আমার প্রিয় বন্ধু অবশ্যই আকাশবাণী, এই যে সকাল থেকে শুরু করলো সারাদিন চলবে, এই আকাশবাণীর জন্য টিভি দেখা ছেড়ে দিয়েছি, তাই আকাশবাণী ছাড়া আর কেই বা কবে। প্রিয় বন্ধু, আমার আকাশবাণী জিন্দাবাদ, আমি বেশ সুখে শান্তিতে আছি এই আকাশবাণীর দৌলতে। বেশ ভালো থাকুন। আরও অনেক হোয়াটসঅ্যাপ মেসেজ জমেছে, পড়ব, কিন্তু গান তো শোনাতে হবে, তাই না?

আর মনের মেলোডিতে এবার আপনার হোয়াটসঅ্যাপ, আপনার প্রিয় বন্ধু, তার কথা তার গল্প পাঠিয়েছেন। তাকিয়ে দেখে নিই কে পাঠিয়েছেন। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখছেন যে আমার জীবনে বেস্ট ফ্রেন্ড হলো আমার ছোটবেলার বান্ধবী চম্পা চক্রবর্তী। ওই বান্ধবী আমার বাড়ির কাছেই থাকে, ওর সাথে যাতায়াতের পথে যখন দেখা হয় তখন খুব ভালো লাগে এবং আমাদের ছোটবেলাটাকে যেন আবার নতুন করে ফিরে পাই। তারপর পাঠিয়েছেন যিনি, তিনি হচ্ছেন পবিত্র শাখা, 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে। পবিত্রবাবু বলছেন যে আমার বেস্ট ফ্রেন্ড অসীম পোদ্দার আমার আর ওর জন্ম একই জায়গায়, ছোটবেলা থেকে একই সাথে পড়াশোনা ও খেলাধুলা করেছি। আমার বয়স এখন 68, এখনও বন্ধুত্ব অটুট আছে। নমস্কার। বাহ, এইটা খুব ভালো। পাঠিয়েছেন স্বাগত পাল মামুদপুর আমতলা থেকে, বলছেন যে আজ এই বন্ধুত্বের দিনে আপনার জন্য রইল এক রাশ শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের প্রকৃতির এক অমূল্য বন্ধু, আমি গাছকে আমার প্রিয় বন্ধু মনে করি, কারণ গাছ সব সময় আমাদের উপকার করে। গাছ আমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দেয় এবং পরিবেশকে নির্মল রাখে। এটি ছায়া দেয় ও প্রচণ্ড গরম থেকে রক্ষা করে। বিভিন্ন গাছ থেকে আমরা সুস্বাদু ফল পাই। গাছ কাঠ, ঔষধ এবং নানা প্রয়োজনীয় জিনিসের উৎস। পাখিরা গাছে বাসা বাঁধে এবং নিরাপদ আশ্রয় পায়। গাছ মাটি ক্ষয় রোধ করে ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। মানুষের মতো গাছ কিছু চায় না, শুধু যত্ন চায়। তাই আমাদের বেশি বেশি গাছ লাগানো এবং গাছের যত্ন নেওয়া উচিত। গাছ সত্যিই মানুষের সবচেয়ে উপকারী ও নিঃস্বার্থ বন্ধু। আরও মেসেজ পড়ব, তার আগে অবশ্যই গানে গানে সেই বন্ধুই

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

সেই মনের মেলোডিতে আজ আপনার বন্ধু তাপস, আর এবার আপনার জমে থাকা অসংখ্য হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছেন অমিতাভ হোর, গলফ গার্ডেন কলকাতা 33 থেকে। বলছেন যে আমার ছেলে একটু যখন বড় হলো তখন থেকেই ও আমার বেস্ট ফ্রেন্ড। আমার ছেলে, ওর বিয়ে হয়ে গেছে, এখনো ও আমার বেস্ট ফ্রেন্ড। চলে যাই পরের হোয়াটসঅ্যাপ মেসেজ, কে পাঠিয়েছেন একবার দেখে নি। আমি চলে যাব। শুভ্রা ভট্টাচার্য পাঠিয়েছেন বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে। আমার বেস্ট ফ্রেন্ডের নাম মালা। স্কুলের গেটে প্রথম দিন আলাপ, আমি খুব লাজুক ছিলাম, আরও ছিল আর ও ছিল খুব ডান পিটে। টিফিন ভাগ করে খাওয়া থেকে শুরু করে মাধ্যমিকের রাত জেগে পড়া সবটাই ও পাশে ছিল। বাবা যখন হঠাৎ চলে গেলেন আমি বোবা হয়ে গেছিলাম, পাড়ার লোক সান্ত্বনা দিচ্ছিল আর মালা চুপচাপ আমার হাতটা ধরে বসেছিল সারা রাত, একটা কথাও বলেনি। ওই চুপ করে থাকাটাই আমার কাছে সবচেয়ে বড় ওষুধ ছিল তাপসদা। আমি ভুল করলে সবার আগে ওই বকে, আবার আমার সাফল্যে ওই সবার আগে লাভ হয়। মা বলে, মালা তোর দ্বিতীয় মা, তাই আমার জীবনের বেস্ট ফ্রেন্ড মালা। বন্ধু কম, বোন বেশি, ঈশ্বরের কাছে একটাই চাওয়া, শেষ দিন পর্যন্ত যেন এই খাতটা ধরে রাখতে পারি। আমাদের বহু বন্ধু আজকে হোয়াটসঅ্যাপ করেছেন, প্রিয় বন্ধুর কথা বলেছেন, কিন্তু আপনি একেবারে সেই মানুষটিকে জীবনে খুঁজে পেয়েছেন যাকে আমরা বলতে পারি বেস্ট ফ্রেন্ড, এটা খুব ভালো লাগার। চলে যাই পরে, আরও একটা হোয়াটসঅ্যাপ মেসেজ রয়েছে আমার কাছে। গোপাল মান্না উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে বলছেন যে, বন্ধু বলতে যে সুখে দুঃখে সব

সবসময় পাশে থাকে তাকেই বোঝায়, যেমন বাবা মা। তবে আমার জীবনে আর একজন বন্ধুর আবির্ভাব ঘটেছিল। তিনি সুখে দুঃখে বলতে গেলে সব সময় আমার পাশে ছিলেন। তিনি আমার এক মাস্টার মশাই, নাম হিন্দুভূষণ পান ইব্রাহিম, মেদিনীপুরের কাঁথির বাসিন্দা। আমি যখন ছোটবেলায় বজবজে থাকতাম এবং কালীপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতাম, তখন 1974 সালে আমাদের বিদ্যালয়ে আসেন এবং 1980 সালে আমার বাবা মারা যাওয়ার পর উনি আমাকে নগদ টাকা বইপত্র দিয়ে কলেজ জীবন পর্যন্ত পাশে ছিলেন। এজন্য আজ আমি ওনার কাছে কৃতজ্ঞ। গোপাল মান্না, উলবেড়িয়া, গরুহাটা, তেঁতুলতলা। কিন্তু তিনি তো আপনার মাস্টার মশাই, আপনার অভিভাবক, পিতৃ সম। বন্ধু না বলে বোধহয় পিতৃ সম, এইটাই বোধহয় ঠিকঠাক প্রয়োগ ছিল, তাই না? পাঠিয়েছেন এবার স্বপ্নামাল গঙ্গাধরপুর ধর্মতলা কাওড়া থেকে। বলছেন যে আমার জীবনে এমন একটা বন্ধু যার সাথে ইচ্ছে মতো ঝগড়া করা যায়, যার কাছে সব চাইতে আমার প্রায়োরিটিটা একটু হলেও বেশি, যার সাথে ইচ্ছে মতো রাগ দেখানো যায়, যাকে মনের সব কথা সংকোচ ছাড়াই বলা যায়, যাকে পেলে ডায়েরির প্রয়োজন হয় না, যার কাছে কথা বলার সময় কিছু ভেবে বলতে হয় না, যে মানুষটা মনের খোঁজ নেয়, যে কথাগুলো আপনজনের চাইতে সে বেশি গুরুত্ব দেয়, আমার কাছে সেই মানুষটাই আমার প্রিয় বন্ধু, সে হলো আমার মা। এবার বলছেন যে প্রদীপ মুখোপাধ্যায় জগাছা কাওড়া থেকে। বাবু, কপু এবং আমি, বাবু, কপু এবং আমি, আমরা তিনজন সেই ছোটবেলা থেকে বন্ধু, আজও আছি। বা তাপসদা, আপনার বেস্ট ফ্রেন্ডের কথা শোনার খুব ইচ্ছে জাগছে, যদি শুনিয়ে দেন তাহলে আরও ভালো লাগবে আমার। খুব ব্যক্তিগত কথা স্টুডিও থেকে আমাদের বলা হয় না, তাও বলি যে স্কুল জীবনে এক বন্ধু যাকে পেয়েছিলাম ক্লাস 10, এই সময় থেকে ক্লাস 12 পর্যন্ত এবং তারও বেশ কিছুদিন পর পর্যন্ত একেবারে আমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু ওই সময় বা পরিস্থিতি অনেক সময় কাটিয়ে দেয়, আবার জীবনের পরের পর্যায়ে এসে আরও মানুষকে পেয়েছি, আরও একজন মানুষকে পেয়েছি যে যাকে বলতে পারি এই আমার বেস্ট ফ্রেন্ড, যার সঙ্গে ঝগড়া করা যায়, রাগ দেখানো যায়। আসলে অনেকেই বেস্ট ফ্রেন্ডকে সারা জীবন ধরে ধরে রাখতে পেরেছেন, আর কারো কারো জীবনে বেস্ট ফ্রেন্ড বদলে বদলে গেছে। আমার ক্ষেত্রে হয়তো তাই।

রেগান আপনার প্রিয় বন্ধু, আপনার বেস্ট ফ্রেন্ডের জন্য হোক। শিপ্রা কারার মালিক পারালিন হাওড়া বেতোর লিখছেন, আমি কিভাবে লিখব বেস্ট ফ্রেন্ড নিয়ে জানি না, যা লিখি না কেন তা আমার মনের কথা সব লেখা হবে কি। সেই ছোট্টবেলায় যখন বন্ধু কথার মানে বুঝতাম না, ঠিক তখন থেকে আমাদের পথ চলা, একই পাড়ায় দুজনের বাপের বাড়ি, একই স্কুলে পড়া, দিনে দিনে বড় হওয়া। বন্ধুর নাম প্রীতি, তার বিয়ে হয়েছে কলকাতায়, আজ লং লং যুগ হয়ে গেল, আমরা একই আছি। আর আজকের শেষ যে মেসেজটি আমি এই মুহূর্তে পড়তে যাচ্ছি, সম্ভবত যদি না অন্যদিকে কোথাও থাকে, হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য বলছেন, আমার বেস্ট ফ্রেন্ড আমার মা, সব কথা তাকে বলতে পারতাম, এখন মা নেই আর আমার বন্ধু গাছ। গাছ, মা, নানান রকম বিষয় বন্ধুত্বের আজ চলে এসেছে। আপনাদের সবকটি হোয়াটসঅ্যাপ SMS পড়া হয়ে গিয়েছে। আপনার চার যে বন্ধু থাক না কেন, তাকে নিয়ে ভালো থাকুন এবং সত্যি সত্যি জীবনে এমন একটি জানলা খুঁজে বার করুন যে আপনার জীবনে সেরা বন্ধুত্বের ভালোবাসা নিয়ে হাজির হবে। আজ এই পর্যন্তই, আজকের মনের মেলোডি আপনাদের সঙ্গে ছিলাম আমি তাপস। আড্ডা হবে, কথা হবে, দেখা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে। আজ আপনারা প্রত্যেকেই নাকায় হয়ে যান আমাদের বেস্ট ফ্রেন্ড। ভালো থাকবেন, টাটা।

আকাশবাণী কলকাতা, FM প্রচার তরঙ্গে খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। দিল্লিতে আজ ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হবে। নেপাল সীমান্ত থেকে গ্রেফতার ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খান। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচারের একটি মামলায় পশ্চিমবঙ্গ সহ চারটি স্থানে তল্লাশি চালাচ্ছে ED। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইরানে পাল্টা হামলা না করে

করার জন্য আহ্বান জানিয়েছেন। দাবায় ভারতের গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু ওয়াদিম রোজেনস্টাইন উইমেন চেস ট্যুরের এশিয়া ওশিয়ানিয়া পর্বের র্যাপিড বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। দিল্লিতে আজ কেন্দ্রের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি NHS সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা। 2018 সালে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করলেও তৃণমূল কংগ্রেস সরকার সেটি এ রাজ্যে চালু করতে দেয়নি। নির্বাচনী প্রচারে বিজেপি রাজ্যের মানুষকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার কথা জানিয়েছিল। পালাবাদলের পর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের যে 6 কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের আওতাভুক্ত করা হবে। এছাড়াও নতুন করে প্রকল্পটির জন্য আবেদন করা যাবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পশ্চিমবঙ্গই এতদিন এই প্রকল্পের বাইরে ছিল। ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তাকে কলকাতায় আনা হচ্ছে বলে খবর। নির্বাচনের সময় অশান্তি ও হিংসা ছড়ানো, লুট, তোলাবাজি, BLO-র ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নাম ভোটার তালিকায় তোলা, ভোটদাতাদের ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পলাতক ছিল জাহাঙ্গীর। নেপাল সীমান্ত ধরে পালানোর চেষ্টা করছিল সে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে STF আধিকারিকরা সেখানে পৌঁছে তাকে পাকড়াও করে। ফলতা বিধানসভা কেন্দ্রে গত 21 মে পুনর্নির্বাচনের 48 ঘন্টা আগে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর। যদিও প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় নির্বাচনী আইন অনুযায়ী EVM-এ তৃণমূল কংগ্রেসের প্রতীকের পাশে জাহাঙ্গীরের নাম ছিল। পুনর্নির্বাচনের আগে কলকাতা হাইকোর্ট তাকে রক্ষা কবচ দিলেও গত 26 মে তা প্রত্যাহার করে নেওয়া হয়। এদিকে হুমকি, মারধর, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে হুগলির সিঙ্গুড়ে তৃণমূল কংগ্রেস নেতা সুভাষ খামরুইকে পুলিশ গ্রেফতার করেছে। আজ তাকে চন্দননগর আদালতে তোলা হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের রক্ষা কবচ চেয়ে দ্রুত শুনানির আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া FIR খারিজ এবং কোনো কড়া পদক্ষেপ না নেওয়ার আর্জি জানিয়ে আদালতে দ্বারস্থ হন তার আইনজীবী। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, গ্রেফতারির আশঙ্কা থাকলে ক্রিমিনাল বেঞ্চে মামলা করা যেতে পারে, কিন্তু জরুরি ভিত্তিতে মামলার শুনানির অনুমতি দেওয়া সম্ভব নয়। স্বাভাবিক নিয়মে মামলা দায়ের করার পর তালিকাভুক্ত হলে তার শুনানি হবে। যাদবপুর স্টেশন এবং সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দোকান মালিকরা। বিচারপতি হিরণময় ভট্টাচার্যের এজলাসে আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা। হকারদের পক্ষে আইনজীবী শামীম আহমেদ জানিয়েছেন, গ্রীষ্মকালীন ছুটির বিশেষ বেঞ্চে আগেই মামলা দায়ের হয়েছিল। এদিকে যাদবপুর স্টেশন লাগোয়া এলাকায় গতরাতে হকার উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। উচ্ছেদ অভিযান রুখতে বাম কংগ্রেস নেতা কর্মীরা সেখানে পৌঁছলে পরিস্থিতি আরও জটিল আকার নেয়। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচারের একটি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ED পশ্চিমবঙ্গ সহ মিজোরাম মায়ানমার সীমান্ত, ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত জুড়ে 4টি স্থানে তল্লাশি চালাচ্ছে। NCB আগরতলা জোনাল ইউনিটের বাজেয়াপ্ত করা 49 কেজির বেশি মেটামফেটামিন এবং 40 গ্রাম হেরোইন উদ্ধারের ভিত্তিতেই এই মামলা। তদন্তে মায়ানমার থেকে মেটামফেটামিন সংগ্রহকারী একটি সংগঠিত আন্তঃসীমান্ত সিন্ডিকেটের খোঁজ পাওয়া গেছে। এখনও পর্যন্ত 142 কোটি টাকারও বেশি অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। আকাশবাণীর আজ 90 বছর পূর্তি। 1936 সালের আজকের দিনেই ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও AIR রাখা হয়। এই দিনটি দেশের সংস্কৃতি, তথ্য ও সম্প্রচারের ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত হিসেবে চিরস্মরণীয়। স্বাধীনতার পর অল ইন্ডিয়া রেডিওর দ্রুত সম্প্রসারণ ঘটে এবং 1956 সালে AIR-এর নাম হয় আকাশবাণী। বর্তমানে আকাশবাণী 591টি কেন্দ্রের মাধ্যমে ভারতের 98% মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং 23টি ভাষা ও 146টি উপভাষায় অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। আকাশবাণীর এক্সটার্নাল সার্ভিসেস ডিভিশন বা বৈদেশিক সেবা বিভাগ বিশ্বের 100টিরও বেশি দেশে ভারতের কণ্ঠস্বরকে বিশ্বমঞ্চে তুলে ধরছে এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছে। বহুজন হিতায় বহুজন সুখায় এই মহৎ আদর্শে অল ইন্ডিয়া রেডিওর সংবাদ সেবা বিভাগ NSD দেশের সর্বোচ্চ পেশাদারী নীতি ও মান বজায় রেখে 24 ঘন্টা সব প্রধান ভাষা
ও উপভাষায় এই বিশাল দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে খবর পৌঁছে দিতে

0: নিরলস কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই উপলক্ষে আকাশবাণীকে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় বলেন, সমগ্র দেশ আজ আকাশবাণীর সঙ্গে যুক্ত। আকাশবাণীর মাধ্যমে এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনা আরও শক্তিশালী হচ্ছে।
1: বহুত খুশি কে সাথ পুরে আকাশবাণী পরিবার কো বধাই দেতা হুঁ। 90 সাল আপনে পুরা কিয়া হ্যায়, 90 সাল পুরা হোনে পর মেরে শুভকামনায় হ্যায়। পুরা দেশ আকাশবাণী কে সাথ জুড়া হুয়া হ্যায়। আকাশবাণী কে মাধ্যম সে হামারা ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত রহে, মেরা ইয়ে শুভকামনা।
0: খবর শুনছেন FM প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ না নেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করে বলেছেন, প্রতিশোধ নেওয়া হলে তা শান্তি চুক্তি সম্পাদনের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। ট্রাম্প বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা আলোচনাকে কোনোভাবেই ব্যাহত করবে না এবং তেহরানকে আলোচনায় ফিরে আসার জন্য আহ্বান জানান তিনি। এপ্রিলের যুদ্ধবিরতির পর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর তিনি এই মন্তব্য করেন। খুব শীঘ্রই একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলেও ট্রাম্প আশা প্রকাশ করেন। চীনের প্রেসিডেন্ট সি জিনপিং দুদিনের সরকারি সফরে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন। বিগত 7 বছরের মধ্যে এই প্রথম জিনপিং পিয়ংইয়ংয়ে গেলেন। সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা বাড়ার পর বেজিংও তাদের দীর্ঘদিনের মৃত প্রতিবেশী রাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে তৎপর। দুই দেশের এই শীর্ষ বৈঠকে মূলত অর্থনৈতিক সহযোগিতা, কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতি এবং পিয়ংইয়ং, বেজিং ও মস্কোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ফিলিপিন্স উপকূলে তীব্র ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া সংস্থা প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ইবারাকি প্রিফেকচার থেকে শুরু করে ওকিনাওয়া পর্যন্ত সেদেশের বিস্তৃত উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার ফিলিপিন্সে সর্বোচ্চ 3 মিটার এবং মালয়েশিয়ায় 1 মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের পূর্বাভাস দিয়েছে। সংশ্লিষ্ট এলাকায় বাসিন্দাদের উপকূলবর্তী অঞ্চল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রাঁচির বাদগাই এলাকায় একটি জমি সংক্রান্ত অর্থ তছরুফের মামলা থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অব্যাহতির আবেদন খারিজ করে দিয়েছে বিশেষ PMLA আদালত। আদালতের তরফে জানানো হয়েছে, মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ার মতো যথেষ্ট নথিপত্র রয়েছে, এই পর্যায়ে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া সম্ভব নয়। গত বছরের ডিসেম্বরে দায়ের করা ডিসচার্জ পিটিশনে হেমন্ত সোরেন যুক্তি দিয়েছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি ভিত্তিহীন এবং বিচার করার মতো পর্যাপ্ত প্রমাণ নেই। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিগত 12 বছরে দেশের কোটি কোটি বঞ্চিত দরিদ্র পরিবারের জীবনে মর্যাদা, নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের এক নতুন অধ্যায় রচনা করেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী জনধন যোজনা, উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মতো উদ্যোগগুলি প্রতিকূল পরিস্থিতিতে থাকা কোটি কোটি পরিবারকে শক্তি যুগিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু হওয়ার পর এখনও অবধি শৌচাগার, রান্নার গ্যাস ও পানীয় জলের সংযোগ সহ দেশজুড়ে 4 কোটি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি জানান, এই প্রকল্প দেশজুড়ে আবাসন ক্ষেত্রে এক বড় পরিবর্তন এনেছে। দাবায় ভারতের গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু ওয়াদিম রোজেনস্টাইন উইমেন চেস টুরের এশিয়া ওশেনিয়া পর্বের র্যাপিড বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। রিডস পর্বে বিজয়ী হয়েছেন রুশ গ্র্যান্ডমাস্টার ক্যাটারিনা লাগনো। এই খেতাবের দরুন উভয় টুরের গ্র্যান্ড ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। নেপাল সীমান্ত থেকে গ্রেফতার ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খান। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচারের একটি মামলায় পশ্চিমবঙ্গ সহ 4টি স্থানে তল্লাশি চালাচ্ছে ইডি। দাবায় ভারতের গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু ওয়াদিম রোজেনস্টাইন উইমেন চেস টুরের এশিয়া ওশেনিয়া পর্বের র্যাপিড বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। খবর শেষ হলো, এরপরের খবর শুনুন বেলা 1:30।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে সর ফিরোজি। प्रधानमंत्री नरेंद्र मोदी ने गरीबों के हित में सरकार की 12 वर्ष की विकास यात्रा को रेखांकित किया है। श्री मोदी ने आज सोशल मीडिया पोस्ट में कहा कि इस दौरान देश कई बदलावों का साक्षी बना तथा गरीब कल्याण और वंचित वर्ग इन बदलावों के केंद्र बिंदु में रहा। उन्होंने कहा कि अंत्योदय हमेशा से सरकार के लिए प्रेरणा स्रोत रहा और यही कोशिश रही कि विकास का लाभ दशकों

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
0: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for 10+2 BTech Cadet Entry Scheme, Permanent Commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar, safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.
4: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: নিয়ে 100.1 এফএম গোল্ডে স্টুডিও প্রান্তে রয়েছি আমি সরিতা
1: আর আমি কোয়েল, আপনাদের সঙ্গে আপনাদের পছন্দের গান নিয়ে শুরু করলাম সতীনাথ মুখোপাধ্যায়ের গান দিয়ে।
0: একদমই, গতকাল তার জন্মদিন ছিল, আর সেই কথা মনে রেখেই শঙ্করচন্দ্র দেব বারাসাত থেকে এই গান শোনার জন্য আমাদের অনুরোধ করেছিলেন, আর এই গান দিয়েই আজকের তোমায় গান শোনাবো শুরু করলাম আমরা। অবশ্যই পরের গানের দিকে এগিয়ে যাব, তবে যেতে যেতে বলি এই গানের গীতিকার গুরুপ্রসন্ন মজুমদার, সুরকার সতীনাথ মুখোপাধ্যায় নিজেই।
1: চলে যাব পরবর্তী গানে। পরবর্তী গান অনুরোধ করেছেন পানিহাটি থেকে প্রীতিনন্দন। তিনটি গানের অনুরোধ ছিল, তার মধ্যে আমরা বেছে নিলাম যৌতুক ছায়াছবির গানটি, তাই তো?
0: হ্যাঁ, বেশ, প্রথম যে গানটি অনুরোধ করেছেন উনি লিখেছেন যে সেই গানটি শোনালে ভালো লাগবে, বাট সেই ঠিক নির্দিষ্ট ওই গানটি আপাতত আমাদের সংগ্রহে নেই, তাই যৌতুক ছবি থেকে এই গানটি শোনালাম আপনাকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে আমরা শুনছিলাম যৌতুক ছবির গান।
1: যৌতুক ছবির গানের পরে আমরা একটু চলে যাই প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে কোনো একটি গানে। এই গানের জন্য অনুরোধ করেছেন লালন ঘরামি, উর্মিলা ঘরামি, গোবিন্দপুর হাওড়া থেকে প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা শুনছিলাম মান্না দে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে গান, এবং এই গান আমরা শুনলাম মাদার ছবি থেকে।
1: একেবারেই তাই। আর এই গান শুনতে চেয়েছিলেন যিনি, তার কথা অবশ্যই আমাদের বলে দিতে হবে।
0: বীরেশ্বর সরকারের কথায় এবং সুরে আমরা শুনছিলাম এই গান মাদার ছায়া ছবির। আর এই গানের জন্য অনুরোধ করেছিলেন
1: পারগুসিয়া থেকে, পারগুসিয়া শিবতলা থেকে কিশলয় কোলে দুটি গানের অনুরোধ রেখেছিলেন, তার মধ্যে আমরা এই গানটি শোনালাম মান্না দে এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।
0: যদিও তিনি লিখেছিলেন কিশোর কুমার, কিন্তু অ্যাকচুয়ালি গানটি মান্নাদের কণ্ঠে,
1: প্রথম যে গানটি সে গানটি কিশোর কুমার লতা মঙ্গেশকরের কণ্ঠে, কিন্তু এক্ষেত্রে লতা মঙ্গেশকর থাকলেও সহশিল্পী ছিলেন মান্না দে এই গানটির ক্ষেত্রে।
0: একদম।
1: আমরা তাহলে পরের গানে চলে যাই।
0: হ্যাঁ একদম। এরপরে কার গান শুনছি?
1: তরুণ বন্দ্যোপাধ্যায়ের গানে যাই।
0: একদম, তরুণ বন্দ্যোপাধ্যায়ের গান শুনি।
1: তরুণ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন বিলারা হাওয়াখানা হুগলি থেকে বিশ্বনাথ গায়েন ও কবিতা গায়েন।

0: আমরা শুনছিলাম তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান পবিত্র মিত্রের কথায় শ্যামল মিত্রের সুরে।
1: একদম, পরবর্তী গানে চলে যাই, সুপ্রভা সরকারের গানে যেতে পারি। সুপ্রভা সরকারের গান শুনতে চেয়েছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। শুনবো সুপ্রভা সরকারের গান।

0: আমরা গান শুনছিলাম সুপ্রভা সরকারের কণ্ঠে নজরুল গীতি, তাই তো?
1: হ্যাঁ, এরপরে সুপ্রভা সরকারের পরে আমরা কার গান শুনতে পারি?
0: আমরা রাহুল দেব বর্মনের গানে যাই?
1: বেশ বেশ বেশ।
0: ভূমিকা খটিয়াল, রিমিকা খটিয়াল এবং বাদল খটিয়াল উলুবেরিয়া হাওড়া থেকে আমাদের গান শোনাতে, মানে শুনতে চেয়েছে, অনুরোধ করেছে এবং একটু অভিমানও করেছে সেই সঙ্গে। গত তিন সপ্তাহ ধরে গান শোনানো হয়নি। না না, অবশ্যই আমরা গান শুনিয়ে দিলাম, আর কোনো অভিমান রেখো না, কেমন?

0: আমরা গান শুনছিলাম বলা বাহুল্য রাহুলদেব বর্মনের কণ্ঠে, এই গান তারই নিজের সুরে আর গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়।
1: একদমই, আরডি বর্মনের পরে আমরা তাহলে চলে যাই মাধুরী চট্টোপাধ্যায় শুনবো না মান্না দে, যে কোনো একটা
0: মাধুরী চট্টোপাধ্যায় শুনি।
1: বেশ, তাহলে মাধুরী চট্টোপাধ্যায়ের গানে চলে যাব এবং এই গানের জন্য যিনি অনুরোধ করেছেন তার নামটাও বলে দেব। মাধুরী চট্টোপাধ্যায়ের গানের জন্য অনুরোধ করেছেন সুমিত সিংহ। সুমিত সিংহ হুগলি থেকে, চুচুড়া হুগলি থেকে অনুরোধ করেছেন এই গানে।
0: প্রণব রায়ের কথায় কমল দাশগুপ্ত সুরে শুনবো মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

0: মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে আমরা গান শুনছিলাম, আর এবারে কোন গান শুনবো? মান্নাদের কণ্ঠে গান,
1: মান্নাদের কণ্ঠে গানে চলে যাই এবারে। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনুরোধ করছেন মান্নাদের এই গানের জন্য, আমরা শুনবো
0: অবশ্যই মান্নাদের কণ্ঠে আমরা গান শুনবো, শুনি তাহলে সেই

0: তোমায় গান শোনাবো এই অনুষ্ঠানে রয়েছে সরিতার কোয়েল, আর অবশ্যই সঙ্গে রয়েছে আপনাদের অনুরোধের গান। এবারে আমরা, আচ্ছা আকাশে কি মেঘ করেছে?
1: মেঘ তো মাঝে মাঝে করছে, মেঘ রোদের লুকোচুরি খেলা তো চলতেই থাকে, বিশেষ করে এই সময়টাতে। সুতরাং কখন যে মেঘ কখন যে রোদ বোঝাই দেয়, আমরা গানে গানে থাকতেই পারি।
0: তবে এই গান শুনি যখনই তখনই কিন্তু কিরকম একটা ওই আকাশ ভর্তি মেঘ, মানে আকাশ মেঘ কালো, মেঘ কালো আকাশের একটা ছবি যেন আমাদের চোখের সামনে ফুটে ওঠে।
1: একদমই
0: রবীন্দ্রনাথের গান সুচিত্রা মিত্রর কণ্ঠে, কে শুনতে চেয়েছেন?
1: হ্যাঁ, এই গানটি শুনতে চেয়েছেন সর্বেশ্বর পাল, মাহেশ হুগলি থেকে। শুনে নেবো।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: লিসন না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: লিসন না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো, 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো, 100.1 FM Gold।

0: আমরা হংসরাজ ছবি থেকে গান শুনছিলাম আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, সুধীন দাশগুপ্ত সুরে। আর এই গান শুনতে চেয়েছিলেন মিলন বিট মৌ বিট রামজীবনপুর পশ্চিম মেদিনীপুর থেকে। আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ গানে চলে যাব, তাই তো কোয়েল?
1: হ্যাঁ, একদম শেষ গান আমরা অগ্নিপরীক্ষা ছবি থেকে শুনবো, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবং এই গানের জন্য অনুরোধ করেছেন, একটু বলে দিই, রাখাল চন্দ্র মুখোপাধ্যায়, কাজল মুখোপাধ্যায়, গ্রিন পার্ক সিঙ্গুর হুগলি থেকে। আমরা এই গানের সঙ্গে সঙ্গে বিদায় নেব আজকের এই অনুষ্ঠান থেকে। ফিরে আসছি 2:30 সুরেলা সফরে কোয়েল আর সরিতা।
0: গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, অনুপম ঘটকের সুরে।

0: আকাশবাণী এফএম গোল্ড, খাঁটি সোনা।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে।
2: গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন পিএম সূর্যঘর ডট জিওভি ডট আইএন।
3: Join Indian Navy. The Indian Navy invites online applications from unmarried male candidates for Agniveer Apprentice 01/2027 and 02/2027 batch. Last date for submission is 29th June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready. Cohesive. Atmanirbhar. Safeguarding seas for a Vikasit Samriddh Bharat. Join Indian Navy.
4: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1

FM গোল্ডে সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ

0: আমরা যে গান শুনলাম সেই গান শুনতে শুনতে হয়তো কেউ কেউ বুঝে গেছেন আজকে সিলভার স্ক্রিনে কোন ছবি নিয়ে কথা, আবার কেউ কেউ হয়তো ভাবছেন কোন ছবির কথা। আমরা একেবারে যে ছবির কথায় আজকে আসব, ছবির শুরুতেই, একদম শুরুতে যখন নাম দেখানো হচ্ছে, ঠিক তখনই দেখতে পাই একটা কি বলবো বিস্তীর্ণ মরু অঞ্চল। সেই মরু অঞ্চলের ল্যান্ডস্কেপ দেখতে পাই আমরা, তার সঙ্গে সঙ্গে চলতে থাকে এই গান, আর তারপরে আমরা দেখতে পাই সেই মরু অঞ্চলের বুক চিড়ে উন্নয়নের যে ধারা, সেই ধারাকে অব্যাহত রেখে যে জনপথ এগিয়ে চলেছে, সেই পথ ধরে একটি গাড়ি ছুটে আসছে।
1: একদমই, এবং এই গাড়ি ছুটে আসার যে দৃশ্যটা, এই দৃশ্যটাই কিন্তু পুরো গানটা জুড়ে কন্টিনিউ করে, এবং যখন গানটা শেষ হয় এবং আমাদের ওই টাইটেল কার্ডের পার্টটাও শেষ হয়, নাম দেখানো টাখানো এই সমস্ত ইত্যাদি ইত্যাদি, তারপরেই কিন্তু আমরা একটা ইনডোরে চলে আসি যেখানে একটা বইয়ের পাতা হাওয়ায় উড়ছে।
0: হ্যাঁ, গাছে বেশ হাওয়া দিচ্ছে, বইয়ের পাতাগুলো ফুরফুর করে উঠছে, এবং সেই সঙ্গে পাশে একটা চায়ের কাপ কিন্তু প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখা আছে। কেউ একটা কোনো কাজ করতে করতে বা বই পড়তে পড়তে হঠাৎ করে উঠে গেছে, সেটা আমরা বুঝতে পারি।
1: হ্যাঁ,
0: তারপরে আস্তে আস্তে সেখান থেকে ক্যামেরা সরে এসে ধরে একটি মানুষকে, যে কিনা কিছু একটা নিয়ে ব্যস্ত রয়েছে। তারপরে আমরা বুঝতে পারি আস্তে আস্তে যে সে একটা তালা, পুরনো একটা বহু পুরনো আমলের জং ধরা প্রায় তালা, সেই তালা খোলার চেষ্টা করে চলেছেন, এবং শেষ পর্যন্ত তিনি সফল হচ্ছেন সেই কাজে। একটা বেশ বড় সড়ো চাবি দিয়ে সেই তালাটা খুলে ফেলতে পারছেন, এবং সফল হয়ে তিনি বেশ খুশি হচ্ছেন, যাক এতক্ষণে এতক্ষণ চেষ্টার পর এটা অন্তত খোলা গেছে। ঠিক সেই সময় তার বাড়িতে একজন চা এবং জলখাবার আরও নিয়ে আসতে দেখা যায়, এবং সে এসে খুব একটা অদ্ভুত কথা বলে, বলে যে বাবা এটা তো অনেক পুরনো, তালা তো ছিল বাড়িতে, ভালো তালা তো আছে, এছাড়াও যদি তালা কিনতেই হয় তাহলে গোদরেজের তালা, সেই তালা কেনা যেতে পারে। তো সেখানে সেই তালা ভালো তালা, বেশ বড় তালা, হ্যাঁ এই তালাটার কি হবে? তা তখন সে জানায় যে এই তালাটি সে 350 টাকা দাম দিয়ে কিনেছে,
1: এবং যিনি বলছেন যে এই তালা দিয়ে কি হবে, তাকে বলছে যে তোমার তো মাস মাইনে 350 টাকা, তো যে মাসে মাইনে দিতে পারবো না সেই মাসে না হয় তালাটা দিয়ে দেবো।
0: হ্যাঁ, মানে তালাটা অ্যাকচুয়ালি যে বলছে যে একটা ভালো তালা তো এমনি অন্য কোম্পানির তালা লাগালেই হয়, এই তালাটার কি প্রয়োজন, তার কাছে ওই তালাটার তো কোনো মূল্যই নেই, সেখানে 350 টাকা তার মাইনে, তার জায়গায় এই তালাটা দিয়ে দেবে, সেটা শুনে সে খুব হেসে ফেলে আর কি।
1: ঠিক,
0: কিন্তু আসলে এটা বোঝা যায় যে আসলে যে মানুষটি ওই 350 টাকা দাম দিয়ে তারা তাও বলছেন যে আমি কম দামে পেয়েছি এটা, হ্যাঁ সেটাই হচ্ছে 350 টাকা দাম, এবং সেটা নিয়ে তিনি খুব উচ্ছ্বসিত, এবং সেটা খুলতে পেরে আরোই উল্লসিত বলা যায়। তার মানে এটা বোঝা গেল যে এই যে পুরনো জিনিসপত্র সেগুলোর ওপরে তার একটা ভালোবাসা রয়েছে,
1: এবং সেগুলো তিনি মূল্য দিয়ে বিচার করেন।
0: একদম একদম,
1: এই কথার ভাঁজে ভাঁজে এটাই কিন্তু প্রথম দৃশ্যেই আমরা সেটা
0: বুঝে যাই,
1: বুঝে গেলাম আর কি।
0: ঠিক, মানে মানুষটির ঠিক মানসিকতা কিরকম সেটার একটা আভাস, বা তার এই যে এই ধরনের দুষ্প্রাপ্য পুরনো জিনিসগুলোর প্রতি একটা মায়া মমতা ভালোবাসা রয়েছে সেটা আমাদের বুঝিয়ে দেওয়া হলো।
1: শুধু শুধু যে মায়া মমতা ভালোবাসা বলছি, কিন্তু ছবিটা এগোনোর সঙ্গে সঙ্গে আমরা বুঝি যে শুধু মায়া মমতা নয়, তার সঙ্গে সঙ্গে একটা পুরনোকে খোঁজার আগ্রহ রয়েছে।
0: হ্যাঁ,
1: একটা ভীষণ আগ্রহ, যে আগ্রহটাই কিন্তু ওই মানুষটিকে শেষ পর্যন্ত তার অতীতে ফিরিয়ে নিয়ে চলে যায়।
0: একদমই তাই, আসলে ধুলো সরিয়ে অতীতে ফিরতে সবাই বোধ হয় চায় না, কেউ কেউ চায়, কেউ কেউ চায় অতীতগামী হতে। সেই রকমই একজন মানুষ এই সমীর নিয়োগী,
1: একদম
0: যে চরিত্রে আমরা বিনোদ খান্নাকে পেয়েছি। এবার আমরা একটু বলে দিই যে আমরা কোন ছবির কথায় আজকে আছি কোয়েল।
1: একদমই, আজকে আমরা রয়েছি গুলজারের বিখ্যাত ছবি 1991 সালের।

0: আজকে এই লেকেন ছবিটা নিয়ে আমাদের কথা বলতে বসার একটা বিশেষ কারণও রয়েছে। আজ লেকেনের রেবা, মানে ডিম্পল কাপাড়িয়া, পর্দার রেবা, কিন্তু আমরা যাকে অভিনয়ে পাই তিনি ডিম্পল কাপাড়িয়া, আজ তার জন্মদিন। আমরা ডিম্পল কাপাড়িয়ার জন্মদিনে কি ছবি নিয়ে কথা বলা যায় সেটা নিয়ে যখন খুবই কনফিউশনে ছিলাম, তখনই এই ছবির কথা আমাদের মনে পড়ে।
1: একদম, আসলে এই এই ছবিটার একটা অদ্ভুত, কি বলবো, রহস্যময় একটা ছবি, অদ্ভুত একটা মায়াময় ছবি, এবং এই ছবির মিউজিক, সেটা মানে সেটা নিয়ে কোনো কথা, কোনো কথাই যথেষ্ট হতে পারে না বোধহয়।
0: হ্যাঁ,
1: এমন অসম্ভব সুন্দর মিউজিক।
0: ঠিক তাই, ঠিক তাই। অ্যাকচুয়ালি আমরা হয়তো রুদালি নিয়েও কথা বলতে পারতাম, সেখানেও গুলজার, আমরা গুলজারকে পাচ্ছি, কিন্তু
1: কোথাও না, আমার কেন জানি মনে হয়েছে, প্রথম কথা হচ্ছে লেকিনটা আমার বড্ড পছন্দের ছবি, আরেকটা কথা কোথাও মনে হয়েছে যে ডিম্পলজির জন্মদিন তো রুদালিটা ওই বড্ড বেশি কান্নাকাটি, বড্ড বেশি দুঃখ দুঃখ ব্যাপার হয়ে যাবে, তো ওইটা বরং একটু এড়িয়ে চলাই ভালো, একটু রহস্যময়তা বরং থাক,
0: একটু মিস্ট্রি থাক। একদম একদম, মিস্ট্রি এবং হিস্ট্রি দুটোই রয়েছে এই ছবিতে।
1: একদম একদম, এই দুটোই এই ছবির প্রাণ বলা যায়।
0: ঠিক তাই।
1: আসলে রবীন্দ্রনাথের যে গল্প, ছোট গল্প ক্ষুধিত পাষাণ, সেই ক্ষুধিত পাষাণের অ্যাডাপ্টেশন বলা যায়, যদিও ক্ষুধিত পাষাণের গল্প, মানে গল্পটা কিন্তু একেবারেই মেলে না লেকিনের গল্পের সঙ্গে।
0: না ঠিক,
1: হ্যাঁ, অনেকটা কোথাও কোথাও হয়তো ওই মেহরাজ আলীকে, মেহের আলীকে আমরা পাচ্ছি এখানে, মেহেরু যে চরিত্র, বিনোদ মেহরা, সমীর নেগি আর কি, তার যে পূর্বজন্মের চরিত্র মেহেরু, সেই মেহেরু মানে মেহের আলী থেকে মেহেরু আর কি, এই নামটা আমরা পাচ্ছি, একটা মিল, এরকম ছোট ছোট কিছু মিল হয়তো আছে, কিন্তু সেই অর্থে বলতে গেলে পুরোপুরি ক্ষুধিত পাষাণ, মানে ক্ষুধিত পাষাণের বাংলা যে ছবিটা করেছিলেন তপন সিনহা, সেটা অনেকটা রবীন্দ্রনাথের ক্ষুধিত পাষাণের কাছাকাছি ছিল।
0: ঠিক,
1: কিন্তু গুলজারের এই যে লেকিন, সেটা অনেকটা মানে অ্যাডাপ্টেশন, অবশ্যই ক্ষুধিত পাষাণের অ্যাডাপ্টেশন, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু তার থেকে একটা, দেখো, গল্প আর একটা ছবি, তার ফর্মেশন তো আলাদা হওয়ারই কথা।
0: সেক্ষেত্রে বাংলা ছবিটা যেটা তুমি বললে, বাংলা ছবিটা অনেকটাই কিন্তু গল্পের কাছাকাছি ছিল, কিন্তু লেকিনকে বলা যায় একেবারেই ইন্সপায়ার্ড বা অনুপ্রাণিত।
1: হ্যাঁ,
0: এবং সেটা লেখাও হচ্ছে বারবার, যখন তার টাইটেল কার্ডে বা যেখানেই আমরা পড়ছি এই ছবিটা নিয়ে, সব জায়গাতেই লেখা হচ্ছে যে ইন্সপায়ার্ড বাই টেগরস ক্ষুধিত পাষাণ।
1: কারণ গুলজারজি নিজে রবীন্দ্রনাথের দ্বারা ভীষণ রকম ইন্সপায়ার্ড ছিলেন, সেটা নিয়ে তো বলার আলাদা করে কোনো জায়গা নেই। তো আমরা ছবি গল্পে একটু ঢুকি এবারে। যেরকমটা বললাম শুরুতেই, আমরা সমীর নিয়োগীর খানিকটা পরিচয় পাচ্ছি, এবং পরবর্তী সময়ে দেখছি তিনি আসলে ওই আর্কিওলজিক্যাল একটা কাজে তাকে পাঠানো হয় রাজস্থানের যশোরে। সেখানে একটি হাভেলি, পরিত্যক্ত হাভেলি, এবং তার সংলগ্ন একটি কেল্লা, এবং হাভেলির সমস্ত জিনিসপত্র যেগুলো সিল করা, বেশ কিছু জায়গা সিল করা রয়েছে, সেগুলো খুলে তাকে সেগুলো দেখাশোনা করা এবং সেগুলো কী নিয়ে কী করা যায় এই ব্যাপারটা একটা রিপোর্ট তৈরি করার কাজে তাকে পাঠানো হয় রাজস্থানের যশোরে।
0: একদমই।
1: এবং তিনি যখন যাচ্ছেন যশোরে, তখন ট্রেনের একটা ফার্স্ট ক্লাস কামরায় তিনি যাচ্ছেন, এবং আমরা দেখি যে সেখানে আরও একজন যাত্রী রয়েছেন, যার কাছ থেকে তিনি ওই জায়গার একটা আভাস পাওয়ার চেষ্টা করছেন, জায়গাটা কীরকম বা সেই সংক্রান্ত কোনো কথা। এবং সঙ্গের সহযাত্রীটি এতটাই বেশি রকম, কী বলবো, মানে একটু বেশি কথা বলেন, তিনি এত কথাই বলছেন, বলতে বলতে হঠাৎ করে তার ডেস্টিনেশন চলে আসছে, তিনি নেমে চলে যাচ্ছেন। এইখানে ক্ষুধিত পাষাণের সঙ্গে কোথাও একটা মিল রয়েছে,
0: একটা মিল রয়েছে,
1: যে ওই কামরাটা আলাদা হয়ে গেছিল, আমরা ট্রেনে ওখানেও দেখেছি, এখানে কোথাও তিনি নেমে যাচ্ছেন। এবং তারপরে সমীর যখন একা ওই ট্রেনে ভ্রমণ করছে, তখন ওই যাত্রী নেমে যাওয়ার পরেই হঠাৎ করে সে দেখছে জানলায় একটি মেয়ের মুখ দেখা যাচ্ছে, এবং সেখানে আমরা প্রথমবার স্ক্রিনে ডিম্পলকে দেখতে পাচ্ছি।
0: একদমই একদমই,
1: অদ্ভুত একটা সৌন্দর্য, আর চোখ দুটো অদ্ভুত দ্যুতিময়।
0: দ্যুতিময় শুধু নয়, চোখ দুটোতে যেন অসংখ্য প্রশ্ন,
1: হ্যাঁ,
0: এবং ভীষণ ইনোসেন্স, একটা সারল্য এই এই চোখে আর কি। এখান থেকে বলা যায় ছবিটা সম্পর্কে বলতে গেলে, এখান থেকে না ডিম্পল কাপাড়িয়ার অভিনয় শুরু।
1: একদম। মানে শুধুমাত্র
0: কোনো রকম ডায়লগ ছাড়াই
1: শুরু। এবং সমীর তখন মানে বিনোদ খান্না তখন তাকে বলে যে আচ্ছা কামরা ছুটে গেছে, মানে কামরা হারিয়ে ফেলেছো, তুমি ধরতে পারোনি, এসো এখানে এসো বলে দরজা খুলে দেয়, তাকে ভেতরে ঢুকিয়ে নেয়। বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে তার ভিজে গেছে খানিকটা, তো তখন সে বসতে বলে এবং সে তখন ওই নিচেই বসে পড়তে যায়। হাতে একটা পুটুলি ছিল, তো তখন সে তাকে বলে যে না না তুমি উঠে বসো, কমফোর্টেবল তাকে একটা ফিল করাবার চেষ্টা করে। কিন্তু মেয়েটি খুব অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে, কোথাও একটু অস্বস্তিও হয় তার। সে তারপরে নিজে যে বইটি পড়ছিল সেই বইতে মন দেবার চেষ্টা করে এবং করতে করতে আস্তে আস্তে সে ঘুমিয়ে পড়ে।
0: এবং এই ঘুমিয়ে পড়ার পর বেশ কিছুক্ষণ কেটে যায়, তারপরে ওই ট্রেনেরই একটা হঠাৎ ঝাঁকুনিতে তার ঘুমটা ভাঙে এবং ঘুমটা ভেঙে তিনি যখন ওঠেন তখন দেখেন মেয়েটি কামরায় নেই, টয়লেটের দরজাটা খোলা। তো তার মনে হয় সে হয়তো টয়লেটে গেছিল বা ইউজ করেছে, সে দেখতে যায় সেখানে মেয়েটিকে, সে খুঁজে পায় না। এবং তারপরে সে এসে কামরার দরজাটা খোলে, খুলে যখন প্ল্যাটফর্মের দিকে তাকায় তখন দেখতে পায় যে দূর থেকে মেয়েটি চলে যাচ্ছে বা এরকম
1: কোনো একটি স্টেশন, সেই স্টেশনে সে নেমে গেছে আর কি, দূর থেকে চলে যাচ্ছে। এবং সে তাকিয়ে তখন দেখতে দেখতে দেখতে পায় স্টেশনের নাম হচ্ছে পুনিয়া,
0: পুনিয়া একদম।
1: তারপরে সে আবার ঠিক আছে আবার চলে আসে এবং তারপর তার আবার ট্রেন যাত্রাটা সে শুরু করে তারপরে আবার।
0: এবং এইবারে এই যে ট্রেন যাত্রা শুরু করে ট্রেনের তার যেটা ডেস্টিনেশন যেখানে তার যাওয়ার কথা সেখানে সে পৌঁছয়, সেখানে সেখানকার যে কালেক্টর সেই কালেক্টর হচ্ছে তার বন্ধু, যে চরিত্রে আমরা আমজাদ খানকে পেয়েছিলাম,
1: একদম অন্যরকম একটি চরিত্রে। আমজাদ খান বললে জেনারেলি যেরকম চরিত্র আমরা ভাবি
0: ঠিক ঠিক
1: তার থেকে একেবারেই আলাদা। আর কি অসাধারণ অভিনয়,
0: অসাধারণ অভিনয় সফি, সফি চরিত্রে আমরা আমজাদ খান
1: মুসলিম এবং তাকে আমরা দেখছিও সেরকম সাজ পোশাকে, তিনি নামাজ পড়ছেন এসব দেখছি, অথচ তার স্ত্রী সে কিন্তু একেবারে হিন্দু ঘরের একজন রমণী, সেরকমই ভাবে তাকে আমরা
0: এবং তার সাজ পোশাকেও সেই হিন্দুত্বটাই রয়েছে সম্পূর্ণভাবে। দুজন সম্পূর্ণ ভিন্ন ধর্মের মানুষ একসাথে ঘর বেঁধেছেন এবং একটা অদ্ভুত সুন্দর বন্ধুত্বপূর্ণ পরিবার। এবং সারদা যাকে কিনা সমীর মানে বিনোদ খান্না নিজের ছোট বোনের মতন দেখে, এরকমই সম্পর্ক। তো সেই অবস্থায় সমীরকে তারা নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে তোলে এবং সেখান থেকেই সমীর কাজ করবে।
1: সমীরের একটা ব্যাপার হচ্ছে এখানে যাওয়ার সময় তাদের কথোপকথনে বোঝা যায় সমীর কিন্তু ওই জায়গাটার প্রতি ভীষণ রকম মানে আকর্ষণ অনুভব করছে, সে কতক্ষণে সেখানে যাবে, সে সেগুলো দেখবে, এইটা রয়েছে। কিন্তু সফি তার বন্ধু সে কোনোভাবেই তাকে সেইখানে ছাড়তে রাজি না, সে তাকে তার বাড়িতে নিয়ে যেতে আগ্রহী।
0: একদমই একদমই।
1: তো শেষ পর্যন্ত দেখা যায় যে সমীর কিন্তু তার সার্কিট হাউসেই ওঠে গিয়ে, বন্ধুর বাড়িতে না উঠে, এবং সেখান থেকেই সে তার কাজকর্ম শুরু করতে যায়। এবং প্রথম দিন ওই হাভেলিতে সে যায়, সেখানে গিয়ে সে খোলে, খুলে দেখে কতদিনের পুরনো জিনিস, ইতিহাস যেন সেখানে কোথাও স্তব্ধ হয়ে রয়েছে তার মনে হয়।
0: একদম, যে অ্যাকচুয়ালি যেখানে গিয়ে ব্যাপারটা থমকে গেছিল যে এই যে রাজকীয় যে যে প্যালেসটা, এই রাজ্যটা, এটার পরিপূর্ণ দায়িত্বে ছিলেন ঠাকুর অমর সিং, এবং অমর সিং ছিলেন সেই রাজ্যের বলা যায় শেষ রাজা, কারণ সে যখন ইংল্যান্ডে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করলো তখন তার ভাই পরম সিং এই রাজ্যের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু পরম সিং ছিলেন অত্যন্ত উদাসীন এবং স্বেচ্ছাচারী রাজা, যিনি কিনা রাজ্যটা ঠিক মতন চালাতে পারেননি শেষ পর্যন্ত,
1: কোনো সদিচ্ছাও তার ছিল না। অ্যাকচুয়ালি ওই গান বাজনার প্রতি একটা মোহ ছিল, নারী সঙ্গের প্রতি একটা মোহ ছিল, এবং পয়সা ওড়ানো, এই করেই সে মোটামুটি তার ওই জায়গাটাকে নষ্ট করে ফেলে
0: এবং প্রচুর সম্পদ হারিয়ে গিয়েছিল। কিছু সম্পদ ছিল এবং একদিন খুব অদ্ভুতভাবেই পরম সিং নিখোঁজ হয়ে যান, তাকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু সেই হাভেলিটা পড়েছিল, প্যালেসটা পড়েছিল, তার সম্পদগুলো পড়েছিল, সেটাই এখন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে পুনরুদ্ধার অস্কারের কাজ হচ্ছে এবং সমীর নিয়োগী কিন্তু সেই কাজেই যুক্ত। তো যথারীতি তার ইনভেস্টিগেশন সে শুরু করে,
1: সেখানে শুরু করে এবং এখানে একটা অদ্ভুত ব্যাপার, তার যখন সে ইনভেস্টিগেশন করতে প্রথমবার গেছে সেখানে আমরা দেখতে পাই যে পুলিশ অফিসার তিনি যখন পরে আসছেন, মানে সাফি এবং সমীর তারা দুজনে গেছে, তারা গিয়ে দেখাশোনা দেখছে আর কি এদিক ওদিক ঘুরে, তার মধ্যে পুলিশ অফিসার যখন গেছেন তখন হঠাৎ করে একটা ঘুংরোর আওয়াজ শোনা যায়। সেটা শুনেই সমীর ভীষণ মানে কি বলবো ছটপটিয়ে ওঠে আর কি, কোথা থেকে এই আওয়াজ আসছে। ফিরে এসে সে দেখে তারও আগে একটা ঘটনা ঘটে, মজার ঘটনা, সেটা হচ্ছে যে হঠাৎ করে দেখা যায় যে সমীর শুনতে পায় যে সাফি কারোর সঙ্গে কথা বলছে। সে খুব অবাক হয় যে এই মহলে সে কাকে পেল তার সঙ্গে কথা বলছে। তখন দৌড়ে এসে জিজ্ঞেস করতে করতে আসে যে কার সঙ্গে কথা বলছে, বলতে বলতে এসে দেখে একটি বিড়াল ছানা তার সঙ্গে সাফি কথা বলছে।
0: হ্যাঁ, এবং এখানে এই এই ছবিতে আমজাদ খানের চরিত্রটিকে, সাফির চরিত্রটি অত্যন্ত মজাদার এবং একটা খুব মায়াময় চরিত্র দেখানো হয়েছে, ভীষণ ভালোবাসা তার সকলের জন্য।
1: হ্যাঁ, সকলের জন্য, বন্ধুর প্রতি অসম্ভব প্রেম, অসম্ভব ভালোবাসা। তো যাই হোক, এবারে সেই ওই ঘুঙুরের শব্দ পেয়েও সে চমকে উঠছে, তারপরে দেখছে যে একটা ঘুঙুর পড়েছিল, পুলিশ অফিসার আসার সময় সেটা হাতে তুলে নিয়ে আসছেন, তাতে আওয়াজ হয়েছে আর কি।
0: হ্যাঁ
1: হ্যাঁ, ওই যে বললাম ইতিহাস স্তব্ধ হয়ে আছে, তো কোথাও যেন সেই ধুলো সরিয়ে পুরনো অতীতে ফিরে যাওয়ার একটা প্রবল আগ্রহ সমীরের মধ্যে কোথাও বেঁচে ছিল, সেই কারণেই সে এই আওয়াজগুলোতে যেন হঠাৎ হঠাৎ করে চমকে চমকে উঠছিল। তার মনে হচ্ছিল যে কোথাও কিছু কি মানে প্রকাশ হলো, অন্য কিছুর আভাস পাওয়া গেল কি। এরকম চলতে চলতে হঠাৎ করে সে চলে, সেদিনের মতো সে দেখাশোনা করে চলে যায়, তারপরে যখন আবার একদিন ফিরে আসে।
0: হ্যাঁ, এবং যখন সে ফিরে চলে যায় তার আগে ছাদ থেকে সে একদল বাঞ্জারাকে দেখতে পায় পাশের জমিতে, তখন সে প্রশ্ন যা যা বরজারা, এবং তখন সে প্রশ্ন করেন সেখানকার ওই পুলিশ অফিসারকে যে এনারা কি এখানেই থাকেন, তখন বলল যে হ্যাঁ এখানেই থাকে, কিন্তু আপনি বললে জায়গাটা খালি করে দেওয়া যাবে। তখন বলল হ্যাঁ, তাহলে
1: থাকে না, যেখানে যেখানে মনে হয় সেখানে বেশ কিছুদিন রয়ে যায়, এখানে রয়ে গেছে বেশ কিছুদিন,
0: এবং সেরকমই কথা হয় যে সেই জায়গাটা খালি করে দেওয়া হবে,
1: জায়গাটা খালি করে দেওয়া হবে।
0: তো এই এই কথা বলে তারা চলে যায়, এবং আমরা একটু আগে যে গানটা শুনছিলাম ইয়ারা সিলি সিলি,
1: তারপরেই আমরা দেখি যে
0: হ্যাঁ
1: এই গানটা শোনা যায়,
0: এবং সেখানে আবারও আমরা ডিম্পল কাপাডিয়াকে
1: দেখতে পাই। এবং এই গানের শেষে আমরা যেটা দেখি যে সমীর আবারও ফিরে আসে, ফিরে এসে ওখানে ডিম্পলকে দেখতে পায়, দেখতে পেয়ে সে চিনতে পারে, প্রথমে তার চেনা চেনা লাগে, তারপরে সে বুঝতে পারে যে এই ট্রেনের মধ্যে সেই যে মেয়েটিকে দেখেছিল এই সেই মেয়েটি
0: একদম।
1: তখন সে যায় তার সঙ্গে কথা বলে এবং তাকে বলে সে ওখানে বসে রান্না করছে, রুটি তৈরি করছে আর কি। তো সেটা দেখে তখন বলে যে এখানে কেন করছো, আগুনের কালি লাগছে এই কেল্লার গায়ে, এটা তো সরকারি সম্পত্তি, এখানে এই সমস্ত করা যাবে না, তোমার বাড়ি কোথায় এই সমস্ত জিজ্ঞেস করে। তো ডিম্পল খুব সেই তুমি যেটা বললে প্রথমে, চোখের মধ্যে হাজারো জিজ্ঞাসা নিয়ে ওই রকম একটা জিজ্ঞাসা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, দু একটা কথার উত্তর দেয়, এবং সে ওই যে যেটা তৈরি করছিল রান্না করছিল সেটা তাকে বলে যে তুমি খাবে, তো প্রথমে সে না বলে, তারপরে বলে
0: রুটি, বাজরা রুটি
1: এবং গুড়, বাজরা রুটি এবং গুড়। তখন মানে আচ্ছা ঠিক আছে, একটু দাও, একটু টেস্ট করে দেখি এরকম আর কি। তো ভেতরে গিয়ে সে তখন দেখতে থাকে, তখন ওই রেবার সঙ্গে কথা হয়,
0: এবং তখনও কিন্তু সমীর জানে না যে তার নাম রেবা, নামটা একেবারেই জানে না। এবং এইখানে কিন্তু এই জায়গাটা থেকে দর্শকের মনে গুলজার প্রশ্ন তোলা শুরু করলেন যে রেবা আসলে কে বা রেবা কি, কারণ রেবাকে যখন সমীর একবার পেছনে দেখতে পাচ্ছেন তার সঙ্গে কথা বলতে বলতে সামনে এগিয়ে আসছে, পেছন ঘুরে দেখছে রেবা নেই, উল্টো দিকে দেখছে তখন রেবা দাঁড়িয়ে আছে, এবং রেবা সমীরকে বোঝাতে থাকে যে ওই যে ওই দেওয়ালের গজাল দুটো দেখছো।
1: এবং শুধু তাই না, ওখানে রেবা যখন রেবাকে যখন জিজ্ঞেস করে যে এখানে, রেবা জিজ্ঞেস করে যে এই মহলে কে থাকে, কারা থাকে, কোথায় গেল তারা, তখন ও বলে যে কেউ থাকে না এখানে। তখন রেবা অদ্ভুতভাবে বলে কেউ থাকে না, কেউ থাকে না, নানান রকম প্রশ্ন থাকে
0: একদম,
1: এবং তাতে কোথাও মনে হয়, সমীরের কোথাও মনে হয় যেন আস্তে আস্তে ওই ধুলোর পরতটা কোথাও সরে যাচ্ছে।
0: হ্যাঁ, এবং ওই দেওয়ালের গজাল দুটো দেখিয়ে, শিকল দুটো দেখিয়ে, ওখানে তো ঘোড়া বাঁধা থাকতো, ওখানে তো একটা একটা দেখো, ওখানে একটা লোককে বেঁধে রেখেছে,
1: ওখানে চাবুক দিয়ে চাবুক মারা হতো, এবং ওখানে সেই কারণে ওই যে দেখো দাগ রয়েছে, রক্তের দাগ রয়েছে এবং শিকল দুটো পড়ে রয়েছে।
0: তারপর দূরে একটা সিঁড়ি দেখিয়ে সে বলে দেখো ওখান থেকে একটা মেয়েকে টানতে টানতে নামিয়ে আনা হচ্ছে। এবং এগুলো কিন্তু শুধুমাত্র রেভা যে বলছে তা নয়,
1: সমীর কিন্তু দেখতে পাচ্ছে,
0: দেখতে পাচ্ছে। এইটাই এখান এই জায়গাটা থেকেই কিন্তু ওই
1: রহস্যের শুরু,
0: রহস্যের শুরুটা একটু একটু করে হতে থাকে আর কি। তো কিন্তু তারপরে কিন্তু সে কিছুক্ষণ রেভার সঙ্গে কথা বলার পর সে কিন্তু আর রেভার কোনো হদিশ পায় না,
1: হদিশ পায় না। এবং তখন দেখে সে যে ঢুকেছিল যে দরজা দিয়ে, সেই দরজাটা বন্ধ। হ্যাঁ, এবং তখন সে ওই দরজার কাঁচ ভেঙে,
0: একটা পাথর দিয়ে কাঁচ ভেঙে বাইরে এসে,
1: বাইরে বেরিয়ে আসে এবং তার হাত পা কোথাও কোথাও একটু ছড়ে কেটে যায়। এবং সে ফিরে এসে সফিকে এই কথাগুলো বলে, তখন সকলেই খুব অবাক হয় যে এটা তো খুব স্বাভাবিক ঘটনা নয়
0: একদম।
1: হ্যাঁ, তাহলে কি ভূত প্রেত? হ্যাঁ, এই কথাটা উঠে আসে এবং এইভাবে রহস্য দানা বাঁধতে থাকে।
0: ঠিক তাই।
1: তো আমরা আরেকটা গানে যাই,
0: একদম আরেকটা গানে যাই। এখানে বেশিরভাগ গানেই আমরা ডিম্পল কাপাড়িয়াকেই পেয়েছি, মানে সিনে দৃশ্যে আর কি।
1: হ্যাঁ,
0: আরও একটি গান
1: বেশ

0: এই ছবি কিন্তু লতা মঙ্গেশকর প্রযোজনা করেছিলেন এই ছবি। আর এই ছবিতে এই যে এই মানে মিউজিকগুলো একটা অদ্ভুত, না অদ্ভুত একটা কি বলবো, কোথাও একটা অন্য কোনো পৃথিবীতে, আমাদের এই এই পৃথিবীর বাইরে কোথাও একটা নিয়ে যায় যেন আমাদের এই সুর। আর এই যে মে এক সিদ্ধি সে ব্যাঠি হু, আমরা একটু আগে আলোচনা করছিলাম অফ এয়ার, যেটা যে এই যে রেওয়া চরিত্রটা, রেওয়া আসলে কে,
1: রেওয়া কে একদম,
0: হ্যাঁ ওই সময় মে এক সিদ্ধি সে ব্যাঠি হু অপেক্ষায় বসে আছে কারোর জন্য, সে কেউ একজন তাকে আসবে এবং সে এসে তাকে ওই রেগিস্তান পার করাবে, মানে মরুভূমি মরু অঞ্চল পার করে তার নিজের জায়গায় পৌঁছে দেবে, সেই অপেক্ষায় সে বসে আছে। আসলে তুমি যেটা বলছিলে একটু আগে ঠিক তাই, মানে জীবন আর মৃত্যু তার মাঝখানে, ইতিহাস মানে কি, যেটা অতীত, তাই তো, সেই অতীত আর বর্তমানের মাঝখানে যেন কোথাও আটকে গেছে, সেরকম একজন মানুষ হচ্ছে রেওয়া।
1: এবং গুলজার এই চরিত্রটাকে না এইভাবেই দেখাতে চেয়েছেন যে এমন একজন মানুষ যার মৃত্যু হয়নি আবার যিনি বেঁচেও নেই, তা মানে এই ঠিক তাই, জীবন মৃত্যুর মাঝখানে আটকে থাকা কোনো একটা চরিত্র।
0: মানে দেখো ভূত প্রেত বলতে আমরা যেটা বুঝি, যেটা অশরীরী আর কি, তাকে কিন্তু আমরা কায়ার মধ্যে তাকে ছুঁতে পারি না, তাকে হয়তো দেখতে পাই,
1: হ্যাঁ
0: কেউ কেউ হয়তো এমনটা হতে পারে যে তাকে মানে দেখতে পাচ্ছে কিন্তু তাকে স্পর্শ করতে গেলে কিন্তু স্পর্শ করতে পারে না,
1: না
0: এমনটাই হয়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও তার মনে হচ্ছে, মনে সমীরের মনে প্রশ্ন জাগছে যে এই মেয়েটি কে, সে যখন তখন আসছে আবার যখন তখন চলে যাচ্ছে। তো এর পরে যখন সেকেন্ড টাইম যখন আবার দেখা হয়, তুমি মনে করে দেখো সে কেল্লা দেখে ফিরছে যখন, তখন খানিকটা দেখেছে কেল্লাটা, অন্ধকার হয়ে এসছে বলে কেল্লাটা পুরোটা দেখতে পারেনি, সে তখন এসে তাকে বলছে যে দেখাচ্ছিল, তাকে বলছে যে আমি পরে একদিন আসবো পুরোটা ঘুরে দেখব বলে, ফেরার পথে সার্কিট হাউসের পথটা সে হারিয়ে ফেলে, সে যখন পথ হারিয়ে ফেলে ঠিক তখনই সে রেওয়াকে দেখতে পায়,
1: একটা ছোট্ট লণ্ঠন হাতে,
0: ছোট্ট লণ্ঠন হাতে, এবং সেই লণ্ঠনটা তাকে জ্বালিয়ে দিতে বলে রেওয়া। তো সামিন সেটাকে জ্বালিয়ে দেয় এবং তখন সে বলে যে আমি চলো তোমাকে সার্কিট হাউস, তুমি তো পথ হারিয়ে ফেলেছো, তোমাকে পৌঁছে দিই। তো তখন কিন্তু সামির তাকে জিজ্ঞেস করে যে আগের দিন কি কি হলো, তুমি কোথায় গেলে, তোমাকে তো আমি আর খুঁজে পেলাম না, দেখতে পেলাম না, তুমি কোথায় গেলে, কিভাবে গেলে ওখান থেকে। তখন সে বলছে যে এই ওই প্রাসাদের কত দরজা রয়েছে, কোথা দিয়ে যে ঢোকে কোথা দিয়ে যে বেরোয় আমি নিজেই বুঝতে পারি না। এরকম অদ্ভুতভাবে তার কথাটাকে কোথাও খণ্ডন করে সে এগিয়ে চলে,
1: ঘুরিয়ে দেয় কথাটাকে।
0: আর সামির ওইখানে ওই যে দেখা হলো ওদের সেকেন্ড টাইম আবার, সেখানে ওনা ওকে ছুঁয়ে দেখছে যে ওকে ছোঁয়া যায় কিনা, সে অদ্ভুতভাবে দেখছে যে হ্যাঁ এই তো ছোঁয়া যাচ্ছে
1: এবং ছুঁতে পারছে,
0: ছুঁতে পারছে।
1: শুধুমাত্র তাকে যে দেখতে পাচ্ছে তা না, তাকে অনুভবও করতে পারছে, ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে বোঝানো হয়েছে। এবং এখানেও তুমি মনে হয় তোমার মনে হয়তো মনে আছে এই দৃশ্যেও কিছুক্ষণ কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে যাওয়ার পরেও কিন্তু ওই লম্ফটা নিয়ে, ল্যাম্পটা নিয়ে যখন সামির ঘুরে তাকায় আর সে রেওয়াকে দেখতে পায় না।
0: সার্কিট হাউসের কাছাকাছি যখন পৌঁছে যায় তখন কিন্তু সে আবার রেওয়ার দিকে যখন ঘুরে তাকায় তখন দেখে রেওয়া নেই।
1: হ্যাঁ, এবং সে লণ্ঠনটাকে নিয়ে গিয়ে তার বিছানার পাশে
0: রাখে,
1: রেখে দেয়।
0: হ্যাঁ, এবং সেখানে ব্যাপার হচ্ছে অদ্ভুত যে ওর কোথাও মনে হয়, প্রথমত হচ্ছে লণ্ঠনটার দিকে ওই দৃশ্যটা না আমার খুব অদ্ভুত লেগেছে, যে ফিরে এসে লণ্ঠনটাকে রেখে লণ্ঠনটাকে অদ্ভুতভাবে সে দেখছে, সেখানে কিন্তু আলো আছে, মানে ইলেকট্রিসিটি রয়েছে, অথচ সে আলো জ্বালায়নি, লম্প ওটাকে দেখছে। এবং তার বাড়িতে যিনি টেক মানে তার যে কেয়ারটেকার রয়েছে, সে এসে বলে যে আলোটা জ্বালিয়ে দিই, এটা নিভিয়ে দিই বলে সে তখন নিভিয়ে দেয় এবং তাকে তখন বলে যে তুমি এটা এখানে রাখো। ও একটা অদ্ভুত, না কি বলবো, একটা অদ্ভুত ইলিউশনের মধ্যে কোথাও চলে যায় যেটার থেকে ওর আর খেতে ইচ্ছে করে না, কিছু ইচ্ছে করে না, অদ্ভুতভাবে ওই লণ্ঠনটার দিকে শুধু তাকিয়ে থাকে এবং তারপরে বলে যে আমি না কিছু খাবো না, আমি শুয়ে পড়ছি, কেউ যদি এটা নিতে আসে তুমি আমাকে জাগিয়ে দিও।
1: একদম, এবং ওই প্রশ্ন, ওই যে প্রশ্নটা ঘোরাফেরা করা মনের মধ্যে, এটা কিন্তু ততক্ষণে সামিরের মধ্যে শুরু হয়ে গেছে।
0: একদম,
1: এবং পরের দিন সকালে উঠে ঘুম থেকে উঠেই প্রথম যে জিনিসটা সে খোঁজে সেটা হচ্ছে ওই লণ্ঠনটা,
0: দেখতে না পেয়ে খুব উতলা হয়ে পড়ে আর কি, একটু বিরক্তই হয় তার কেয়ারটেকারের উপর। কিন্তু কেয়ারটেকার জানায় যে সে বাজারে গিয়েছিল বলে ওটাকে, যেহেতু ওটাকে যত্ন করে রাখতে বলেছে, ওটাকে আলমারির ভেতরে তুলে রেখে গেছে।
1: এবং সামিরের মনে সন্দেহটা আরো দানা মাঝে
0: ওটা আদৌ আছে কিনা,
1: ওটা আদৌ আছে কিনা
0: দেখতে যায়।
1: হ্যাঁ, এবং আলমারি খুলে যখন সে সেটা হাতে পায়, তারপরে আরো তার মনে সন্দেহটা দানা বাঁধে যখন সে জানতে পারে, মানে তার ডিপার্টমেন্টের যারা তার হয়ে কাজ করছে তাদেরই একজনের কাছ থেকে, যে ওই হাভেলিতেও ঠিক একই রকম একটা লণ্ঠন রয়েছে,
0: একটা মিসিং,
1: একটা মিসিং, দুটোর মধ্যে একটা মিসিং। তখন কিন্তু ও আরো বেশি ইতিহাসটাকে খুঁড়তে শুরু করে, আরো জানার ইচ্ছাটা প্রবল হয়ে যায়,
0: এবং সে তখন নিয়ে গিয়ে ওটা নিয়ে গিয়ে মিলিয়ে দেখে, এবং দেখে যে ওটা উল্টে তার পিছনে কিন্তু দাগ নাম্বার করা আছে, মানে যেহেতু ওরা ওটা কাজ শুরু করেছে, ওরা মার্কিং করেছে, সেই মার্কার নাম্বারটা কিন্তু রয়েছে
1: পিছনে, একদমই।
0: হ্যাঁ, খুব অবাক হয় তখন এটা ভেবে যে ওই হাভেলির ভিতর থেকে ওই জিনিসগুলো তো আলাদা করে রাখা হয়েছিল, সেটা রেবা কি করে পেল?
1: একদমই একদমই,
0: কারণ সামিরের তখনও ধারণা রেবা একজন বাঞ্জারা।
1: হ্যাঁ ঠিক,
0: তার সবাই, তার দলের সবাই, গোষ্ঠীর সবাই চলে গেছে, কিন্তু সে এখনো যায়নি।
1: হ্যাঁ,
0: সে রয়ে গেছে,
1: তার মধ্যে তখনও এই বিষয়টাই রয়েছে তার নলেজে। সরিতাদি, আমাদের একটা ছোট্ট বিরতিতে বোধহয় যেতে হবে,
0: যাবার কথা আছে, আমরা বিরতিতে একটু যাই, তারপরে আবারও ফিরে আসছি, কথায় থাকবো।

0: The Indian Navy invites online applications from unmarried male candidates for Agnivir Apprentice 01/2027 and 02/2027 batch. Last date for submission is 29th June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready. Cohesive. Atmanirbhar. Safeguarding seas for a Vikasit Samriddh Bharat. Join Indian Navy.
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফাত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in এ।
3: সুরিলা সফরে আজ সিলভার স্ক্রিন।

0: আমরা যে গানটি শুনছিলাম এখন, সেই গানটি কিন্তু আমরা দেখেছি যে অলোকনাথ মানে মেহরাজ সিং তার ছাত্রী অর্থাৎ তার কন্যা সমা রেওয়া দুজনে একই দুর্গের পাশাপাশি দুটি কারাগারে বন্দি, এবং সেখানে পাশাপাশি দুটি ঘরে বন্দি দুটো মানুষ যারা একে অপরকে দেখতে পাচ্ছে না কিন্তু তারা একে অপরের সঙ্গে কথা বলতে পারছে। সেখানে তারা একে অপরকে মানে মেহরাজ সিং রেওয়াকে গান শেখাচ্ছে।
1: একদম এই মেহরাজ সিং এর যে চরিত্রটি, এই চরিত্রটির এন্ট্রি এই ছবিতে কিছুটা মাঝামাঝি জায়গায় গিয়ে,
0: হ্যাঁ,
1: এই এটা যখন আমরা ইতিহাসটাকে ঘাঁটা শুরু করি, ছবির ইতিহাস মানে গল্পের ইতিহাস,
0: সমীর
1: যখন ইতিহাস ঘাঁটতে শুরু করে সেই সময়, এই জায়গাটা শুরু হয় তার আগের যে অংশটা ছিল আমরা ছবিতে দেখেছি, যেখানে সমীর যখন বুঝতে পারে একটু একটু করে যে রেওয়া ঠিক সাধারণ আর পাঁচটা মানুষের মতো চরিত্র নয়, তার জীবনে তার কিছু একটা অন্য মূল্য আছে, কিছু একটা অন্য ব্যাপার আছে।
0: এবং একটা অদ্ভুত কথা তুমি এটা বললে, মনে পড়লো যে যখন সে ফিরে গিয়ে তার বন্ধু সফি এবং তার স্ত্রী শারদাকে এই ঘটনাগুলো বলছে, তখন বলার সময় সে বলে যে ও যখনই ওর সঙ্গে যখনই দেখা হয় ওই সময় একটা অদ্ভুত একটা শব্দ, একটা বাতাসের একটা অদ্ভুত শব্দ যেন শুনতে পায়, এবং যতক্ষণ সে থাকে ওইটা যেন একটা ঝড়ের মতো তার মনের মধ্যে কি একটা চলতে থাকে।
1: হ্যাঁ, একদমই একদমই। এবং এই এই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করার জন্য সমীর লাইব্রেরিতে যায়। সেখানে সমীরকে দেখে প্রথমেই সমীরের খটকা লাগে, কারণ সেখানকার লাইব্রেরিয়ান তাকে প্রথম প্রশ্নটা করে, আপনাকে যেন কোথাও একটা দেখেছি,
0: এবং খুব বিরক্ত হয় সে, বিরক্ত হয়, সমীর বলে না না কোথাও দেখেননি,
1: আপনি আমাকে কোথাও দেখেননি। এবং তারপর সে প্যারাসাইকোলজির ওপরে কিছু বই খুঁজতে শুরু করে, এবং সেখানেই কিন্তু তার সাথে দেখা হয় একজন প্রফেসর,
0: যার সঙ্গে সে মানে ওই তার যে বন্ধু মানে সমীরের বন্ধু পাম্মি, যে চরিত্রে আমরা মুনমুন সেনকে পেয়েছিলাম, হ্যাঁ, সেই মুনমুন সেনের মামা ইনি।
1: হ্যাঁ, একদমই,
0: যিনি প্যারাসাইকোলজিস্ট, একজন
1: প্যারাসাইকোলজিস্ট, বি এন মাথুর তার সেই চরিত্রের নাম। এবং সেই বি এন মাথুরের সঙ্গে দেখা হওয়াতে তার সমীরের মনে হয় যে এই বিষয়টা নিয়ে তার সাথে একটু আলোচনা করলে কেমন হয়, এবং তার বাড়িতে তিনি যান, তার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা
0: করি, একদম আলোচনা
1: হয় আর কি। এবং তখন আমার খুব এই জায়গাটা খুব সিগনিফিক্যান্ট মনে হয়েছে এই দৃশ্যটাতে, যে বি এন মাথুর তাকে প্রশ্ন করছে যে ওর সাথে যখন তোমার দেখা হয় ও কি তোমার কোনো ক্ষতি করে, ও কি তোমাকে কোনোভাবে আঘাত করে বা কিছু এমন কিছু করে যাতে তুমি ভয় পাও? তখন সমীর খুব অদ্ভুতভাবে বোকার মতন প্রায় তাকিয়ে থেকে সে উত্তর দেয় যে কই না তো, এরকম তো কখনো হয়নি যে আমি ভয় পেয়েছি বা ও আমাকে বিরক্ত করেছে বা আমাকে আঘাত করেছে, হ্যাঁ এরকম তো কিছু কখনো হয়নি। আরও একটা প্রশ্ন করে যে যখন তুমি প্রথম রেওয়াকে দেখেছিলে ট্রেন থেকে সে নেমে চলে গেল, হ্যাঁ, তুমি যখন দেখলে যে সে চলে যাচ্ছে প্ল্যাটফর্ম দিয়ে, তখন তুমি নিজের হাতে দরজার ছিটকিনিটা খুললে?
0: মানে এতদিনে কিন্তু তার এটা মনে হয়,
1: মনেই হয়নি,
0: মনে হয় যে সত্যি তো ছিটকিনটা তো বন্ধ ছিল, তাহলে সে কোথা দিয়ে
1: বেরোলো কোথা থেকে? এই প্রশ্নগুলো যত বেশি করে মনের মধ্যে আসতে শুরু করে তত বেশি করে যেন ইতিহাসটাকে খোঁড়ার ইচ্ছেটা মানে জেগে ওঠে আর কি সমীরের মনে। এবং ইতিমধ্যে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সারদা মানে সাফির যে ওয়াইফ বউ, সে তো তাকে সমীরকে দাদার মতন দেখে, এবং সারদা খুবই ধর্মভীরু, সে একটা তাবিজ সমীরকে গলায় বেঁধে দেয় বা তার হাতে দেয়,
0: তার মঙ্গল হবে, কোনো অমঙ্গল যাতে না হয়,
1: যাতে তাকে কেউ ছুঁতে না পারে, কোনো বিপদ আপদ এরকম। সেই তাবিজটা গলায় পরে সমীর একদিন ওই মরুভূমির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে সে প্রায় মরুভূমির মাঝখানে গিয়ে যখন পৌঁছয়, আবারও তার সাথে রেওয়ার দেখা হয়, এবং রেওয়াকে তখন সে তখন সে আরো বেশি
0: রেওয়া যেন সেখানে ওর জন্যই অপেক্ষা করছিল এমনটা মনে হয়।
1: একেবারেই একেবারেই।
0: এবং হ্যাঁ, ওই ওইখানে তুমি যেটা বললে যে আমাদের একটু আগে কথা হচ্ছিল যে সেখানে রেওয়া তাকে প্রশ্ন করে যে এর আগে কিন্তু পাম্মিও প্রশ্ন করেছে যে গলার ওই তাবিজটা নিয়ে,
1: হ্যাঁ,
0: যেটা কেন, এবং আমরা সেখানে জানতে পারি যে সামির একেবারেই এই সমস্ত বিশ্বাস করে না। যখন সাদা তাকে পড়াতে চেয়েছিল সেও সেটা পড়তে চায়নি, তো ঠিকই, কিন্তু যেহেতু একজনের বিশ্বাস, সেই বিশ্বাসটাকে সে ভাঙতেও চায়নি কোথাও, সেই কারণেই ওটা নিজের কাছে রেখেছিল, পড়েছিল
1: একদমই।
0: এবং পাম্মিও সেটা নিয়ে খুব অদ্ভুত প্রশ্ন করে যে এটা কেন, তুমি তো এরকম ছিলে না, এরকম। তো পরবর্তী ক্ষেত্রে ওই ডিম্পলের সঙ্গে যখন, মানে রেবার সঙ্গে যখন আবার দেখা হচ্ছে, তখন রেবাও ওটা নিয়ে প্রশ্ন করে যে এটা তো ছিল না,
1: এটা তুমি কেন পড়েছো,
0: কেন পড়েছো।
1: তখন ও বলে যে আমাকে একজন দিয়েছে যাতে আমার কোনো বিপদ না হয়, আমায় যেন কেউ ক্ষতি করতে না পারে,
0: ভূত প্রেত, এই প্রশ্নটা আসে কিন্তু তখন। তখন কিন্তু ও বলে, রেবা অদ্ভুত ভাবে বলে যে, একটু অবাক হয়ে তারপরে বলে যে আমাকেও না খুব বিরক্ত করে, খারাপ বিরক্ত করে না, আমি যখন আমি পেরোতে চাইছি, এই রেগিস্তানটা পেরিয়ে যেতে চাইছি, মরুভূমিটা পেরিয়ে যেতে চাইছি, কিন্তু আমাকে সৈন্যরা এসে বাধা দেয়, তারা আমাকে মারে বলে সে তখন দেখায় যে তার গায়ে সেই চাবুকের ক্ষত, সেখান থেকে কিন্তু রক্ত, মানে যখন সামির তার গায়ে হাত দিচ্ছে, সেই ক্ষতে হাত দিচ্ছে, দিয়ে দেখছে তার হাতে কিন্তু রক্তটা লাগছে।
1: এই জায়গাটাতেই ওই যে আমরা প্রথম থেকে বারবার

0: তো অনুভব করা যাচ্ছে।
1: এবং এখানে তারপরে রেবা যখন তাকে বলছে যে অপেক্ষায় আছে সে তাকে এই রেগিস্তানটাকে পার করিয়ে দেবে সেটার জন্য, আবার তাকে বলছে যে সেই তাবিজটা তাকে দিয়ে দিচ্ছে, কারণ মানে সামির তার তাবিজটা রেবাকে দিয়ে দিচ্ছে কারণ রেবাকে যা রেবার যাতে কোনো ক্ষতি না হয়।
0: এই এইখানে কিন্তু এই যে তাবিজের এক্সচেঞ্জটা হলো, এই সামিরের কাছ থেকে রেবার কাছে তাবিজটা চলে গেল, এটাও কিন্তু গল্পের একটা মোড়। মানে ওই যে রেবাকে ওই রাজার সৈন্যরা বিরক্ত করছে, তারা ওকে পেরোতে দিচ্ছে না মরুভূমিটা, সেই সেই ওদের হাত থেকে রেবাকে বাঁচানোর জন্য যে তাবিজটা রেবার গলায় পরিয়ে দেওয়া হলো, সেই তাবিজ রেবা কখন খুলে ফেরত দিল, যখন সে ওই রেগিস্তানটা পেরিয়ে গেল, তারপরে সে ফেরত দিল ওই তাবিজটা। তো
1: এবং এখানে রেবাকে যখন সামির জিজ্ঞেস করছে যে আচ্ছা তোমার সঙ্গে আবার কিভাবে দেখা হবে, তখন রেবা একটা অদ্ভুত প্রশ্ন করে, তুমি ফিরে যেতে চাও?
0: হ্যাঁ
1: হ্যাঁ, মানে ও কোথাও মনে করেছিল যে রেবার কাছে সামির বোধ হয় চলে এসেছে
0: হ্যাঁ
1: চিরতরে, এখানে কোথাও একটা একটু আর কি আশাভঙ্গ হয় তার। তখন সে বলে যে বেশ তুমি চলে যাও, তুমি আমাকে যেখানে ছেড়ে যাচ্ছ তুমি সেখানেই আমাকে আবার ফিরে পাবে,
0: এবং তুমি যখন ছেড়ে চলে যাবে পেছন ঘুরে তাকাবে না, পেছন ঘুরে তাকালে কিন্তু মানে সেটা ঠিক হবে না।
1: আসলে কি দেখো, আমার এটা না এই যে ডায়লগটা বললে আমার কোথাও মনে হয়েছে যে সামির প্রথম থেকে ভীষণ অতীতচারী, অতীত খুঁড়ে দেখতে, যেটা বললাম ধুলো সরিয়ে অতীতটাকে দেখতে ভীষণ রকম আগ্রহী। কোথাও রেবার হয়তো মনে হয়েছে যে এই মানুষটা ওই অতীত আর বর্তমানের মধ্যে, রেবা তো নিজে জানে যে সে অতীত বর্তমানের মধ্যে কোথাও আটকে আছে, সামিরকে সে ওই জায়গাটা থেকে কোথাও অব্যাহতি দিতে চাইছে, সেই কারণেই তাকে হয়তো বলছে যে তুমি পিছন ফিরে তাকিও না।
0: ঠিক,
1: কিন্তু সামির সেটা করতে পারে না, সে কিন্তু বেশ কিছুটা যাওয়ার পর আবারও পিছন ফিরে তাকায় এবং রেবাকে যখন সে সেখানে দেখতে না পায় সে খুব উতলা হয়ে ওঠে।
0: একদমই একদমই, এবং এইটা এই দৃশ্যের পর থেকেই সামিরের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা যায়। সে তখন পাগলের মতন অতীত খোঁড়ার চেষ্টা শুরু করে এবং রেবার সঙ্গে তার আবারও দেখা হয়
1: এবং তার মনে প্রশ্নের ঝড় ওঠে যে সে কে, রেবাই বা কে, তাদের সম্পর্কটাই বা কি, এর সঙ্গে কি অতীতের কোনো সম্পর্ক আছে, এই বিভিন্ন প্রশ্নে সে জেরবার হতে থাকে।
0: এবং এই প্রশ্নগুলো কখন আসে তার মনে, যখন রেবা আবারও হাভেলিতে তার সঙ্গে দেখা করে, মানে তার দেখা হয় তাদের দুজনের, এবং রেবা তখন হাভেলির ওই নিচের যে নাচঘরটা দেখিয়ে তাকে ও ইতিহাসের পাতা থেকে গল্পটা বলা শুরু করে যে কে ছিল তারা, কে ছিল ওই গানের মেহরাজ আলী,
1: এবং কে ছিল ওই,
0: কে ছিল রেবা,
1: সে নিজে এবং তাদের যে ঘটনাটা, জীবনের যে ঘটনাটা, যে ঘটনার জন্য রেবার আজকে এই পরিণতি, সেই পুরো ঘটনাটা যেন সামির চোখে দেখতে পায়।
0: একদম তাই, এবং এইখানে আমাদের সেই বিখ্যাত গানটা রয়েছে,
1: একদম যে এখানে খুব ছোট্ট ভূমিকায় আমরা হেমা মালিনীকে পেয়েছি এই রেবার দিদি তারার ভূমিকায়।
0: ঠিক,
1: এবং তার সেই একটা ডান্স পারফরমেন্স, আজকের ভাষায় যেটাকে বলা হয় আর কি ওই গেস্ট অ্যাপিয়ারেন্স,
0: সেরকম
1: একটা ছোট্ট ভূমিকায়
0: আশা ভোসলে এবং সত্যশীল দেশপাণ্ডে।
1: আমরা শুনি সেই গানটা,
0: একদম

0: এই যে এই গানটার সাথে সাথে কিন্তু পুরো গল্পটা, মানে রিবা কে, তার জীবনের যে গল্প, সবটাই কোথাও সমীরের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যায়।
1: একদমই, কারণ এই তারা, মানে হেমা মালিনীকে আমরা যে চরিত্রে পাই, তারাকে তার উস্তাদজি মেহরাজ আলী নিয়ে এসেছিলেন এই পরম সিংয়ের দরবারে গান গাওয়ার জন্য, গান এবং নাচ ইত্যাদি করার জন্য। তো সেখানে তার সঙ্গে তার ছোট বোন এবং বাবাও এসেছিলেন, তারার সঙ্গে ছোট বোন রেবা এবং তাদের বাবা। তো এই এই যে পুরো মজলিশটা, এই মজলিশটার পরে শেষের দিকে গিয়ে আমরা স্ক্রিনেও দেখতে পাই যে পরম সিং তার পারিষদদের সাথে আলোচনা করে নিচ্ছেন যে এই মেয়েটি, মানে এই যে তারা, তাকে আমার চাই, মানে এরকম গোছের কিছু একটা।
0: তার খুব একটা আর কি ভালো
1: উদ্দেশ্য নয়,
0: উদ্দেশ্য নয়, সেটা বুঝতে পেরে মেহরাজ আলী তখন তার বাবাকে গিয়ে সতর্ক করে এবং বলে যে তাদের নিয়ে এখান থেকে পালিয়ে যেতে রাতারাতি,
1: এবং রাতারাতি তাদের উট ঠিক করে উটের পিঠে তিনজনকে চাপিয়ে
0: সমস্ত ব্যবস্থা করে, হ্যাঁ,
1: পাঠিয়ে
0: তারা একটি উটের পিঠে ছিল এবং ছোট যেহেতু ছিল তোমার এই মেয়েটি রেবা ছিল তার বাবার সঙ্গে একই উটে, এবং তারার যে উটটি সেটি কিন্তু বেশ খানিকটা বেশ ভালো রকম দৌড়ে সে পেরিয়ে যায়, মানে মরুভূমি পার হয়ে যায় যেতে পারে। আর এই রেবার এবং তার বাবা যে উটে ছিল সেটি পিছিয়ে পড়ে বেশ খানিকটা এবং সে তারা ধরা পড়ে যায়
1: রাজার সৈন্যের হাতে, তারা ধরা পড়ে যায় এবং রেবার বাবার উপরে অকথ্য অত্যাচার চলে, তাকে চাবুক মেরে তাকে, মানে জীবিত অবস্থায় তাকে মেরে ফেলা হয় না, প্রায়
0: অর্ধমৃত করে ফেলা হয়, পুরোপুরি মারা হয় না, এবং তাকে উটের পিঠে চাপিয়ে বেশ ভালো করে বেঁধে, এবং কি অদ্ভুত, ওই জায়গাটা খুব অদ্ভুত লেগেছে, কিরকম উদাসীন সুরে পরমবীর সিং তিনি বলছেন যে ওকে মেরো না, সেটা পাপ হবে, তাতে ওকে উটের পিঠে ভালো করে বেঁধে দিও, তার কারণ সে যদি পড়ে না যায়, চোট না লাগে যাতে, হ্যাঁ, তাকে ছেড়ে দাও মরুভূমির মধ্যে,
1: এবং তাকে ছেড়ে দেওয়া হয়,
0: এবং তিনি জানেন যে সে অবধারিতভাবে তার মৃত্যু অবধারিত।
1: একদমই একদমই, এবং রেবা রেবাকে এবং মেহরাজ আলীকে বন্দি করা হয় কারাগারে,
0: মেহরাজ আলীকে সেই রাতেই বন্দি করা হয়,
1: সেই রাতেই বন্দি করা হয়, রেবাকে তারপরে তার পাশের কারাগারে এনে বন্দি করা হয় এবং পরম সিং অপেক্ষা করতে থাকে।
0: রেবা এখানে অদ্ভুত, তার বাবাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন রেবা কিন্তু তার বাবাকে বলছে যে তুমি দিদিকে বলো আমি আমি আসবো,
1: হ্যাঁ,
0: আমার জন্য যেন অপেক্ষা
1: অপেক্ষা করে,
0: এই কথাটা কিন্তু সে বলে।
1: একদমই, এবং রেবাকে যখন বন্দি করা হয় তখন বন্দি করার পর পরম সিং অপেক্ষা করতে থাকেন কবে রেবা বড় হবে, কবে সে কিশোরী থেকে যুবতী হবে, এবং তার এই যে খারাপ উদ্দেশ্যটা সেটার জন্য সে দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করতে থাকে। এবং এরপরে এরপরে তো আমরা এর আগেও একটা গান শুনেছি যেখানে ওই কারাগারেই বসেই তাদের সঙ্গীত শিক্ষাটাও চলছিল, হঠাৎই একদিন।
0: আসলে কি তাদের, দেখো জীবনে তো আর কিছু নেই, মেহরাজ আলীর জীবনে সঙ্গীতটা সাধনা এবং রেবাও ছোটবেলা থেকে গানটাকে ভালোবেসেছে, কোথাও জীবনে সব কিছু হারিয়ে যাওয়ার পরে এই সঙ্গীত বা এই সুর সেটাই যেন তাদের সঙ্গী হয়ে
1: একদম একদম। এবং এক রাত্রে হঠাৎই রেবা বুঝতে পারে যে তার কারাগারের পাশে কিছু সৈন্য এবং কিছু মহিলা ঘোরাঘুরি করছে, তারা কিছু একটা ফন্দি করছে, সেই ফন্দিটা কি সেটা সে বুঝতে পারে না, কিন্তু খুব ভালো কিছু উদ্দেশ্য নয় সেটা সে বুঝতে পারে এবং তার গুরুজিকে বলে। কিন্তু গুরুজি এদিকে তলে তলে আরেকটি কাজ করে রেখেছে, সে ওখানকারই একজন বিশ্বস্ত সৈন্যকে দিয়ে মেহরুর কাছে খবর পাঠিয়েছে, এবং মেহরালি এবং মেহরুকে সে কোরআনের, সে বলল যে ম্যানে উসে কোরআন কা ওয়াস্তা দিয়া হ্যায়,
0: যে কারণে সে আর কি যাতে এই মেয়েটিকে উদ্ধার করে, উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দিয়ে
1: পৌঁছে দিয়ে
0: আসে এবং তার দিদির কাছে পৌঁছে দিয়ে আসে,
1: হ্যাঁ, এবং সেই
0: তাকে বের করেও নিয়ে যায়,
1: হ্যাঁ, এবং সেই বিশ্বস্ত সৈনিকের সহযোগিতাতেই কিন্তু রেবাকে ওই যে দুটো গামলা করা হয়েছিল, একটার মধ্যে রেবাকে পুরে রাজবাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেরকমই আরও একটি হাঁড়ি বা গামলা, যাই হোক, ওরকম একটা জিনিস ওই ওই সৈনিক জোগাড় করে, যার মধ্যে করে রেবাকে বদলা বদলি করে পিছনের রাস্তা দিয়ে মেহরু

0: পালাতে সাহায্য করে,
1: সাহায্য করে,
0: কিন্তু সে সুরক্ষা হয় না
1: মরুঝড়ের মধ্যে,
0: মরুঝড়ের মধ্যে তারা পড়ে এবং সৈন্যদের হাতেও আবারও পড়ে, এবং মেহেরুকে সেখানে আবারও মেহেরুর উপর অকথ্য অত্যাচার হয়,
1: মেহেরু এখানে পাগল হয়ে যায়। দেখো এইখানে ওই যে বললাম না, হ্যাঁ, কোথাও ক্ষুদিত পাষাণের সঙ্গে কোথাও কোথাও আমরা মিল পাচ্ছি, ক্ষুদিত পাষাণেও আমরা দেখছি যে ওই প্রাসাদের সংস্পর্শে যারা আসছে তারা কেউ সুস্থ নেই, হয় তারা মারা যায়, অথবা যেমন মেহের আলী পাগল হয়ে গেছে, সে চিৎকার করে তফাৎ যাও সব ঝুট হ্যায় বলে, সেই রকম এখানেও আমরা দেখতে পাই যে মেহেরু বা মেহের আলী বলা হয় সে পাগল হয়ে গেছে,
0: সে পাগল হয়ে যায় এবং কিছুদিনের মধ্যে সে মারাও যায়। তার পরিবারের কাছে
1: সেই খবরই আসে
0: যে কিছুদিনের মধ্যে সে মারাও যায়। আর রেবা কিন্তু ওই বালিঝড়ে পড়ে ওই মরুভূমিতে কোথাও হারিয়ে যায়, এই যে প্রথম থেকে আমরা বলছি হারিয়ে যাওয়া, না সে বেঁচে আছে না সে মরে গেছে, কোথাও সে যেন হারিয়ে গেছে তার অস্তিত্বটা। তো আমরা কারাগারের মধ্যেকার থাকা অবস্থায় যে আরেকটি গান,
1: সেটা
0: সেই গানটা একটু শুনি।

0: এই গানের মধ্যে কোথাও আমরা দেখতে পাই যে এই যে রেবা তার আপনজনদের ছেড়ে থাকা সব কিছুকে খুব ভীষণ মিস করছে। এবং তুমি একটু আগে যেটা বলছিলে যে বারবার এই যে এই ছবিতে মরুভূমিকে দেখানো হয়েছে, বিরাট একটা ল্যান্ডস্কেপে দেখানো হয়েছে,
1: বিরাট ল্যান্ডস্কেপে বিস্তীর্ণ মরুভূমি, এইটা কোথাও গিয়ে ওই রেবার জীবনের শূন্যতাটাকে বোঝায় আর কি। এবং ওই যে হাওয়ার শব্দটা, ওই হাওয়ায় কোথাও যেন ভেসে যাচ্ছে ওর ইচ্ছেটা, মানে ও ধরে রাখতে পারছে না
0: সেটা কোথাও যেন ভেসে যাচ্ছে। এবং আমরা একেবারে ছবির শেষের দিকে গিয়ে দেখি যে এই পরমবীর সিংয়ের খুলিটা উদ্ধার হয় ওই ইয়ের থেকে, সেখানেও একটা অদ্ভুত, ওই যে রেবা তাকে যে ওই যে বাজরার রুটি খেতে দিয়েছিল সেই যে পাতাটা, সেই পাতার মধ্যে ওই একটা ইয়ে লেখা ছিল, উর্দুতে কিছু লেখা ছিল, সেটা থেকে জানতে পারে যে ওই কেল্লার একটা ঘরের নাম্বার 14 নম্বর সম্ভবত,
1: হ্যাঁ
0: ঘরের কথা উল্লেখ করা রয়েছে।
1: এবং সেই 14 নম্বর সেলে কিন্তু সামির আগেই পৌঁছে গিয়েছিল, সেখানে গিয়ে তার কিছু একটা মনে পড়ে এবং সে সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল, সেখান থেকে সাফি তাকে উদ্ধার করে। এবং উদ্ধার করার পরে
0: বেশ কয়েকবার এরকম দেখা গেছে ওই যে একটা ওই প্রাসাদের একটা অদ্ভুত আকর্ষণ, সেখানে সে বারবার ছুটে যাচ্ছে এবং তাকে সাফি উদ্ধার করে নিয়ে আসছে।
1: ঠিক, এবং এই 14 নম্বর সেলটাকেই পরে যখন সামিরেরই অনুরোধে সাফি যখন ওটাকে আবার নতুন করে ইনভেস্টিগেট করে, তখন সেখানে ওই খুলি যেটা তুমি বলছো
0: পরমবীর সিং এর খুলি উদ্ধার হয়। এবং সেটা বোঝা যায় কি কারণে, তার দুটো দাঁত সোনার
1: ছিল,
0: সেটা থেকে বোঝা যায় যে এটা পরমবীর সিং, যার কোনো সন্ধান পাওয়া যায়নি, তার কঙ্কালটা এখান থেকে আবিষ্কার হয়।
1: তার মানে পরমবীর সিং এর খুলিটা পাওয়া গেল, তার মানে
0: তাকে কে মারলো সেই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া গেল না,
1: সে প্রশ্নের উত্তর পাওয়া গেল না। কিন্তু সামির আশা করেছিলেন মেহরাজ আলীর খুলি পাওয়া যাবে, কঙ্কালটা পাওয়া যাবে, কিন্তু সেটা কিন্তু পাওয়া যায়নি। তার মানে কি মেহরাজ আলী কোথাও গিয়ে সেও কিন্তু হারিয়ে গেছে, সে কোথাও একটা রয়েছে, তার অস্তিত্ব আছে।
0: এবং এইভাবে খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত সামির গিয়ে পৌঁছয় তারার কাছে, মেহরাজ আলীকেও দেখতে পায়।
1: অ্যাকচুয়ালি সে খোঁজ করতে গিয়েছিল মেহরাজ আলীর, মেহরাজ আলীর খোঁজ করতে গিয়ে সে তারার সন্ধান পায়,
0: এবং তারপর মেহরাজ আলীরও সন্ধান পায়। এবং মেহরাজ আলী তাকে কিন্তু মেহেরু বলে শনাক্ত করে,
1: একদম
0: তার মনে প্রশ্ন ছিল যে আমি কিভাবে এর সঙ্গে যুক্ত, কেন আমার আমার সঙ্গে এত সংযোগ, আমি মানে তার একটা অদ্ভুত, সে বুঝতে পারে যে কোথাও একটা তার বন্ধন রয়েছে।
1: এবং সেই প্রশ্নের উত্তরটাই মেহরাজ আলী তাকে দিয়ে দেয় যে সেই মানে তারই আগের
0: জন্মে
1: পূর্বজন্মে ছিল সে মেহের আলী মেহেরু, এবং পরজন্মে সে হয়েছে সামির। এই এই জায়গা থেকে গিয়ে তখন সামির কিন্তু পাগলের মতন ছুটে গিয়ে, এবং মেহরাজ আলীর মৃত্যুও হয়
0: তার হাতের
1: উপরেই। মেহরাজ আলীকে কবরে দেওয়ার পরেই সে প্রতিজ্ঞা করে যে না, রেবার আত্মার মুক্তি এবার আমাকে দিতেই হবে, করতেই হবে। এবং সে তখন আবারও সেই মরুভূমিতে ফিরে যায় এবং রেবাকে হাত ধরে সে সেই মরুভূমি পার করিয়ে দেয়
0: যায়, এবং সেখানেও কিন্তু মরু ঝড়ের মধ্যে তারা পড়ে,
1: একদম।
0: এবং সেখান থেকে সাফি তাকে আবারও উদ্ধার করে নিয়ে আসে এবং তাকে খুব রাগারাগি করে এই সমস্ত কিছু ছেড়ে চলে যেতে বলে।
1: হ্যাঁ একদমই। এবং শেষ দৃশ্যে যখন আমরা দেখছি যে বিনোদ খান্নাকে, মানে সামিরকে, সে খুবই অসুস্থ, তাকে মরুঝড়ে মরুভূমির মধ্য থেকে প্রায় অর্ধমৃত অবস্থা থেকে তাকে তুলে এনে উদ্ধার করে এনে সুস্থ করা হয়েছে, তার পাশে তার বন্ধুর স্ত্রী, তার নিজের বন্ধু বান্ধবী পাম্মি, সেও বসে আছে, সবাই বসে আছে এই অবস্থায়।
0: এবং ডাক্তার চিকিৎসা করছে এবং সেও বোঝার চেষ্টা করছে ঠিক কি ঘটনাটা ঘটেছে,
1: কি ঘটনা।

0: ঘটনাটা ঘটেছিল এবং এরই মধ্যে কিন্তু আমরা আবারও তারাকে দেখতে পাই।
1: তারা সেখানে আসে এবং তারা এসে বলে যে রেবা তার কাছে এসেছিল এবং এসে তাকে সেই তাবিজটি দিয়ে যায় যেটা এই সামির তাকে রেবাকে দিয়েছিল।
0: হ্যাঁ, এবং এইখানে গিয়ে গল্পটা সিনেমাটা শেষ হচ্ছে। এই দৃশ্যে গিয়ে সেই তাবিজটা হাতে নিয়ে চুপ করে মেহরু বা সামির যাই বলি না কেন সে বসে আছে এবং তার
1: মনে হয় যে এতদিনে রেবা তাহলে
0: মুক্তি পেল, কিন্তু তার মনে অসংখ্য প্রশ্ন, অসংখ্য জিজ্ঞাসা এবং একটা অদ্ভুত রেবার প্রতি টান, যে টানটা সে এখন অনুভব করতে পারে। কোথাও একটা তারও শূন্যতা যে রেবা তার জীবন থেকে বোধহয় হারিয়ে গেল।
1: এবং তার আগে তুমি খেয়াল করো, সে যখন ডায়েরি লিখছিল, লিখতে লিখতে একটা জায়গায় সে বল যে আমি এটার প্রথম প্রথম প্রথম দিকে আমি এটাকে সলভ করতে চাইতাম, কিন্তু এখন মনে হয় এটা আনসলভই থাক, এটা এরকমই থাক,
0: এটা এরকম থাকলেই বোধহয় ভালো হতো।
1: একদমই তাই। দেখো, এখানে একটা অদ্ভুত কথা আমার মনে হয় যে গোটা ছবিটা একটা কথা বলতেই হয় যে 38তম যে ন্যাশনাল অ্যাওয়ার্ড, সেখানে পাঁচটি জাতীয় পুরস্কার পেয়েছিল এই ছবি। আরেকটা কথা বলতে হয়, দেখো এই যে ছোট গল্প, রবীন্দ্রনাথের ছোট গল্প খোদিত পাষাণ, সেটার অ্যাডাপ্টেশন তো একটা, এটা কোথাও ছোট গল্প মানে আমরা সেই জানতাম পড়েছি যেটা শেষ হয়ে হইল না শেষ, কোথাও একটা অতৃপ্তি থাকা, অপূর্ণতা থেকে যাওয়া, সেটাই বোধহয় তার সবচেয়ে সুন্দর দিক।
0: একদম।
1: হ্যাঁ, এখানেও এই যে গুলজার জি নিজে একজন অসম্ভব ভালো কবি, তিনি এই যে ফিল্মটি তৈরি করলেন, এটাও যেন সেই একটা অদ্ভুত শৈল্পিক নির্মাণ, একটা ছোট গল্পের মতো। এই গল্পেরও কোনো সমাপ্তি নেই, কোথাও একটা প্রশ্নচিহ্ন, সেই যে সেই রহস্যময়তা কিন্তু রয়েই গেল, রহস্য ভেদ কিন্তু তিনি করতে চাননি, সেই রহস্যটাকে জিয়ে রাখতেই চেয়েছিলেন।
0: একদম।
1: হ্যাঁ, সেই ছোট গল্পের সেই মাধুর্যের মতো যে শেষ হয়ে হইল না শেষ, এই গল্পও ঠিক তাই। এবং আরেকটা জিনিস আমার কথা মনে হয় যে দেখো ছবিটার নাম লেকিন, খুদিত পাষাণের একটা মানে হয়, মানে বাংলা যে ছবিটা হয়েছিল সেটারও নাম খুদিত পাষাণই ছিল, যে পাষাণপুরী, যেটার মধ্যে একটা অদ্ভুত কি বলবো সেটা অতৃপ্তি রয়ে গেছে, এটা বোঝানোর একটা চেষ্টা ছিল।
0: কিন্তু এখানে এখানে কিন্তু ওই লেকিনের পরে তিনটে ডট ছিল।
1: হ্যাঁ,
0: মানে এটা টু বি কন্টিনিউড।
1: একদম, মানে কিন্তু আমরা বলি না কিন্তু, কিন্তুর পরে যে কি তার তো জানা নেই, সেই জন্যই তো কিন্তু, সেই জন্যই তো লেকিন।
0: ঠিক ঠিক তাই। এবং ডিম্পল কাপাড়িয়াকে এই ছবিতে একটা অসম্ভব মায়া, মানে একটা মায়াবী দেখতে লেগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত।
1: একদম। এবং ওই যে বললাম তার অসম্ভব দীপ্ত দুটো চোখ, যে চোখ অনেক কথা বলতে চায়, আবার তুমি যেটা বললে যে তার সেই চোখের মধ্যে অদ্ভুত জিজ্ঞাসু দৃষ্টি, অদ্ভুত, মানে খুব কম ডায়লগ ছিল তার মুখে, শুধুমাত্র এক্সপ্রেশন দিয়ে অসম্ভব সুন্দর করে ওই রেবা চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন ডিম্পল। এবং বিনোদ খান্নাও অসম্ভব সুন্দর নিজের চরিত্রে, আমজাদ খানের কথা তো আগেই বলেছি, অসম্ভব ভালো, প্রত্যেকে যার যার ভূমিকায় ভীষণ সুন্দর।
0: একজনের নাম শেষ মুহূর্তে আমি করব, তিনি মনমোহন সিং, যিনি এর মানে ক্যামেরাম্যান, মানে পুরো ছবির যিনি সিনেমাটোগ্রাফি এবং ক্যামেরা করেছেন, অসম্ভব সুন্দর, অসম্ভব
1: নির্মাণ,
0: এত ক্যামেরার খেলা, এইরকম ভাবে খেলা যায় ভাবা যায় না। আমরা শেষ করব আমাদের,
1: একদম আজকের এই সিলভার স্ক্রিন আমরা শেষ করব, আজকে ডিম্পলজির জন্মদিন, ডিম্পল কাপাডিয়ার জন্মদিন, তার জন্মদিনে আমরা এই লেকিন ফিল্মটা নিয়েছিলাম সিলভার স্ক্রিনে, সরিতা আর কোয়েল। যেতে যেতে রেখে যাব সুরেশ ওয়াদকারের কণ্ঠে এই গান,
0: একমাত্র বোধহয় মেল ভয়েস গান,
1: একটাই সত্যশীল দুবেকে আমরা পেয়েছিলাম তার সঙ্গে, আশাজির সঙ্গে ডুয়েটে পেয়েছিলাম। এই গান শুনতে শুনতে আপনাদের শ্যাম ও সুরমাই হয়ে উঠুক, এটাই চাই। আর এইটুকু বলে আজকে রেখে গেলাম, ওই প্রশ্নচিহ্নটা রয়ে গেল লেকিন, উত্তর খুঁজতে থাকুন, আমরাও খুঁজতে থাকি, দেখা হবে, কথা হবে আবার অন্য কোনো অনুষ্ঠান।

0: Oh yes, that was the band Go West with a track called King of Wishful Thinking. And yes. Good evening, Kolkata. This is 100.1 Akashwani FM Gold. Exactly 4:15 by the studio clock. And yes, let's enjoy international music at this hour on this frequency. I am Namrata with you today. So let's enjoy Musical Bandbox on FM Gold. And before we listen to some amazing songs, let's listen to these spots, these commercials right here on FM Gold. And music is definitely gonna roll out right after that.
1: Join Indian Navy. The Indian Navy invites online applications from unmarried male candidates for Agniveer Apprentice 01/2027 and 02/2027 batch. Last date for submission is 29th June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready. Cohesive. Atmanirbhar. Safeguarding seas for a Vikasit Samriddh Bharat. Join Indian Navy.
2: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
3: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
4: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন। pmsuryaghar.gov.in

0: বিশ্বাসকে মি টেলি ল ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলি লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for 10 plus 2 BTech cadet entry scheme, permanent commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar, safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.

0: Join Indian Navy. The Indian Navy invites online applications from unmarried male candidates for Agniveer Apprentice 01/2027 and 02/2027 batch. Last date for submission is 29th June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready. Cohesive. Atmanirbhar. Safeguarding seas for a Vikasit Samrit Bharat. Join Indian Navy. Join Indian Navy. The Indian Navy invites online applications from unmarried male candidates for Agniveer Apprentice 01/2027 and 02/2027 batch. Last date for submission is 29th June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready. Cohesive. Atmanirbhar. Safeguarding seas for a Vikasit Samrit Bharat. Join Indian Navy.
1: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
2: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন পিএম সূর্যঘর .gov.in।
0: Join Indian Navy. The Indian Navy invites online applications from unmarried male candidates for Agniveer Apprentice 01/2027 and 02/2027 batch. Last date for submission is 29th June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready. Cohesive. Atmanirbhar. Safeguarding seas for a Vikasit Samrit Bharat. Join Indian Navy.

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত হল। নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে আজ এই সংক্রান্ত একটি মৌ স্বাক্ষরিত হয়। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। তৃণমূল কংগ্রেস বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজও সিআইডি দপ্তরে হাজিরা দেননি, আগামীকাল তাকে হাজিরার নির্দেশ। নেপাল সীমান্ত থেকে ধৃত ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে ট্রানজিট রিমান্ডে পানি ট্যাঙ্কি হয়ে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। রাজ্য পুলিশে বড়সড় রদবদল, মেয়রের পদত্যাগের পর এবার কলকাতা পুরসভার বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উত্তরবঙ্গে দিন দুয়েকের মধ্যেই বর্ষা প্রবেশ করছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ আজ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এনআইএর মধ্যে এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। একটি প্রতিবেদন।
1: দীর্ঘ প্রতীক্ষার অবসান। কেন্দ্র বিরোধিতার কারণে এতদিন যে 11 কোটি পশ্চিমবঙ্গবাসী আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, তাদের জন্য এবার খুলে গেল দেশের 36,000-এরও বেশি হাসপাতালের দরজা। কেন্দ্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আজ পশ্চিমবঙ্গে চালু হল বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প আয়ুষ্মান ভারত। এতদিন রাজ্যের মানুষকে উন্নত চিকিৎসার জন্য হায়দ্রাবাদের এজিআই, চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয় কিংবা দেশের অন্যান্য বিশেষ কোনো হাসপাতালে যেতে হলে নিজের পকেটের টাকা খরচা করতে হতো। এবার সেই খরচ বহন করবে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের যে কোনো প্রান্তে নথিভুক্ত হাসপাতালে মিলবে নগদহীন চিকিৎসার সুবিধা। সবচেয়ে বড় সুবিধা পাবেন 70 বছরের ঊর্ধ্বের প্রবীণ নাগরিকেরা। প্রায় 40 লক্ষ প্রবীণের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করেছে কেন্দ্রের মোদী সরকার। পাশাপাশি রাজ্যের 2 লক্ষেরও বেশি আশাকর্মীকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই প্রকল্পের ফলে আর ভিন রাজ্যে থাকা বাঙালিদের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায় থাকতে হবে না। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু বা দেশের অন্য যে কোনো প্রান্তে বসবাসকারী পশ্চিমবঙ্গের নাগরিকরাও এখন একই সুবিধা পাবেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভার সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন রুখতে এবং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। শ্রী রায় আরও বলেন, নির্বাচনের ফলাফলে বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন এবং নবনির্বাচিত সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছে। সেই প্রেক্ষাপটে জনমতের প্রতি সম্মান জানিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ এবং রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, সুখেন্দু শেখর রায়ের বক্তব্যের সঙ্গে তারা একমত। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজও সিআইডির দপ্তরে হাজিরা না দেওয়ায় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তার বাড়িতে যান। সিআইডির 3 আধিকারিক অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে গিয়ে তাকে আগামীকাল হাজিরা দেওয়ার জন্য আবারও নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, আইএনডিআইএ জোটের বৈঠকে যোগ দিতে অভিষেক বর্তমানে দিল্লিতে, সে কারণে তিনি সিআইডির কাছে চিঠি লিখে হাজিরার জন্য ফের সময় চান। এর আগে সই জালকাণ্ডে সিআইডি নোটিশ দিয়ে অভিষেককে 1 জুন ভবানী ভবনে ডেকে পাঠায়। অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান তিনি, 15 দিন সময় চান, কিন্তু তাকে 7 দিনের মধ্যে অর্থাৎ আজ উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছিল। উল্লেখ্য, বিধানসভায় পাঠানো তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের চিঠিতে স্বাক্ষরের গরমিল নিয়ে দলের 2 বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতে বিধানসভার সচিবালয়ে এফআইআর দায়ের করা হয়। এরপরেই মামলার তদন্ত ভার যায় সিআইডির হাতে। এদিকে তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে

0: যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছে। আজও সাংসদদের সই করা চিঠি জমা পড়েছে। নতুন দিল্লিতে আজ বিকেলে INDIA জোটের বৈঠক বসে। বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রীরা বৈঠকে যোগ দেন। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি প্রমুখ। যদিও আম আদমি পার্টি এবং দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম সহ কয়েকটি বিরোধী দলের পক্ষ থেকে বৈঠকে দূরত্ব বজায় রাখা হয়েছিল। উত্তর দমদম পুরসভার প্রধান বিধান বিশ্বাস সহ 21 জন কাউন্সিলর আজ পদত্যাগ করেছেন। পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের মাধ্যমে জেলা শাসকের কাছে তারা পদত্যাগপত্র পেশ করেন। এদিকে পূর্ব বর্ধমানে তৃণমূল কংগ্রেস পরিচালিত 16 ওয়ার্ড বিশিষ্ট মেমারি পুরসভাতেও 11 জন কাউন্সিলর আজ ইস্তফাপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান স্বপন বিষয়ী। এদের অধিকাংশই জানিয়েছেন ব্যক্তিগত কারণে এই পদত্যাগ। অন্যদিকে বীরভূমের সাঁইথিয়া পুরসভার 16 নম্বর তৃণমূল ১৬ জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের মধ্যে 14 জনই মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ফলে 4 বছর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গড়ে ওঠা এই পুরবোর্ড ভেঙে গেল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নেপাল সীমান্ত থেকে ধৃত ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে ট্রানজিট রিমান্ডে পানি ট্যাঙ্কি হয়ে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। আজ রাতেই তার পৌঁছানোর কথা। এরপর তাকে নিয়ে যাওয়া হবে SDF-এর সদর দপ্তরে। উল্লেখ, রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স SDF ফলতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর ওরফে পুষ্পাকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই নাম ভাঁড়িয়ে তিনি নেপালে গা ঢাকা দিয়েছিলেন। পরে SDF-এর আধিকারিকরা সেখানে অভিযান চালিয়ে তাকে ধরে ফেলে। নির্বাচনের সময় অশান্তি ও হিংসা ছড়ানো, লুট, তোলাবাজি, BLO-র ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নাম ভোটার তালিকায় তোলা, ভোটদাতাদের ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফলতা বিধানসভা কেন্দ্রে গত 21 মে পুনর্নির্বাচনের 48 ঘণ্টা আগে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর। এদিকে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই ফলতার শ্রীরামপুর এলাকায় জনরোষ আছড়ে পড়ে। নয়নজলি ভরাট করে বেআইনিভাবে দলীয় কার্যালয় তৈরির অভিযোগ ছিল জাহাঙ্গীরের বিরুদ্ধে। উন্মত্ত জনতা সেই কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। বীর ছত্রভঙ্গ করতে করা হয় লাঠিচার্জ। খানপাড়ায় জাহাঙ্গীরের বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এলাকায় এখনও মোতায়েন রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। 2021 সালে বিধানসভায় ভোট পরবর্তী হিংসা, 2024 সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মী খুন সহ বিভিন্ন অভিযোগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল আলিম আল রাজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আজ হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে ধৃত প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বেহালার শাহাপুর কলোনির ফ্ল্যাটে পুলিশ আজ বিস্তারিত তল্লাশি চালায়। তালাবন্ধ একটি ঘরে বায়োমেট্রিক ডিজিটাল লক নিয়ে শুরু হয়েছে জল্পনা। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের জড়িত থাকার বিষয়ে কোনো তথ্য সেখানে পাওয়া যায় কিনা তাও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। উল্লেখ, গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় স্বরূপ বিশ্বাসকে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এদিকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের রক্ষা কবচ চেয়ে দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার বিরুদ্ধে দায়ের হওয়া FIR খারিজ এবং কোনো কড়া পদক্ষেপ না নেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন তার আইনজীবী বিচারপতি সৌগত ভট্টাচার্য। জানান, গ্রেপ্তারির আশঙ্কা থাকলে ক্রিমিনাল বেঞ্চে মামলা করা যেতে পারে, কিন্তু জরুরি ভিত্তিতে মামলার শুনানির অনুমতি দেওয়া সম্ভব নয়। পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানির প্রয়োজন নেই বলেও কলকাতা হাইকোর্ট জানিয়েছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে আজ দ্রুত শুনানির আবেদন জানানো হলে তিনি বলেন, আবেদনকারী ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, সেক্ষেত্রে নিম্ন আদালতে জামিনের আবেদন জানানো যেতে পারে। রাজ্য পুলিশে আজ বড়সড় রদবদল। 179 জন IPS এবং পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস পদমর্যাদার আধিকারিকের বদলি ও পদোন্নতির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। নবান্নে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। মেয়রের পদত্যাগের পর এবার কলকাতা পুরবোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। পুর নগরোন্নয়ন দপ্তরের আজকের জারি করা নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। উত্তরবঙ্গে দিন দুয়েকের মধ্যে বর্ষা প্রবেশ করছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণবঙ্গেও আজ এবং আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাবে। মৎস্যজীবীদের আগামী 24 ঘণ্টা পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলে সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত হল। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold। আপনার কথা 100.1 FM Gold।
2: প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন, আর এখন সময় আপনার কথা, অর্থাৎ একেবারেই আপনাদের কথা। আপনারা বলবেন, আপনাদের মতামত জানাবেন আজকের বিষয় অনুযায়ী, আর বলছি আসছে বিষয়ে, কিন্তু কোন কোন মাধ্যমে জানাবেন সেই পরিচিত মাধ্যমগুলোর কথা একবার বলে নিই। 2248-8085-এ আমাদের টেলিফোন করবেন। আমাদের ফেসবুক পেজ 100.1 FM Gold কলকাতাতে আজকের আপনার কথার পোস্টারের নিচের কমেন্ট সেকশনে গিয়েও কিন্তু আপনারা আপনাদের কথা লিখতে পারেন, যেমন অলরেডি অনেক বন্ধু লিখেছেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ করুন, SMS করুন 9903055992। আজকে আমাদের বিষয়টা
3: বলার আগে বলে রাখি যে আজকে সকালবেলা সুস্মিতা দিয়ে আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল। মেসেজে দেখি তার মাধ্যমিকের মার্কশিট এবং তাতে অঙ্কের নাম্বার। বললাম ব্যাপারটা কি, বলছে আমি অঙ্কে খুব ভালো, তুই তো খারাপ, তাই জন্য এই ধরনের বিষয় হয়েছে। আমাকে জিজ্ঞেস করছে দুয়ে দুয়ে কত হয়, আমি 5। তারপর একটা হাসির আইকন, কোনো মানে হয়?
2: যারা অলরেডি জানেন, পোস্টার দেখেছেন, তারা তো জানেনই। রাজশ্রী যেটা বলতে ছিল আজকের আপনার কথার বিষয়, দুয়ে দুয়ে চার করা এত সহজ নয়।
3: দুয়ে দুয়ে চার হয়? ও,
2: তাহলে এই তো দেখেছেন তো বিষয়টা যে সহজ নয়, রাজশ্রী সেটা প্রমাণ করে দিচ্ছে স্টুডিওতে বসে। সে সকাল থেকেই এটা করছে, দুয়ে দুয়ে চার করা এত সহজ নয়। আপনাদের কি মনে হয় সহজ? যদি সহজ মনে হয় লিখতে পারেন, যদি মনে হয় না এত সহজ নয় সবটা, তাহলে সে বিষয়েও লিখুন।
3: একদম। আর আপনাদের মাধ্যমিক মার্কশিট আমাদের কাছে প্লিজ দেবেন না, আমরা লজ্জা পেয়ে যাবো। মানে আমাদেরটা যদি আপনি চান তাহলে তো বুঝতেই পাচ্ছেন, মানে লাল কালির দাগ। তাহলে কথা না বাড়িয়ে আপনাদের ফোন, হোয়াটসঅ্যাপ আর SMS সব কিছু তো আমরা আমাদের কাছেই আছে। এবার এক এক করে চলে আসি আমাদের ইনবক্সে। ইনবক্সে দেখি কে কী লিখেছেন। লিখেছেন আমাদের এক বন্ধু, হোয়াটসঅ্যাপ করেছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। তিনি লিখছেন, যোগ অথবা গুণ যাই করি না কেন, দুয়ে দুয়ে খুব সহজেই চার হয়, কিন্তু ভাগ করলে হয় এক এবং বিয়োগে হয় শূন্য। তবে জীবন খাতায় অঙ্ক করতে গিয়ে দুয়ে দুয়ে খুব সহজে চার হয় না। দু হাতের সাথে অন্য দু হাত মিললে চার হাত হয় বটে, তবে চার হাত এক করা খুব সহজ নয়। প্রথমত হাতে হাত মিলানোই কঠিন হয়ে যায়, হাতে হাত মিললেও হাত ছেড়ে সহজেই চলে যাওয়া যায়। একই লক্ষ্য নিয়ে পথ না চললে দুয়ে দুয়ে চার হওয়া মোটেই সহজ নয়। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে আমাদের এই বক্তব্য রেখেছেন। আর দুয়ে দুয়ে চার, তাতে বিয়ের নেমন্তন্ন না পাইনি গো, মানে কি মন খারাপ।
2: আহা রে, আমাদের বন্ধু কিছু বলতে, মানে আমাদের লিসেনার কিছু বলতে চাইছেন, দেখি তো
3: বলুন
2: তিনি কি বলেন। হ্যালো,
4: নমস্কার।
2: নমস্কার,
3: বলুন।
4: বিহার আছে কি? অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
3: বলুন।
4: সাধারণভাবে দুয়ে দুয়ে চার অঙ্কুর ক্ষেত্রে হয়তো হয়ে যায়, হ্যাঁ, দুটো দুই গুণ করে বা দুটো দুই যোগ করে, কিন্তু জীবন যুদ্ধে দুয়ে দুয়ে চার করতে গেলে অনেক ধৈর্য, বিচক্ষণতা এবং বিশ্লেষণ করার শক্তি প্রয়োজন হয়, যেটা খুব সহজে অর্জন করা যায় না। তার জন্য যথেষ্ট পর্যবেক্ষণের শক্তি, বিশ্লেষণ করার ক্ষমতা এবং সমস্ত কিছুকে সঠিকভাবে অনুধাবন করার প্রয়োজন হয়। এটা যদি করা যায় তাহলে দুয়ে দুয়ে চার করা সহজ নচেত নয়। নমস্কার,
2: অনেক ধন্যবাদ। চলে যাই আমাদের ফেসবুক পেজের বন্ধুর লেখায়। লিখছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে, লিখছেন দুয়ে দুয়ে চার শুধু অঙ্কের খাতায় হয়, জীবনের খাতায় হয় না। ছোটবেলায় শিখেছিলাম দুই আর দুইয়ে চার হয়, খাতায় কলমে হিসেবটা খুব সোজা, কিন্তু বড় হয়ে দেখলাম জীবনের অঙ্কটা অন্য রকম। এখানে দুয়ে দুয়ে চার হয় না, কখনো হয় পাঁচ, কখনো শূন্য। ভালোবেসে দুজন মানুষ এখন এই সংসার সুখের হয় না। চাকরিতে দুটো ডিগ্রি থাকলেই সাফল্য আসে না, সারাদিন খাটলেই সব স্বপ্ন পূরণ হয় না, কারণ জীবনের যোগ বিয়োগে শুধু সংখ্যা থাকে না, এখানে মিশে থাকে মন, পরিস্থিতি, ভাগ্য আর অনেক না বলার কষ্ট। আমার বেস্ট ফ্রেন্ড মালার সাথে 40 বছরের বন্ধুত্ব, খাতায় কলমে রোজ দেখা হয়নি, হিসেব মতন বন্ধুত্বটা ফিকে হয়ে যাওয়ার কথা, কিন্তু দুঃখের দিনেও চুপ করে হাতটা ধরেছিল। সেই একটা মুহূর্তই দুয়ে দুয়ে চারকে হারিয়ে দিয়েছে। তাই জীবনটাকে অঙ্ক দিয়ে মাপতে যাবেন না, এখানে আবেগের দামটাই সবচেয়ে বেশি। দুই আর দুয়ে চার নাও মিলতে পারে, কিন্তু দুটো মন মিলে গেলে পুরো পৃথিবীটাই মিলে যায়।
3: বেশ, চারের সাথে এক যোগ করলে কত হয়?
2: পাঁচ।
3: এই দেখো তুমি অঙ্কে কি ভালো, তবু একটু অহংকার নেই। আর রমা রায় ভি রোড দাসনগর হাওড়া 5 থেকেই আমাদের মেসেজ করেছেন। তিনি লিখেছেন, গণিতে যেমন দুটি নির্দিষ্ট সংখ্যা যোগ করলে সবসময় একই ফল পাওয়া যায়, মানুষের সম্পর্কের ক্ষেত্রে তা ঘটে না। এখানে এক ও একের যোগফল 11 হতে পারে, আবার শূন্যও হতে পারে। তাই প্রিয়জনের কাছে নিখুঁত হিসেব না কষে আবেগের লেনদেনে কিছুটা নমনীয় হওয়া জরুরি। কোনো কাজে দুয়ে দুয়ে চার করতে গিয়ে হিসেব উল্টে যাওয়া খুব স্বাভাবিক। ভুল হওয়া মানেই হেরে যাওয়া না, এবং এই ভুলগুলোই জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা। যে কোনো ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে শুরু করাটাই আসল চাবিকাঠি। রমা রায় এই বক্তব্য রেখেছেন হাওড়া 5 থেকে, মানে 4+1 থেকে।
2: তাহলে এবার দেখে নিই লিসনার কে বলছেন। নমস্কার। হ্যালো,
5: নমস্কার।
2: নমস্কার,
3: বলুন।
5: আমি
3: অঙ্কের
5: ভাষায় দুয়ে দুয়ে চার হওয়া খুব সহজ, কিন্তু বাস্তবের মাটিতে এই দুয়ে দুয়ে চার এই জিনিসটা হওয়া খুব কঠিন। কারণ উভয় পক্ষের চাওয়া পাওয়া একটা ব্যাপার থাকে। যখন বন্ধুত্ব, যদি বন্ধুত্বের খাতিরেও ধরি, সেখানেও বন্ধুত্বের মধ্যে একটা মিলনের ব্যাপার থাকে, মনে মনে মিলের ব্যাপার থাকে, সেখানে সব ক্ষেত্রে দুয়ে দুয়ে চার হয় না। সেখানে নিজের সত্যি কথা বিচক্ষণতার দরকার আছে, ভাবনা চিন্তার ব্যাপার আছে যে আমার এই বন্ধুটা আমার ঠিক সমানুপাতিক হবে কিনা, আমার সমান সে হবে কিনা। আমি যদি খুব লয়াল লেভেলের কোনো বন্ধুত্ব করি কারোর সাথে, সেটা যেমন আমার সঙ্গে ঠিক সামঞ্জস্যপূর্ণ হবে না, বা খুব ওপরের লেভেলের যদি হয় তাহলেও সেটা হবে না। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে সেই একই রকম, দুয়ে দুয়ে চার হয়তো হয়, কোনো একভাবে হয়ে গেল, ঠিক আছে, কোনোভাবে জীবনের প্রথম দিকটা ভালোভাবে কাটলো, তারপরে যখন সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজ যখন আমরা যাই, তখনই কোনো না কোনোভাবে মতের মিল হয় না, অমিল হয়, তখনই দুয়ে দুয়ে চার আর হয় না, সেই পাঁচের অঙ্কেই চলে যায়, মাইনাসের খাতায় যায়। কিন্তু যদি সব দিক থেকে বিবেচনা করে যদি মনে মনে মিল হয় কোনোভাবে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই দুয়ে দুয়ে চার হওয়াটা সার্থক এবং সফল।
2: অনেক ধন্যবাদ বন্ধু। তাহলে এবার আমরা চলে যাই আমাদের আবার বন্ধুরা যারা আমাদের লিখছেন তাদের কথায়। আমাদের ফেসবুক পেজ 100.1 FM কলকাতায় যারা লিখছেন তার মধ্যে এবার বলবো কার্তিক মণ্ডলের লেখার কথা, দাউদপুর গ্রাম, সন্দেশখালী থানা, জেলা উত্তর চব্বিশ পরগনা। দুয়ে দুয়ে চার করা কথাটি শুনতে খুব সহজ মনে হলেও বাস্তব জীবনে তা সবসময় সহজ নয়। মানুষের জীবন শুধু সংখ্যা বা হিসাবের মধ্যে সীমাবদ্ধ থাকে না, প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে নানা জটিলতা ও অনিশ্চয়তা। অনেক সময় সঠিক তথ্য থাকা সত্ত্বেও সঠিক ফল পাওয়া যায় না, পরিস্থিতি, আবেগ, অভিজ্ঞতা মানুষের বিচারকে প্রভাবিত করে। তাই জীবনের সমীকরণ গণিতের সমীকরণের মতো সরল নয়। একই সমস্যার ভিন্ন ভিন্ন সমাধান হতে পারে। কখনো কঠোর পরিশ্রমের ফল প্রত্যাশা মতো আসে না, আবার অপ্রত্যাশিত সুযোগ অনেক কঠিন পথ সহজ করে দেয়। এই কারণেই বলেছি, দুয়ে দুয়ে চার করা এত সহজ নয়।
3: বেশ, চলে আসি আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে। হোয়াটসঅ্যাপে লিখেছেন শ্রীমতী বাণী

0: চ্যাটার্জি, সোনারপুর মালির বাগান থেকে, জায়গাটা খুব সুন্দর, মানে নামটা ভালো লাগলো, মালির বাগান। তিনি লিখেছেন, দুয়ে দুয়ে চার করা এত সহজ নয়, এই কথাটির মধ্যে গভীর জীবনবোধ লুকিয়ে আছে। অঙ্কের খাতায় দুই ও দুই যোগ করলে সহজেই চার পাওয়া যায়, কিন্তু বাস্তব জীবনের হিসাব এত সরল নয়। এখানে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম, ধৈর্য ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। অনেক সময় প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে বড় পার্থক্য দেখা যায়। একটি কাজের ফল পেতে নানা বাধা অতিক্রম করতে হয়। মানুষের সম্পর্ক, কর্মজীবন ও সমাজের নানা সমস্যার সমাধানও সহজ নয়। এই কারণেই বলা হয় দুয়ে দুয়ে চার করা এত সহজ নয়। এবং এই টপিকটা যার মাথা থেকে বেরিয়েছে, সত্যি মনে হয় তার মাথায় বিশাল ব্যাপার স্যাপার। তুমি হাসছো কেন? আমি তোমাকে বলছি,
1: না না না একদম,
0: একটা ছোট প্যাসেজ আছে, পড়ে নি।
1: হ্যাঁ পড়,
0: তুমি একটু হেসে নাও। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন, দুয়ে দুয়ে চার সংখ্যার হিসেবে সহজ, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সংখ্যার হিসাবটি অবাস্তব হয়ে যায়। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে আমাদের ওয়ান লাইনার দিয়েছেন।
1: একদম ওয়ান লাইনার।
0: ও, তোমার কাছে টু লাইনার আছে?
1: না, বেশ বড়, কিন্তু তার আগে আমরা একজন বন্ধুর শুনে কোনো, আচ্ছা আমরা বন্ধুরা যতক্ষণে আসছেন, হ্যাঁ এসে গেছেন বলতে বলতে
0: এসে গেছেন। কে এসেছেন?
1: টেলিফোনে কে আছেন? নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দিদি, আমি পায়েল ব্যানার্জি বলছি, বেলকুড়িয়া থেকে।
1: বলুন।
2: হ্যাঁ বলছি দিদি, দেখুন দুয়ে দুয়ে চার কেন, জীবনের কোনো অঙ্কটাই না মেলানো এতটা সহজ হয় না আমাদের পক্ষে। কারণ একটা জিনিস আমরা সবসময় খেয়াল করেছি দিদি, সেটা হচ্ছে আমি আমার জীবন দিয়ে বা প্রত্যেকটা মানুষই তার জীবন দিয়ে দেখে যে আমরা না আমাদের মতো করে একটা অঙ্ক কষে রাখি জীবনে, যে আমরা যদি এইটা করি তাহলে এইটা ঘটবে, বা এইটা করছি তার জন্য ফল ভবিষ্যতে এটা পাবো। কিন্তু সেটা কিন্তু সবসময় যে সাকসেসফুল হয় এমন না, হয়তো আমরা দেখতে পারি অন্য একটা ফল এসে দাঁড়ালো, কারণ হিসাবটা না অন্য জায়গায় অন্য রকম ভাবে কষে রাখা থাকে। সুতরাং সবসময় আমাদের মতো করে একটা অঙ্ক কষে রাখলে সেটা কিন্তু সবসময় জীবনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না। তাই আমার মনে হয় দিদি, জীবনটা না কোনো ক্যালকুলেশন করে বা অঙ্ক করে চলার চালানোটাই ঠিক নয়, যে দুয়ে দুয়ে চার হবে এইভাবে অঙ্ক কষে মনে হয় জীবন কখনো চলে না। তাই আমাদের কর্তব্যটুকু আমাদের জাস্ট করে যেতে হবে, সেটা তো করাই, তার জন্যই আমরা এসেছি। তো বাদ বাকিটা অত অঙ্কে কিছুই মিলবে না, এটাই, শুধু কর্তব্যটুকু করে যাও যেটা হওয়ার হবে।
1: একদমই তাই, অনেক ধন্যবাদ বন্ধু। মানে ওই কাজের, নিজের কাজ করে যাও, ফলের আশা করো না,
0: মানে পরীক্ষা দাও না দাও, শুধু ফলের আশা করো না।
1: চলে যাই একটা গানে, তারপর ফিরছি আপনাদের সঙ্গে।
0: সুস্মিতা দি নিজে গাইবে না, মান্নাদের গান শোনাবে।

0: বলবেন আপনি, শুনবো আমরা। শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে। আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: আবারও গানের পর ফিরে এলাম আপনাদের সঙ্গে, কথায় আপনাদের কথায়। একেবারে আমরা সরাসরি চলে যাই আমাদের টেলিফোনে, কে আছেন সেই বন্ধুর সঙ্গে কথা। নমস্কার।
2: হ্যালো,
1: বলুন।
2: হ্যাঁ দিদিভাই, দাদাভাই দুজনকেই শুভ সন্ধ্যা।
3: আপনাকেও।
2: হ্যাঁ দিদিভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল বলছি।
1: বলুন প্রবীর বাবু।
2: হ্যাঁ দিদিভাই, দেখুন আমরা কিন্তু দুয়ে দুয়ে চার করতে পেরেছি আপনার দিদিভাইকে নিয়ে। আমরা দুজন আর আমার একটা ছেলে একটা মেয়ে, এই যে চারজন দুয়ে দুয়ে চার করে দিয়েছি দিদিভাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দুয়ে দুয়ে চার করা যায় না, সেটা অঙ্কের ক্ষেত্রে। দুই আর দুই যোগ করলে চার হয়, আর দুই প্লাস দুই হলে চার হয়। যেমনি আমার ভাইকে আমি বলেছি যে আগে যোগ করতে হবে, তারপরে গুণ করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে, তারপরে ভাগ করতে হবে। তাহলে এই জায়গাটায় কিন্তু দুয়ে দুয়ে চার হবে না, সেইখানে কিন্তু আগে ওই যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপরে ভাগটা আসবে, তবেই দুয়ে দুয়ে চার হবে দিদিভাই।
1: ধন্যবাদ, ভালো লাগলো যে কেউ স্বীকার করছেন যে তিনি জীবনেও মেলাতে পেরেছেন অঙ্ক।
3: বদমাস, বদমাস মানে জানো?
1: মানে কি
4: বলে? BODMAS, ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবস্ট্রাকশন।
1: আরে একেবারেই যে কথা তিনি বললেন তুমিও তাই বলছো।
3: তবুও আমি অঙ্কে এত কম নম্বর,
1: ওর কথা একদম বিশ্বাস করবে না। অঙ্কে কম নম্বর তো একেবারেই না, বরঞ্চ ওর রেজাল্ট দেখলে চোখ ধাঁধিয়ে যায়।
3: এই জন্য আপনি সানগ্লাস পরে থাকবেন।
1: আমার কথা শ্রোতা বন্ধুরা বেশি বিশ্বাস করবেন, বুঝেছো? আমি দিদি তোমার।
3: তুমি সুস্মিতা বিশ্বাস নাকি? আচ্ছা বলছি, তুমি পড়বে না আমি পড়বো? আমার কাছে মেসেজ, তোমার কাছে মেসেজ।
1: পড়ো পড়ো,
3: পড়বে। তুমি এ দিচ্ছো, পারমিশন দিচ্ছ?
1: পারমিশন দিচ্ছি।
3: ওকে, যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, দুয়ে দুয়ে চার করা গাণিতিক সরল সহজ মনে হতে পারে, কিন্তু বাস্তব জীবনে এত সহজ নয়। সময় পরিস্থিতি মানুষের মনের জটিলতা এবং প্রতিকূলতা অনেক সময় যুক্ত হয়ে ফলাফল চার না হয়ে ভিন্ন কিছু হতে পারে। বাস্তব বড়ই কঠিন, জীবনের জটিল সিদ্ধান্তগুলো গাণিতিক সূত্রের মতো সাদা কালো হয় না, হতে পারে না। দুটি মস্তিষ্কের চিন্তার ধরন যখন আলাদা হয় তখন দুয়ে দুয়ে চারের বদলে ফলাফল অন্যরকম দাঁড়ায়। আপনারা সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন। লাস্ট লাইনটা তুমি মানছো? মানে আমাদের সুস্থ থাকতে বলছে, ভালো থাকতে বলছে।
1: হ্যাঁ এটা,
3: কিন্তু তুমি আমার সাথে যে আড়াই ঘন্টা ধরে প্রোগ্রামটা করবে 12টা পর্যন্ত
1: বলছো থাকতে পারবো না, সেটা ঘটনা,
3: সেটা ঘটনা,
1: এটা ঘটনা। তারপরে ঠিক মাথাটা ঠিক অবস্থায় গিয়ে পৌঁছাবো, আমি
3: কোনো মেসেজ পড়তে দেবো না, এটাই হচ্ছে আমার মূল কথা।
1: এ মা, কাকু কি দুষ্টু।
3: দেখা
1: যাক কে আছেন।
3: নমস্কার।
5: নমস্কার,
3: কে বলছেন?
5: আমি বিরাট পড়া করছেন যে বিত্তরাগ বাজি বলছি।
1: না ভীষণ ভাবে ফিডব্যাক আসছে। কই কই
3: কই, আপনি একটু রেডিও সেট থেকে দূরে সরে যান,
5: রেডিও সেট থেকে দূরে সরে যান। তালাক তালে আট পায়, তালাক তালে আট পায়।
1: না না না,
3: ওর মনে হচ্ছে কোনো গ্রামে কোনো একটা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে এবং দূরে চুং থেকে আওয়াজ আসছে।
1: একদমই আপনাকে, আপনাদের সবাইকে এটা কিন্তু আমরা বারবার বলি যে সেটের সাউন্ডটা একদম কমিয়ে দিন, শুধু এমনি কথা বলুন। চলে যাই, আবারও ফোন করুন বন্ধু, একটু সাবধান হয়ে যাতে আমরা কথাটা শুনতে পারি। বেড়াচাপা বাড়ার

0: উত্তর চব্বিশ পরগনা থেকে নার্গিস পারভিন হ্যাঁ বলছেন, শ্রদ্ধেয় দাদা ও দিদিয়া, ও না তার নাম্বার থেকে করেছেন তুফান। আচ্ছা, আপনাদেরকে জানাই শুভ সন্ধ্যা, পাশাপাশি জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। আমি দশম শ্রেণীতে পাঠরত একজন ছাত্র, বা অতএব এই বয়সে আমি যতটুকু অভিজ্ঞতার শিকার হয়েছি সেই অভিজ্ঞতার সাক্ষী হয়ে আছি।
1: দশম শ্রেণীর ছাত্র অভিজ্ঞতা,
0: ও যে বলছেন এই বয়সে আমি যতটুকু অভিজ্ঞতার শিকার হয়েছে এবং সেই অভিজ্ঞতার সাক্ষী হয়ে আমি উক্ত বিষয় সম্বন্ধে নিজের কয়েক কথা লিখছি। আচ্ছা, গণিতের পাতায় দুয়ে দুয়ে চার করা যতটা সহজ ও সুনির্দিষ্ট, আমাদের বাস্তব জীবনের জটিল সমীকরণে তা মেলানো মোটেও ততটা সহজ নয়। খাতা কলমের হিসাবে পৃথিবীটা হয়তো নিয়মের চাদরে বাঁধা, কিন্তু মানুষের জীবন কোনো বাঁধা ধরা ছক বা সরলরেখায় চলে না। আমরা অনেক সময় আমাদের কেরিয়ার, পড়াশুনো কিংবা ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত নিখুঁত পরিকল্পনা করি, ভাবি যে ঠিক মেপে মেপে পা ফেললেই হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়া যাবে। কিন্তু বাস্তব জীবনের মোড়ে মোড়ে এমন কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি, প্রতিবন্ধকতার ভাগ্যের মোচড় লুকিয়ে আছে, যা আমাদের সমস্ত চেনা হিসেবকে এক নিমেষে ওলট পালট করে দেয়। শুধু কর্মজীবনই নয়, মানুষের আবেগ ও সম্পর্কের ক্ষেত্রেও এই কথাটা একইভাবে প্রযোজ্য। মানুষের মনকে কখনো কোনো অঙ্কের সূত্র বা যুক্তির ফ্রেমে বেঁধে রাখা যায় না, তাই যেখানে খুব সহজেই হিসাব মিলে যাওয়ার কথা সেখানেও মনস্তাত্ত্বিক জটিলতা বা ভুল বোঝাবুঝির কারণে সব কিছু ওলট পালট হয়ে যায়। জীবন আসলে আমাদের এটাই শেখায় যে সবসময় চেনা ছকে ফল মিলবে না, এবং সেই অমিল বা ব্যর্থতায় ভেঙে না পড়ে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াই হলো আসল বুদ্ধিমত্তা। এই গভীর জীবনবোধের কথা মাথায় রেখেই যুগনায়ক স্বামী বিবেকানন্দ আমাদের এক পরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে বলেছিলেন, জীবন একটি জটিল ধাঁধা, একে সরল করার চেষ্টা করো না, বরং নিজেকে এতটাই শক্তিশালী করো যেন যে কোনো জটিল পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে তুমি হাসি মুখে বলতে পারো আমি প্রস্তুত। অর্থাৎ জীবনকে জোর করে সরল করার বা সবসময় নিখুঁত হিসাব মেলানোর চেষ্টা করা বৃথা, কারণ পরিস্থিতি সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। আসল সার্থকতা লুকিয়ে আছে নিজের ভেতরের মানসিক শক্তিকে এমন এক স্তরে নিয়ে যাওয়া, যেখানে জীবনের যে কোনো কঠিন সমীকরণ বা অপ্রত্যাশিত ঝড় আসলেও আমরা যেন ভেঙে না পড়ে পরম ধৈর্য ও সাহসের সাথে তার মুখোমুখি হতে পারি। শেষে আবারও আপনাদেরকে শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলীকে জানাই আমাদের আন্তরিক প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা।
1: আইটির নাম কি?
0: তুফান।
1: তুফান, তুফান ক্লাস টেনে পড়ে।
0: দেখো,
1: আচ্ছা, তুমি আমি যখন ক্লাস টেনে পড়তাম এক পাতা তো লিখতে পারতাম না, মুখস্থ করে যেতাম। আর দ্বিতীয় হচ্ছে ও যে যে কথাগুলো লিখেছে জীবনের অভিজ্ঞতা, আমাদের ক্লাস টেনে কোনো অভিজ্ঞতাই ছিল না। হ্যাঁ, শুধু ক্লাসে মার খেতাম, আর কিছু হলে ক্লাসের বাইরে গিয়ে আমরা বন্ধুরা দল বেঁধে কান ধরে দাঁড়িয়ে থাকতাম, এটাই হচ্ছে আমাদের অভিজ্ঞতা ছিল।
0: হ্যাঁ,
1: এবং বাড়িতে এসে যদি বলতাম যে এই হয়েছে আমার মাও পিটাতো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এবং আমাদের কেরিয়ার নিয়ে কোনো চিন্তা ছিল না, যদি আমাকে জিজ্ঞাসা মাধ্যমিকের পর কি নিয়ে পড়বে, আগে মাধ্যমিকটা পাশ করি তারপর দেখা যাবে,
0: সবটাই আগে এটা হোক তারপরে।
1: আমরা
0: গান তো শুনতে চাইছি না,
1: তুমি একটা গান কে শোনো।
0: না না, একদম না।
1: ঠিক আছে, আমি একটু পড়বো না, তুমি পড়ো।
0: তুমি পড়ো।
1: আচ্ছা, বোড়াল মেন রোড গড়িয়া থেকে লিখছেন বিশ্বজিৎ কর, লিখছেন, দুই এককে দুই, দুই দুপুনে চার, প্রমাণিত এক সত্য, স্বীকৃতির সবাকার। অঙ্কের এই সূত্র মেলে না জীবনের জীবনযুদ্ধের বাতাবরণে, অন্য ধরনের হিসেব নিকেশ হাজির হয় সন্তর্পণে, পারিপার্শ্বিক আবহাওয়া সৃষ্টি করে অন্তরায়, সরল সূত্রে দুয়ে দুয়ে চার অমিল হয় বাস্তবতায়, সব কিছু তো আর সহজ নয় দুয়ে দুয়ে চারের ন্যায়, পরিস্থিতির চাপের জন্য সফল হওয়াই দায়। আজকের বিষয়টির অর্থ মুখে বলা অনেক সহজ, সব ক্ষেত্রেই সফল হতে চাই নিষ্ঠা ও গরজ। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড থেকে আমাদের এই ছন্দে ছন্দে বার্তা পাঠিয়েছেন।
0: কে আছেন?
2: হ্যালো,
0: হ্যাঁ
1: বলুন।
2: হ্যাঁ নমস্কার, শুভজিৎ বলছি বেলগড়িয়া থেকে।
1: শুভজিৎ বলুন।
2: দাদার কিন্তু সেন্স অফ হিউমার অসম্ভব। ম্যাক্সিমাম কি হয়, খুব সিরিয়াস আলোচনার মধ্যে এই যে পাঞ্চেস গুলো আসে তাতে কিন্তু বেশ সমৃদ্ধ হয় প্রোগ্রাম। দ্বিতীয় কথা,
1: আপনি কি ভালো কথা বললেন,
2: প্রচন্ড আপনাকে আমি প্রশংসা করলাম,
1: এইগুলো আপনি বলে দেবেন আমি প্রশংসা করলাম, মানে আমি বুঝতে পারি না, বুঝতে পারছেন
0: তো দূর দেখেছেন তো কি সাংঘাতিক,
2: মানে এত বেশি বাউন্সার যাচ্ছে, মানে দিদির কিন্তু প্রবলেম হয়ে যাবে এত যদি আপনি বাউন্সার। আর টপিকে আসছি, সেটা হচ্ছে অ্যারিথমেটিক ম্যাথামেটিক্স, এটা

0: এমনই একটা যেটা স্ট্রেট প্যাটার্নে গেলে তবেই 2+2=4 হয় অথবা 2×2=4 হয়। লাইফ আমাদের জীবন কিন্তু একদমই স্ট্রেট প্যাটার্নে চলে না এবং এটাই কিন্তু হওয়া উচিত। লাইফে যদি চ্যালেঞ্জেস না আসে, অবস্টেকলস না আসে, তাহলে আমরা লাইফের মর্মটাও বুঝতে পারবো না, কেন আমরা ওয়াই উই আর অন দিস আর্থ সেটাই বুঝতে পারবো না। এবং একটু আগে একজন বলছিলেন যে আমরা কিছু না এক্সপেক্ট করেই আমাদের কাজ করব, এটা কিন্তু থিওরিটিক্যালি ইট সাউন্ডস ভেরি গুড। টেক্সট বুকে আমরা সারা জীবন এভাবে পড়ে এসেছি, আমি মরাল সায়েন্সে প্রচুর পড়েছি, কিন্তু বাস্তব জগতে যখন আমরা আসি তখন দেখি প্র্যাকটিক্যাল লাইফ ইজ ভেরি ডিফারেন্ট। সেই জন্য এক্সপেকটেশন ছাড়া মানুষ বাঁচে না, এক্সপেকটেশন আছে বলেই আমরা আছি, কিন্তু যেটা আমাদের কন্ট্রোলের মধ্যে সেটা হচ্ছে আমি বুঝবো আমার এক্সপেকটেশন যদি ফেলও হয় That is not the end of life.
1: ওটাই লেসন,
0: ওটাই হচ্ছে আমার লেসন, ফেলিয়ার ইজ দ্য পিলার টু সাকসেস। তো সেক্ষেত্রে আমাদের উচিত যে 2+2 শুধুমাত্র খাতা কলমেই হোক, কিন্তু আমাদের জীবন যেন 2+2=5 কেন 10 হলেও সেটাকে আমাকে 4-এ আমাকেই আনতে হবে।
1: ঠিক, একদম একদম, খুব ভালো বলেছেন
2: আপনি, আমাকে ভালো বলেছেন, তাই জন্য আপনাকে আমি খুব ভালো
1: চাটা জাটা।
2: দেখো কেউ তো বলে না বাবা, কেউ একজন বলে তা তো মানে হিংসা
1: না, আমার একটু হিংসা হচ্ছে না, বিশ্বাস করুন যিনি বললেন তাকেও বলছি তোমাকেও বলছি, আমার দারুণ, মানে আমরা যারা ওর সঙ্গে থাকি বসে অনুষ্ঠান করি আমরা নিজেরা এতটা এনজয় করি, কি বলে দাঁড়িয়ে অনুষ্ঠান না, মাইক্রোফোনটা তাহলে লম্বা করে স্ট্যান্ড করতে হবে, তাতে আমরাও সিরিয়াসলি খুব এনজয় করি, মানে খুব ভালো লাগে আমাদের পুরো অনুষ্ঠান।
2: আমি কে কেনেছি সেটা দেখে ফেলেছে, মানে এইভাবে বলতে হবে। আচ্ছা, আমাকে না মানে এই আকাশবাণীতে আসার পর অনেকে আমার সিনিয়ররা বলছে রিডিং পড়া প্র্যাকটিস করতে হবে, আমার এত ভুলভাল রিডিং পড়া হয়, তাই জন্য আপনারা কেন জানি না মেসেজগুলো হোয়াটসঅ্যাপে বড় বড় করে লিখেছেন। যেমন পরবর্তী মেসেজ লিখেছেন, পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে, আমার একটু প্র্যাকটিস হয়ে যাচ্ছে, চলুন পড়া যায়। ছোটোবেলায় অঙ্কের খাতায় লিখতাম 2×2=4, উত্তর ঠিক, নম্বরও ঠিক, কিন্তু বয়স বাড়তে বুঝলাম জীবনের খাতায় এই হিসেব এত সরল নয়, দুজন মানুষের ভালোবাসা মিলে সবসময় একটা পূর্ণ সম্পর্ক গড়ে ওঠে না, কখনো 2 বা 2 মিলে 3 হয়, কোথাও একটা অভাব থেকে যায়, কখনো আবার 5 হয়, প্রত্যাশা, ভুল বোঝাবুঝি, স্মৃতি আর বাস্তবতার অতিরিক্ত বোঝা যোগ হয়ে যায়। তাতে অঙ্কের নিয়মে যাকে অসম্ভব বলা হয় জীবনের নিয়মে সেটা প্রায়শই সত্যি, একজন মানুষের পরিশ্রম আর একজন মানুষের প্রতিভা মিলে সাফল্য আসবে এমন কোনো নিশ্চয়তা নেই, সেখানে সময়ের ভূমিকা আছে, সুযোগের ভূমিকা আছে, কখনো ভাগ্যেরও, তাই একই সমীকরণ সবার একই ফল হয় না। আমরা প্রায় ভাবি ভালো কাজের ফল ভালোই হবে, কিন্তু পৃথিবী সবসময় ন্যায় বিচারের সরল গাণিতিক নিয়ম মানে না, অনেক সময় সৎ মানুষ হেরে যায়, অযোগ্য মানুষ জিতে যায়, তখন মনে হয় কোথাও যেন হিসাবের খাতায় অদৃশ্য কিছু সংখ্যা লুকিয়ে আছে যাদের আমরা দেখতে পাই না। 2×2=4 করা সহজ তখনই যখন সংখ্যাগুলো নিঃশব্দ, নিরাবেগ এবং স্থির, কিন্তু মানুষ সংখ্যা নয়, মানুষের কাছে স্মৃতি, ভয়, স্বপ্ন, অহংকার, ভালোবাসা আর ক্ষত, এইসব অদৃশ্য উপাদান মিশে গেলে সমীকরণ আর সরল থাকে না। তাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়তো এই, সব কিছুর হিসাব মেলানোর চেষ্টা না করে কখনো কখনো হিসাব না মেলাকেও মেনে নিতে হয়, কারণ অঙ্কের বইয়ে 2×2=4 হয়, কিন্তু জীবনে অনেক সময় উত্তরটা শুধু একটি সংখ্যা নয়, উত্তরটা হয় একটি গল্প। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে এই বক্তব্য রেখেছেন।
1: ভারী সুন্দর বন্ধুরা লিখছেন, আমি বারবারই বলি যে আপনাদের অংশগ্রহণে আমাদের অনুষ্ঠান যেভাবে সমৃদ্ধ হয় সেটা সত্যিই আমরা তার জন্য কৃতজ্ঞ থাকি, মানে আমরা নিজেরাও হয়তো অনেকটা ভেবে যে একটা কাজ অবশ্যই বিষয়টা সেভাবে ভাবি, কিন্তু আপনাদের যোগ, আপনাদের সংযোগ অনুষ্ঠানকে একেবারে অসামান্য একটা উচ্চতায় নিয়ে যায় যে আমরা আবারও ভাবতে বসি যে সত্যি জীবন কি সাংঘাতিক।
2: একদমই, আপনাদের যাতে ফোন কল বা হোয়াটসঅ্যাপ বা SMS বা ফেসবুকের বার্তাগুলো পড়ার পর সুস্মিতাদি খুব ভালো বলেছে, আপনারাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে বলবেন সুস্মিতাদি খুব ভালো কথা বলেছেন। কে আছেন টেলিফোনে?
1: নমস্কার, কে বলছে?
3: হ্যালো,
1: হ্যালো,
3: নমস্কার।
1: হ্যাঁ বলুন।
3: রাজনীদা, আপনি যা আনন্দ করছেন আমরা আনন্দ পাচ্ছি। সুস্মিতা,
2: আপনি কি ভালো বললেন তো?
3: হ্যাঁ,
2: আপনি খুব ভালো কথা,
1: খাঁদে পা দেবেন না।
3: সুস্মিতা দি, এতো মানে ই হচ্ছে আপনাদের আনন্দ যেন আমাদেরও যেন আনন্দ হচ্ছে, আপনাদের কথা শুনতে খুব ভালো লাগে।
2: এই যে আপনি বললেন আপনার ভালো লাগছে, এটা শুনে আমাদের আনন্দটা বেড়ে গেল।
3: শুভ সন্ধ্যা দাদা দিদি,
1: অনেক ধন্যবাদ।
3: প্রথমে আপনাদের বলে নিলাম। আর দাদা একটা কথা কি, এই যে আপনাদের ফোনের লাইনে কত কষ্ট করে ঢোকায়, আপনারা না একটু মেসেজটা তো একটু কম করে তাতে যে একটু ফোনটা
2: এবার সেইখান থেকেও যে আমাদের বকা দেবে তখন আপনি এসে সামলাবেন
3: দুজনকে বলছি

0: কেউ বলতে পারে না। আমরা কর্ম করে যাব, ফলের আশা করব না, কর্ম করে যাই, এইটুকু এই করতে আমরা এসেছি। আবার কখন কর্ম কর্ম করে আবার কখন চলে যাব, ফলের আশা করব না, এইটুকু বললাম। নমস্কার নেবেন, ভালো থাকবেন,
1: যাতেই শান্তি পাওয়া যায়। জানেন তো কখন আছি কখন নেই, এখন জীবনের তো কোনো ঠিক নেই। চলে যাই আমাদের এবার ফেসবুক পেজের বন্ধু
2: মেসেজ। অনেকক্ষণ ধরে তুমি ফোন খুলে বসে আছো, পড়ছো না, বলো বলো বলো বলো।
1: চন্দননগর হুগলি থেকে অনুপ কুমার রায় লিখছেন, মানুষ ভাবে এক হয়ে যায় আরেক, অঙ্কের ফর্মুলা অনুযায়ী অঙ্ক করলে অঙ্কের উত্তর মিলবেই, কিন্তু জীবনের অঙ্কে দুয়ে দুয়ে চার করা অত সহজ নয়। অনেক গুণী ব্যক্তিও জীবন অঙ্ক মেলাতে গিয়ে অন্তিম লগ্নে প্রশ্ন করে থাকেন, জীবন অঙ্কটাকে মেলাতে গিয়ে আমি কী পেলাম? জীবন এক বিচিত্র নাট্যশালা, এখানে কোনো হিসাবই অত সহজে মেলানো যায় না। জীবন পথে চলতে গিয়ে দেখা যায় সব সময় দুয়ে দুয়ে চার হয় না, কম বেশি হবেই। কেউ বড় ডাক্তার হবে ভেবে এগোয়, ভাগ্যবিধির চক্রে হয়ে যায় বড় বিজনেসম্যান। সেই তো জীবন অনিশ্চিত, আর সেজন্যই সেই লড়াইয়ের আনন্দও আলাদা। চলে যাই আরো।
2: আমি যেমন কোনো কিছু ভেবে এগোইনি, তাই এমন কোনো কিছুই হয়নি। হোয়াটসঅ্যাপে চলে।
1: হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি সিনিয়র বলতে চাইছি না। হ্যাঁ,
2: দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখেছেন, লিখছেন, দুয়ে দুয়ে চার করা কেবল একটি সাধারণ গাণিতিক হিসাব নয়, বরং এটি একটি জীবনের যে কোনো জটিল সমস্যা বা লক্ষ্যের নিখুঁত বাস্তবায়ন বোঝায়। আপাতদৃষ্টিতে কাজটিকে যতটা সহজ মনে হয়, বাস্তবে সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং যথাযথ পরিশ্রম ছাড়া কোনো ফলাফলই স্বয়ংক্রিয়ভাবে অর্জিত হয় না। পরিশেষে বলা যায়, কোনো কাজের সাফল্য কোনো গাণিতিক সূত্রের মতো আপনা আপনি ঘটে যায় না। এর জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট কর্মপদ্ধতি, একাগ্রতা এবং অবিচল প্রচেষ্টা, সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তবেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। এ কথা লিখেছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে।
1: আমাদের হ্যাঁ টেলিফোনে কে আছেন দেখি। নমস্কার, কোনোভাবে
2: রিংটোনকে তুমি হ্যালো বলে না কেন? আপনার বক্তব্য খুব সুন্দর লাগছে
1: বলতে বলতে কিন্তু এসে গেছেন। লিসনার নমস্কার।
3: নমস্কার, দক্ষিণ, আমি দক্ষিণ বারাসাত থেকে সায়ন মিস্ত্রি বলছি।
1: বলুন।
3: দেখুন, জীবনটা তো খুব সংক্ষেপ আমাদের, তো এই এই সংক্ষেপ জীবনে মানে কর্মের প্রতি আমরা যদি একটু নিষ্ঠা বা নিষ্ঠা করি, মানে কর্মটা আমাদের প্রধান এই জীবনে, আমাদের কর্মটাই করে যেতে হবে, মানে কর্মটা যদি আমরা ঠিকভাবে করি তবে আমাদের জীবনটা সরল সরলভাবে চলবে, এটুকুই বললাম। নমস্কার ম্যাম, ভালো থাকবেন।
1: ধন্যবাদ, ধন্যবাদ। চলে যাই আমাদের আবার চট করে একটা আমাদের ফেসবুক পেজের মেসেজে। মোহাম্মদ ছাবেদ আলী বিশ্বাস চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে লিখছেন, দুয়ে দুয়ে চার করা কথাটি শুনতে খুব সহজ মনে হলেও বাস্তব জীবনে সব হিসাব এত সরল নয়। মানুষের জীবন, সম্পর্ক, কর্মক্ষেত্রে নানা জটিলতা থাকে, অনেক সময় দৃশ্যমান তথ্যের আড়ালে লুকিয়ে থাকে ভিন্ন বাস্তবতা, তাই শুধু বাহ্যিক বিষয় দেখে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার আশঙ্কা থাকে। একটি সমস্যার সমাধানে ধৈর্য, অভিজ্ঞতা ও বিচক্ষণতা প্রয়োজন। জীবনের প্রতিটি ঘটনার পিছনে নানা কারণ কাজ করে।

0: হয়ে গেছে, আমি আর আমার নিজের নাম পাঁচবার করে বলতে পারছি না।
1: আমার সঙ্গে আছে কিন্তু রাজর্ষী।
0: বাংলা উচ্চারণ যেমন ঠিক করবে তুমি বানানটা বলে দেবে?
1: না না, বানান বলছি না,
0: সেটাতে খুব চাপ আছে। আচ্ছা পড়ে নি কি লিখেছেন। গণিতের জগতে দুয়ে দুয়ে চার করা একটি সহজ ও নির্ভুল সত্য, সেখানে প্রতিটি সমস্যার একটি নির্দিষ্ট সমাধান থাকে এবং একই নিয়ম মেনে চললে একই ফল পাওয়া যায়। কিন্তু জীবনের বাস্তব ক্ষেত্রের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। মানুষের আশা আকাঙ্ক্ষা, আবেগ, সম্পর্ক, পরিবেশ ও পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হয়। তাই জীবনের হিসেব কখনো গণিতের সূত্র মেনে চলে না। অনেক সময় কঠোর পরিশ্রম, সততা ও যোগ্যতা থাকা সত্ত্বেও মানুষ কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে না। আবার কখনো প্রত্যাশিত সুযোগ বা অনুকূল পরিস্থিতির কারণে কেউ সহজেই সফল হয়ে যায়। এর ফলে বোঝা যায় যে জীবনের প্রতিটি ফলাফলের পেছনে শুধু ব্যক্তিগত প্রচেষ্টাই নয়, সময়, পরিবেশ ও ভাগ্যেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একইভাবে মানুষের সম্পর্ক ও সামাজিক জীবনের ক্ষেত্রেও সরল হিসেব প্রযোজ্য হয় না। কাউকে ভালোবাসা, সম্মান ও বা সাহায্য করলেই যে একইভাবে প্রতিদান পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। মানুষের চিন্তাভাবনা, অনুভূতি ও আচরণ একে অপরের থেকে ভিন্ন হওয়ায় সম্পর্কের সমীকরণ প্রায় জটিল হয়ে ওঠে। জীবনে নানা অনিশ্চয়তা, বাধা ও অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হতে হয় যা পূর্ব নির্ধারিত পরিকল্পনাকে বদলে দিতে পারে। তাই জীবনে সফল হতে হলে শুধু হিসাব নিকাশের উপর নির্ভর করলে চলে না। প্রয়োজন ধৈর্য, অধ্যাবসায়, বাস্তববোধ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা। এই কারণেই বলা হয় জীবনের ক্ষেত্রে দুয়ে দুয়ে চার করা সহজ নয়। এই বক্তব্য রেখেছেন স্বাগত সুরজ পাল, মামুদপুর আমতলা থেকে। বন্ধু আছেন টেলিফোনে,
1: বলুন। নমস্কার, কে আছেন?
2: হ্যালো, নমস্কার দাদা ভাই, দিদি ভাই।
1: বলুন। নমস্কার।
2: আপনাদের হাসি খুশির মাধ্যমে যে কাদা ছোড়াছিনি কিন্তু আমাদের সত্যি খুব আনন্দ দিচ্ছে। কাদা ছোড়াছিনি হলেও যে হাসি খুশির মধ্যে যে কাদা ছোড়াছিনি এটা কিন্তু খুব ভালো লাগছে দাদা ভাই।
0: ভালো কথা বললেন তো, ভালো কথা বলেছেন তো আপনি। সুস্মিতা দিও বলছে, মাথা নাড়িয়ে বলছে ভালো কথা আপনি বলেছেন।
2: আচ্ছা, বিষয় নিয়ে কথা
1: বলুন।
2: জীবনের মধ্যে সব ভালো কাজ করব, তার মধ্যে আমার সাফল্য অবশ্যই আসবে। আমাকে নিজে মনে সেটা গেঁথে নিতে হবে যে সবসময় আমি ভালো কাজ করছি, ভালোর মধ্যেও খারাপ যেমন আছে আবার খারাপের মধ্যেও ভালো আছে। তো আমাকে আমার নিজের মস্তিষ্কের মধ্যে আমাকে বুঝে নিতে হবে যে হ্যাঁ, কখন আমার এই ভালো কর্মের মধ্যে দুয়ে দুয়ে চার মিলবে, আবার দুয়ে দুয়ে পাঁচও বা দুয়ে দুয়ে তিন হয়তো মিলে যেতে পারে। তো আমাকে ভেবে নিতে হবে, আমাকে জানতে হবে যে আমি যে ভালো কর্ম করছি নিশ্চয়ই আমি ভালো কর্মের মধ্যে ওই ভালো ফল নিশ্চয়ই পাবো। তবে এইটাই নয় যে সেই ভালো কর্মের মধ্যে যে আমার সাফল্য কতটা আসবে সেটা কিন্তু আমাকে অবশ্যই ভেবে নিতে হবে। নিশ্চয়ই আমি ভালো কাজ করেছি বলেই তো আমি সেই সাফল্যের দিক দিয়ে এগোচ্ছি। তো আমাকে যতটা পারবো আমি ভালো কাজের দিক দিয়ে যাবো, সেই কিন্তু অঙ্কের দিক দিয়ে আমাকে মেলালে হবে না।
0: একদম,
1: ধন্যবাদ। চলে যাই আমাদের ফেসবুক পেজের বন্ধুর কথায়। কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর, সরকার বাগান, কলকাতা 59 থেকে লিখছেন। বিষয় হলো দুয়ে দুয়ে চার করা এত সহজ নয়, তাহলে বলতে হবে দুয়ে দুয়ে পাঁচ করা সহজ। মানে আমাদের উদ্দেশ্য সমাধানে মিল না খুঁজে গোঁজা মিলে সমাধান খোঁজা। দুয়ে দুয়ে চারই হয়, তবু ব্যাপারটা সহজ নয়। কেন? সহজ অঙ্ক সহজে সমাধান করা অত সহজ নয়। দুয়ে দুয়ে বাইশও হতে পারে, কোথাও বলেনি দুয়ে দুয়ে যোগ করতে। যোগ আর গুণ করলে চার হয়, বিয়োগ করলে শূন্য, ভাগ করলে এক, পাশাপাশি বসালে বাইশ। তাহলে বললে সহজ লাগে, কথার মাঝেই যত মার প্যাঁচ। সারমর্ম দাঁড়ালেও কোনো বলতে সহজ জিনিস আসলে সহজ নয়। ফাঁক ফোকর আছে, কিন্তু কঠিন ব্যাপার আমরা ধরেই নিই সেটা সহজ নয়। মন নিজেকে সেভাবেই তৈরি করে নেয়, তাই সঠিক দৃষ্টিভঙ্গিতে দেখার ফলে সমাধানের সময় লাগলেও ঠিক বেরিয়ে আসে কঠিনের মেডিসিন। মানুষের দৃষ্টিভঙ্গি সহজ কঠিন ঠিক করে দেয়। শেষে বলি, কঠিনকে নিয়েও বুঝে, সহজকে নিয়েও না সহজে। ভালো, খুব মজা করে এবং সত্যি মানে কথার জ্যাগলারি করে কিন্তু তার আজ এই উত্তর।
0: আচ্ছা, কিশোর বালি হাওড়া থেকে লিখছেন, কিন্তু তার মেসেজ আবার ফরওয়ার্ডের দেখাচ্ছে, কেন দেখাচ্ছে বুঝতে পারছি না। দুই বা দুই দুই আর দুই চার হয় অঙ্কের খাতায়, ঠিক আছে। বাস্তবে এটা কিছু মানুষের কাছে কঠিন, আবার কিছু মানুষের কাছে খুব সোজা। যারা খুব সাজিয়ে মিথ্যে কথা বলতে পারে তাদের কাছে এটা খুব সোজা। তারা যেমন ছয়কে নয় করতে পারে, তেমনি সময় বিশেষে সময় বিষয় চারকে দুই করতে পারে, দুইকে চার করতে পারে। এই বক্তব্য রেখেছেন কিশোর বালি হাওড়া থেকে।
1: এই সূত্রে বলা যে মিথ্যা চার, কিন্তু সে নিজে তো জানে সে কি করেছে। জীবন তো দর্পণ, আমি আমাকে দেখব, আমি কার কাছে লুকাচ্ছি, নিজের

0: কাছে তো লুকিয়ে লাভ নেই, সত্যটা জীবনকেই তাকেই ভোগ করতে হবে তার সত্যটা।
1: তেঁতুল কিন্তু টক হয়, আমরা চলে যাবো তেঁতুলতলায়। গোপাল মান্না উলবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে আমাদের বক্তব্য রেখেছেন, হোয়াটসঅ্যাপে লিখছেন, দুয়ে দুয়ে চার করা গণিতের ক্ষেত্রে যত সহজ হয় বাস্তব জীবনে জীবন ক্ষেত্রে তা কখনোই সম্ভব নয়। বন্ধুত্বের ক্ষেত্রে খানিকটা বিবেচনা করা হয়, আর জীবনের চিরসঙ্গী ক্ষেত্রে খানিকটা তীক্ষ্ণ বিচার বিবেচনা ও পারিপার্শ্বিক আলোচনা করার পরেও অনেক সময় দুয়ে দুয়ে চার মেলানো সম্ভব হয় না। গোপাল মান্নার এই বক্তব্য হোয়াটসঅ্যাপে, পরবর্তী হোয়াটসঅ্যাপ কার্ড দেখে নিই। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখছেন, দুয়ে দুয়ে চার অঙ্কে বড় সরল হিসেব, কিন্তু বাস্তব জীবনের অঙ্কে এই সরল হিসেব মেলানোটা সত্যি সোজা না। মানুষের জীবন যে বড়ই জটিল, সহজে হিসেব মিলে না।
0: আমাদের আরেকটি লাস্ট ফেসবুক পেজের বন্ধুর মেসেজ রয়েছে, কাজী আবু জাফর আপ্রাই বাংলাদেশ থেকে লিখছেন, কথার পরে কথার মালা সাজিয়ে হিসেবে মেলাই, কিন্তু অনেক হিসেব মেলে না, সোজা পথ ভুল হয়ে যায়, চেনা মানুষ অচিন, কিন্তু সময় মেপে আসে রাতের পরে দিন, দুয়ে দুয়ে চার হয়ে যায়, তিন আর একে চার, প্রজা আবার রাজা হয়, একে অত্যাচার, মাটির নিচে জল আবার তেল কয়লার খনি, নয় কখনো ছয় হয়, ছয় কখনো নয়, এসব নিয়ে বলতে কথা ভীষণ লাগে ভয়, সহজ কথায় তাই তো বলে যাই, সত্য দিয়ে মিথ্যেটাকে আসন করি জয়।
1: বাচ্চু মোদী পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, সাধারণ গণিতে দুয়ে দুয়ে চার করা যতটা সহজ, বাস্তব জীবনে দুয়ে দুয়ে চার করা অতটা সহজ নয়। সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন, পরবর্তী বক্তব্য কার? প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, দুয়ে দুয়ে চার করা সহজ নয়, জীবনে তো হয় না অঙ্কে হয়, জীবনের নানান ভালো মন্দ আছে, কত সমস্যা আছে দ্বন্দ্ব, পরিস্থিতির চাপে স্থির চিত্তে সামাল দিতে হবে দ্রুত গতিতে। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে এই বক্তব্য রেখেছেন। রাত 8:41 হয়ে 15 সেকেন্ড, আপনি আছেন FM গোল্ডে আপনার কথায়, আর সময় বলছে আপনার কথা থেকে এবার সুস্মিতা রাজশ্রীকে বিদায় নিতে হবে। ফিরবো আমরা ঠিক রাত 9:30।
0: একদম, আর আজকে সোমবার মানে হিয়ার মাঝে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান নিয়ে থাকবো আপনার সঙ্গে,
1: শুনতে থাকুন FM গোল্ড।

0: invites online applications from unmarried male and female candidates for 10 plus 2 BTech cadet entry scheme. Permanent commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready, cohesive, Atmanirbhar. Safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.
1: Join Indian Navy. The Indian Navy invites online applications from unmarried male candidates for Agniveer Apprentice 01/2027 and 02/2027 batch. Last date for submission is 29th June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready. Cohesive. Atmanirbhar. Safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM Gold-এ. হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে.
3: প্রচার তরঙ্গে এখন সময় হিয়ার মাঝের স্টুডিওতে আপনাদের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত গানের অনুষ্ঠান নিয়ে রয়েছি রাজর্ষী আর সুস্মিতা।
4: চলে আসি প্রথম গানে।

আজ হিয়ার মাঝে, সোমবার মানেই হিয়ার মাঝে, জলসাগরে হিয়ার মাঝেতে আমরা বিষয় হিসেবে বেছে নিতে বাধ্য হয়েছি রবীন্দ্র ভাবনায় গ্রীষ্ম। তিনি কি ভেবেছেন ঋতু বৈচিত্র্য তার গানে ছড়িয়ে রয়েছে, সমস্ত ঋতুর কথা তার গানে, কবিতায়, লেখায়, প্রকৃতির মধ্যের লেখায় বারবার উঠে এসেছে। গ্রীষ্মকেই বা আমরা কেন তাঁর লেখা থেকে বঞ্চিত করি যখন তার গান সমস্ত অনুষ্ঠান জুড়ে রয়েছে। আমাদের রবীন্দ্রনাথ, আমাদের একেবারেই নিজেদের রবি ঠাকুর ঋতু সৌন্দর্যের কবি। তাঁর ঋতু সাহিত্যে প্রকৃতি যেমন প্রতিভাত হয়, সেই রকম মানব জীবনের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই ঋতুর মধ্যে। রবীন্দ্রনাথ একদিকে দেখেছেন কঠিন কঠোর রূপ, তো অন্যদিকে দেখেছেন রস কোমলতা। অর্থাৎ গ্রীষ্মের মধ্যে একদিকে দেখেছেন এর রুদ্র রূপ, বৈরাগীর প্রলয় নাচন, আর অপরদিকে মধুর স্নিগ্ধতা। তাই এই সব রকম গান নিয়েই থাকি না আপনাদের কাছে।

0: হিয়ার মাঝের রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, এবং সেখানে আজ ভরা গ্রীষ্মের এই প্রখর রৌদ্রে কোথাও আমাদের কিন্তু মনকে শান্ত করছে রবীন্দ্রনাথের গান।
1: আর সেজন্যই

0: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: একটু আগে শুনছিলাম হিমন্ত মুখোপাধ্যায় আর কানন দেবীর গান, তারপর শুনলাম কবিতা কৃষ্ণদের গান, আর প্রথম গান শুনেছিলাম সাগর সেনের কণ্ঠে। সুস্মিতাদি, এই রবি ঠাকুরের গান নিয়ে যখন কথা বলছি এবং গ্রীষ্মের এই প্রখর তাপে কোথাও আমাদের মন জুড়িয়ে যায় যে গানে, সে গান একটু শোনার আমরা চেষ্টা করছি মাত্র। বিভিন্ন সময়ের আমরা সঙ্গীত শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত এই অনুষ্ঠানে শুনি, তাদের গান দিয়ে আমাদের সাজানো থাকে, আর অবশ্যই রবি ঠাকুরের লেখা আমরা পড়ি। আসলে রবীন্দ্রনাথের কে নিয়ে অনুষ্ঠান করতে বসলে তার লেখা, তার গান তাই দিয়েই ভরানো। এবং কোথাও আমাদের যেমন জীবনের বিভিন্ন পর্যায়ে রবীন্দ্রনাথ আমাদের ছুঁয়ে ছুঁয়ে যান, তেমনই ঋতু পরিবর্তনের সাথে সাথেও বিভিন্ন সময় আমরা রবীন্দ্রনাথকে পাই। বর্ষায় পাই, শীতে পাই, বসন্তে পাই, হেমন্তে পাই, তেমনই প্রখর রৌদ্রে যখন আমরা আর পারি না, তখন কোথাও যখন ঘরে ফিরি মনে একটু রবি ঠাকুরের কাছে যাই, একটু স্নিগ্ধতা পাবো।
2: একেবারেই তাই। মানে গ্রীষ্ম তো কবির কাছে ভোলানাথ শিবের মতোই কল্যাণের দূত, এমন নয় কিন্তু শুধুই আমাদের পুড়িয়ে দিচ্ছে সে। তাই কবি ধ্বংসের মধ্যেও শুনতে পান শান্তির কল্যাণ মন্ত্র। হে বৈরাগী করে শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে।

0: ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: রবি ঠাকুর কিভাবে গ্রীষ্মের স্বরূপ প্রকাশ করেছেন তার পরিচয় রয়েছে 1306 সালে রচিত বৈশাখ কবিতায়। হে বৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ ডিন পিঙ্গল জটাজাল। তবে একটা ব্যাপার এক্ষেত্রে লক্ষ্য করার মতো, যে রবীন্দ্রনাথ তার গানে কবিতায় বর্ষা, বসন্ত, শীত, হেমন্তকে সম্বোধন করেছেন, বর্ণনা করেছেন ঋতু নামে, কিন্তু গ্রীষ্মের গানে কোথাও গ্রীষ্ম বলে সম্বোধন নেই, সর্বত্রই তিনি বৈশাখ বলেছেন। মনে হয় এই গ্রীষ্ম শব্দটা সম্ভবত তার কাছে খুব একটা সুখশ্রাব্য ছিল না, তাই বৈশাখ শব্দ দিয়েই তিনি সমগ্র এই যে গ্রীষ্ম তার অন্তঃস্বভাব যেটা তাই ফুটিয়ে তুলেছেন। তবে তিনি গ্রীষ্মের প্রতি বিরূপ ছিলেন তারও কিন্তু প্রমাণ কোনোভাবেই মেলেনি।

ফিরে আসি ঠিক রাত 10:10 হিয়ার মাঝে অনুষ্ঠান নিয়ে রাজশ্রী আর সুস্মিতা। সঙ্গে থাকুন, গানে গানে চলে যাব সংবাদ বিরতিতে।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশের কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। পশ্চিমবঙ্গ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত হল। নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মধ্যে আজ এই সংক্রান্ত একটি মৌ স্বাক্ষরিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 12 বছরে ভারত আত্মবিশ্বাসে ভরপুর এক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। সংশোধিত ইইউ নিয়ন্ত্রণ রূপরেখার অধীনে ভারত ইউরোপীয় ইউনিয়নে জলজ পণ্য রপ্তানির বৃহৎ বাজার তৈরি করতে সমর্থ হয়েছে। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। ভারত একমাত্র

0: টেস্টে আফগানিস্তানকে এক ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র সেনা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশের কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা বিষয়ক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই সম্মান প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। লেফটেন্যান্ট কমান্ডার সুরজ পরাশর, লেফটেন্যান্ট কর্নেল নীতিশ ভারতী শুক্লা, মেজর আদিত্য প্রতাপ সিং, ইন্সপেক্টর লক্ষণ কেওয়াত এবং রামেশ্বর দুর্গা দেশমুখকে শৌর্যচক্রে সম্মানিত করা হয়েছে। মরণোত্তর কীর্তিচক্র সম্মান পেয়েছেন শহীদ লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি এবং সিপাহী প্রবীণ প্রভাকর। বীরচক্র প্রদান করা হয় কর্নেল কোসাঙ্ক লাম্বাকে। মরণোত্তর বীরচক্রে সম্মানিত করা হয় রাইফেলম্যান সুনীল কুমার, সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ ও কনস্টেবল দীপক চিঙ্গা খামকে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আজকের অনুষ্ঠানে 15টি বীরচক্র, 29টি শৌর্যচক্র প্রদান করা হয়। পশ্চিমবঙ্গ আজ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ NHA-র মধ্যে এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আয়ুষ্মান ভারত বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবা প্রকল্প, অথচ পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার এতদিন রাজ্যের মানুষকে এই পরিষেবা থেকে বঞ্চিত রেখেছিল।
1: बंगाल का व्यक्ति कोई अगर कहीं मद्रास में काम कर रहा है तो वो वहां के हॉस्पिटल में भी अपना इलाज करा सकता है। मोदी जी का पैसा सीधा वहां से ट्रांसफर होकर के उस हॉस्पिटल को चला जाएगा और कैशलेस होगी, इस तरीके की व्यवस्था होगी। इस कार्यक्रम के माध्यम से हम लोगों ने प्रयास किया है कि आम जनता को वेस्ट बंगाल में इसका लाभ मिल सके।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে বলেন, মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার আয়ুষ্মান ভারত নিয়ে মিথ্যে প্রচার করে রাজ্যের মানুষকে এর সুবিধা থেকে বঞ্চিত করেছিল। রাজ্যের বিকাশে ডাবল ইঞ্জিন সরকার কাজ করছে, সেই লক্ষ্যেই আজকের এই চুক্তি। 1,43,00,000 পরিবার এর ফলে উপকৃত হবেন।
2: NHM কি আন্দার ইস সাল পশ্চিম বঙ্গাল সরকার কো পুরা মদদ করনে কে লিয়ে ভারত সরকার আগে আয়া আর ইতনা কম দিন কি আন্দার 527 crore उन्होंने पश्चिम बंगाल सरकार को ट्रांसफर भी कर दिया। ये डबल इंजन का सरकार कैसे चलता है, कैसे काम करता है, इसका एक बड़ा उदाहरण है।
0: প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী JP নাড্ডা আগামীকাল দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আগামীকালের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাকটিকিট প্রকাশ করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি ভারতকে উদ্ভাবনা, সম্ভাবনা ও আত্মবিশ্বাসে ভরপুর এক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রী বৈষ্ণব বলেন, এই সময়কাল নাগরিক কেন্দ্রিক প্রশাসন ও স্বচ্ছ ভবিষ্যৎ নির্ধারণের প্রতীক হয়ে উঠেছে। তিনি আরও বলেন, গত 12 বছরে ভারত বিভিন্ন রূপান্তরের সাক্ষী থেকেছে, যার মূলে রয়েছে দরিদ্র ও অবহেলিতদের কল্যাণ।
3: If you look at the journey of last 12 years, the change in people's lives which has happened at the grassroots level, that is really visible. Look at the way toilets brought dignity to women. Look at the way financial inclusion happened. More than 54 crore accounts opened in under the Jan Dhan Yojana. All those people today have access to investment opportunities, access to loans, access to saving instruments. That thing has entirely changed.
0: কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে সমস্ত শ্রোতা, সম্প্রচারক এবং আকাশবাণীর কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিন্ধিয়া বলেন, 9 দশক ধরে আকাশবাণী জাতির কণ্ঠস্বর হিসেবে, বিভিন্ন তথ্য হিসেবে, শিক্ষা, সংস্কৃতি ও জাতীয়তাবাদের বার্তা সকলের সামনে তুলে ধরেছে। এমনকি পরিবর্তিত পরিস্থিতিতেও আকাশবাণীর দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা শ্রোতাদের কাছে অটুট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভার সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছে। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন রুখতে এবং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ NDA জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে। আজ

0: ওই সাংসদদের স্বাক্ষরিত চিঠি জমা পড়ে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে তৃণমূলের কয়েকজন বিক্ষুব্ধ সাংসদের সঙ্গে দেখা করেন বলে জানা গেছে। অন্যদিকে নতুন দিল্লিতে আজই ইন্ডিজোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের নেতা নেত্রীরা বৈঠকে যোগ দেন। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লাহ, এনসিপি এসপি নেত্রী সুপ্রিয়া সুলে প্রমুখ। তবে ডিএমকে সহ আম আদমি পার্টি সহ বেশ কয়েকটি বিরোধী দলের পক্ষ থেকে এই বৈঠকে দূরত্ব বজায় রাখা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএ ইন্ডিয়া রিজিয়নের তিন দিনের জোন টু সম্মেলনের উদ্বোধন করেছেন। হরিয়ানা বিধানসভায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিংশ, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি, রাজ্য বিধানসভার অধ্যক্ষ হরবিন্দর কল্যাণ সহ অন্যান্যরা। দেশের 100টি শিল্প পার্কের উন্নয়নের লক্ষ্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ভাব্য পোর্টালের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে এই সংক্রান্ত এক অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, মাল্টিমোডাল যোগাযোগ, বিশ্বাসযোগ্য ব্যবহারিক ব্যবস্থাপনা, ডিজিটাল প্রশাসনিক কার্যকারিতা, শ্রমিক অনুকূল পরিবেশ এবং সুসংহত উন্নয়ন সহ একাধিক নিবিড় শিল্প পরিকাঠামো গড়ে তোলাই এই পোর্টালের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগ দেশের উৎপাদন পরিমণ্ডলকে আরও শক্তিশালী করবে বলে তিনি উল্লেখ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সংশোধিত ইইউ নিয়ন্ত্রক রূপরেখার অধীনে ভারত ইউরোপীয় ইউনিয়নে জলজ পণ্য রপ্তানির বৃহৎ বাজার তৈরি করতে সমর্থ হয়েছে। এছাড়াও বেড়েছে মধু ও ডিমের রপ্তানির বাজার। ইউরোপীয় ইউনিয়ন তাদের অনুমোদিত দেশের তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করার পরে এই অগ্রগতি। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, এই অন্তর্ভুক্তির ফলে ভারতীয় রপ্তানিকারকরা নির্বিঘ্নে ইউরোপীয় বাজারে ব্যবসা করতে পারছেন। উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে মৎস্যক্ষেত্রে। ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে মৎস্য ও মৎস্যজাত পণ্যের মূল্য প্রায় $150,59,00,000। মন্ত্রক জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের প্রয়োজনীয়তার সঙ্গে সাযুজ্য রেখে ভারতের পরীক্ষা নিরীক্ষা ও শংসাপত্র প্রদান ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হয়েছে। ইসরায়েল ইরানের দক্ষিণ পশ্চিম খুজেস্তান প্রদেশের কারুন পেট্রোকেমিক্যাল কোম্পানিতে বিমান হামলা চালিয়েছে। ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, এই হামলায় কমপ্লেক্সের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখনও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের নেভাতিম ও টেল অফ বিমান ঘাঁটিতে পাল্টা বিমান হামলা চালানো হয়েছে বলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েল উভয়ই অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে আগ্রহী। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে হামলা ও পাল্টা হামলার তীব্রতা বৃদ্ধির প্রেক্ষিতে তিনি এই কথা বলেন। ট্রাম্প আরও বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতের পূর্ণাঙ্গ সমাধান নিশ্চিত করতে শান্তি চুক্তির চূড়ান্ত পর্বের আলোচনা চলছে। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। 2 নম্বর স্টিল মেল্টিং শপের সিসিটিভি বিভাগে গলিত ধাতু বহনকারী বালতি একটি মই থেকে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে দুর্ঘটনার প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা এবং আহতদের জন্য 50,000 টাকা এককালীন অনুদান দেওয়া হবে বলেও প্রধানমন্ত্রী জানান। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে 113 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগে 152 রানে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশ কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। পশ্চিমবঙ্গ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত হল। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। খবর শেষ হলো, পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড।

0: ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: সংবাদ বিরতির পর ফিরে এলাম আবারও হিয়ার মাঝে অনুষ্ঠান নিয়ে, রাজস্বী আর সুস্মিতা 100.1 FM গোল্ডে। আর আজ হিয়ার মাঝের বিষয় রবীন্দ্র ভাবনায় গ্রীষ্ম।
2: আর গ্রীষ্মের এই প্রবল তাপে যখন আমরা সেই দাবদাহে একবার অতিষ্ঠ, তখন আমাদের পাশে রবীন্দ্রনাথ।
1: প্রখর তপ্ত বৈশাখ গ্রীষ্ম শুরুর প্রথম মাস, অবিরাম অগ্নিবাণে শুষ্ক শীর্ণ হয়ে ওঠে প্রকৃতির অবয়ব, চরাচর জুড়ে নিবিড় বৈরাগ্যের ছায়ামূর্তি, মুক্তির আকুতিতে উদ্দাম দিশেহারা। বাইরের লাবণ্যহীনতা চারদিকে, নাই রসনায় দারুণ দহন বেলা, খেলো খেলো তবু নীরব ভৈরব খেলা। দারুণ দহন বেলায় ক্লান্ত কপোত খুঁজে বেড়ায় তৃষ্ণার জল, প্রকৃতিও তৃষ্ণার্ত হয়ে ওঠে, ধরিত্রী বিদীর্ণ হয়ে যায়, তাপদাহে দহন শয়নে তপ্ত ধরণী পিপাসার্ত হয়ে ওঠে।

0: ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে
1: শুনছেন হিয়ার মাঝে, সঙ্গে সুস্মিতা আর রাজশ্রী।
2: দারুণ দহন বেলায় ক্লান্ত কপোত খুঁজে বেড়ায় তৃষ্ণার জল, প্রকৃতিও তৃষ্ণার্ত হয়ে ওঠে, ধরিত্রী বিদীর্ণ হয়ে যায়, তাপদাহী দয়ন দহন শয়নে তপ্ত ধরণী পিপাসার্ত হয়ে বলে ওঠে, এসো এসো হে তৃষ্ণার জল, কল কল ছল ছল, ভেদ কর কঠিনের ক্রূর বক্ষতল, কল কল ছল ছল। গ্রীষ্ম বর্ণনায় কবি দারুণ দহন বেলার রসহীনতার ছবি যেমন এঁকেছেন, তেমনি বৈশাখী ঝড়কে জীর্ণতার অবসানের নতুনের আবাহনের ভগীরথ রূপে বর্ণনা করেছেন। বলছেন, ওই বুঝি কাল বৈশাখী, সন্ধ্যা আকাশ দেয় ঢাকি, শুষ্ক তাপের দৈত্যপুরের দ্বার ভাঙবে বলে ছুটে আসে কাল বৈশাখী, আর এর সঙ্গেই আসে বৃষ্টির আগমনী বার্তা।

0: ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: শুষ্কতাপের দৈত্যপুরের দ্বার ভেঙে আসে কালবৈশাখী, আর এর সঙ্গেই আসে বৃষ্টির আগমনী বার্তা। তবে বৈশাখী ঝড় কেবল বাইরের প্রকৃতিতেই আসে না, আসে হৃদয়ের ভেতরেও। কবির কল্পনাচারী মন বলে, হৃদয়ে আমার ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে, বেড়া ভাঙার মাতুন নামে উদ্দাম উল্লাসে। আর আমরাও কবির চোখের মাধ্যমে দেখি জটিল কেশে ঢাকা আকাশ, পিঙ্গল জটার দীপ্তি, কঠিনের ক্রূর বক্ষতল, হেতাপুষ তব শুষ্ক কঠোর রূপের গভীর রসে, মন আজি মরুদাস বিভোর কোন সে ভাবের বসে, তব পিঙ্গল জটা হানিছে দীপ্ত ছটা, তব দৃষ্টির বন্যে বৃষ্টি অন্তরে গিয়ে পশে, বুঝি না কিছু না জানি মর্মে আমার, মন ও তোমার কি বলে রুদ্রবাণী।

0: ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: রবি ঠাকুর তার গানে গ্রীষ্ম ঋতুকে প্রত্যক্ষ করেছেন মূলত দুটি দৃষ্টিকোণ থেকে। কখনো কখনো গ্রীষ্মকে তিনি অনুভব করেছেন শুধুই শরীরী চেতনায়। কোনো কোনো গানে খররৌদ্র দুঃসহ

তখনও জ্বালা সর্বত্র ব্যাপী শুষ্ক কাঠিন্যের বাণী রূপায়ণ। অনেক ক্ষেত্রে গানের শেষ হয়েছে কালবৈশাখী বা ঝঞ্ঝার প্রতীক্ষায়। এই পর্যায়ের গানের মধ্যে নাই রসনায় প্রখর তপনতাপে দারুণ অগ্নিবাণীরে এমনই সব গান। আরেক যে শ্রেণীর গান, তাতে কবি গ্রীষ্মের ইন্দ্রিয় চেতনার অন্তরালে সম্পূর্ণ ভিন্ন একটা রূপ প্রত্যক্ষ করেন, যিনি মানব সংসারে সমস্ত দুঃখ আঘাতকে চরম আত্মিক উত্তরণের সোপান রূপে, ঈশ্বরের পরম দান রূপে সাদরে বরণ করে নেন। সেই কবি নিসর্গ সংসারে গ্রীষ্মের অগ্নিময় দহন জ্বালা জর্জর রূপটির মধ্যে দিয়ে তার কল্যাণময় রূপটির উন্মোচন করেন। একাধিক গানে গ্রীষ্মের ধ্যানমগ্ন তপশ্চর্যা কঠোর সেই রূপই উঠে এসেছে।

0: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: কিভাবে যে সময়টা অনেকটা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না।
2: একদমই তাই।
1: আর রবীন্দ্রনাথের লেখা থেকে আবার কিছু শুনবো সুস্মিতাদির কাছে।
2: আসলে আজকের বিষয় তো আমাদের কবিগুরুর ভাবনায় গ্রীষ্ম। তার ভাবনার কথাটাই নানাভাবে নানা রূপে সামনে আসে। তার চিন্তায় চেতনায় গ্রীষ্মের যে রূপ সেটা অত্যন্ত বৈচিত্র্যময়। তিনি গ্রীষ্মকে কেবল রুক্ষ দাবদাহ হিসেবে দেখেননি, কথা আমরা বারবার বলছি, বরং তাকে জীবনের পূর্ণতা, জড়ামুক্তি আর নতুনের আবাহন হিসেবে উপলব্ধি করেছেন। তার সাহিত্যে, সঙ্গীতে ফুটে উঠেছে গ্রীষ্মের এক নান্দনিক দিক। গ্রীষ্মের প্রখর রোদ আর শুষ্কতা তা যেন প্রকৃতিকে পবিত্র করার উপায় হিসেবে দেখেছেন। তার কবিতায় গ্রীষ্ম আসে সব জীর্ণতা, ক্লান্তি মুছে ফেলতে। কালবৈশাখীর ঝড় আর বজ্রপাত তার লেখায় মুক্তির প্রতীক, নতুন প্রাণের সঞ্চার করতে গ্রীষ্মের এই রুদ্ররূপ তিনি অপরিহার্য বলে মনে করেছেন। তার গানগুলিতে গ্রীষ্মের যে রৌদ্রতপ্ত দুপুরের ক্লান্তি এবং সেই সঙ্গে হঠাৎ বৃষ্টির যে স্নিগ্ধতা সেটা একটা অপূর্বভাবে মিশে গেছে। তার গানে গ্রীষ্মের রোদ যেন হয়ে ওঠে ধ্যানের আর তপস্যার প্রতীক। কখনো সেখানে অগ্নিশিখা দাউ দাউ করে পুড়ছে, কখনো এসে পড়ে তার সেই বিখ্যাত দর্শন, লেট লাইফ বি বিউটিফুল লাইক সামার ফ্লাওয়ার্স, জীবন যেন গ্রীষ্মের ফুলের মতো সুন্দর হয়। তার জীবনবোধের পরিচয়, গ্রীষ্মের ফুল যেমন প্রখর রোদেও প্রস্ফুটিত, তেমনি জীবনের সব প্রতিকূলতাকে হাসি মুখে বরণ করে নেওয়ার কথা তিনি বলেছেন। সেখানেই তার কবিতায় গ্রীষ্মের স্বরূপ আর সৃষ্টির আনন্দ নিখুঁতভাবে ফুটে উঠেছে। শিল্পী মিতা হকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতটি শুনতে শুনতে চলে যাব সংবাদ বিরতিতে, ফিরব ঠিক রাত 11:10 মিনিটে হিয়ার মাঝে নিয়ে।

0: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে,
1: হিয়ার মাঝে নিয়ে আপনাদের সাথে সুস্মিতা রাজর্ষী। আর কোথাও সারা দিনের ক্লান্তির শেষে যখন আমরা রবীন্দ্রনাথের আশ্রয় নিই, তখন ক্লান্তি যেন কিভাবে যেন উধাও হয়ে যায়।
2: রবীন্দ্রনাথের গান, তার কবিতা এবং তার যে কোনো লেখাই, তার সাহিত্য আমাদের তো ভীষণ

শান্তি দেয়, পরম দুঃখেও সেই তিনি আমাদের আশ্রয়। রুদ্র মানে রুদ্ররূপ যে গ্রীষ্মের দহন বেলাতেও তিনি আমাদের প্রাণের আরাম, আত্মার শান্তি। তাই শুধুই ভয়াবহ থাকে মেনে নিয়ে, দুঃখে দুর্দশায় জ্বালায় যন্ত্রণায় ঋতু বলে নয়, জীবনেও জ্বালা পোড়ার থেকে তিনি রক্ষা করেন, তিনি শান্তির বাড়ি ধারে এনে দেন আমাদের। তাই কোথাও গ্রীষ্মের সঙ্গে ঝড়, ঝড়ের সঙ্গে বৃষ্টি সব একাকার হয়ে যায়, এই বৈশাখ উল্লেখ করা তার গ্রীষ্মের কথায়।

0: ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: আর গ্রীষ্মের বৈশাখের রাতের কথা তার লেখা, এবং সেখানে কবিতায় বৈশাখ।
2: হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি বিষাণ ভয়াল, কারে দাও ডাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ছায়ামূর্তি যত অনুচর দগ্ধ তাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে, কি ভীষ্য অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন আকাশে, নিঃশব্দ প্রখর ছায়ামূর্তি তব অনুচর, মত্তশ্রমী শোষিছে হুতাশ, রহি রহি দহি দহি উগ্র বেগে উঠেছে ঘুরিয়া আবর্তিয়া তৃণপর্ণ, ঘূর্ণ ছন্দে শূন্যে আলোরিয়া চূর্ণ রেণুরাশ, মত্তশ্রমে শোষেছে হুথাস, দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী, পদ্মাসনে বস আসি রক্ত নেত্র তুলিয়া ললাটে, শুষ্ক জল নদী তীরে শস্য শূন্য তৃষাদীর্ণ মাঠে, উদাসী প্রবাসী দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী, জ্বলিতেছে সম্মুখে তোমার লোলুপ চিতাগ্নি শিখা, লেহি লেহি বিরাট অম্বর নিখিলের পরিত্যক্ত মৃত স্তূপ বিগত বৎসর করিভস্য সার চিতা জলে সম্মুখে তোমার, হে বৈরাগী কর শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে, যাক নদী পার হয়ে যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ হে বৈরাগী কর শান্তি পাঠ। আবার সেখানেই তিনি শেষে বলছেন, ছাড় ঢাক হে রুদ্র বৈশাখ, ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা জাগিয়া উঠি বাহিরিব দ্বারে, চিরব প্রাণী শূন্য দগ্ধ তৃণদিগন্তের পারে, নিস্তব্ধ নির্বাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ।

0: ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: রবি ঠাকুর তার পরিচয় গ্রন্থে লিখেছিলেন, গ্রীষ্ম তার কাছে ঋতুদের মধ্যে ব্রাহ্মণ, কারণ সমস্ত রসবাহুল্য দমন করিয়া জঞ্জাল মারিয়া তপস্যার আগুন জ্বালিয়া সে নিবৃত্তি মার্গের মন্ত্র।

সাধন করে। কিন্তু গ্রীষ্মের দাপটের কারণে পূর্ববাংলার গ্রামে গ্রামে যে জলকষ্ট দেখা দিত তাও তাঁকে ব্যথিত করেছিল। নদীর জল গিয়েছে নেমে, তীরের মাটি গিয়েছে ফেটে, বেরিয়ে পড়েছে পাড়ার কুকুরের পঙ্ক, ধুধু করছে তপ্ত বালু, মেয়েরা বহুদূর পথ থেকে ঘড়ায় করে নদীর জল বয়ে আনছে, সেই জল বাংলাদেশের অশ্রু জল মিশ্রিত। গ্রীষ্মকালের তীব্র ঝড়ঝাপটা নিয়েও ছিল কবির নানান ভাবনা। ছিন্নপত্রর একটি চিঠিতে তিনি তার ভয়াবহতার ছবি এঁকেছেন, বলছেন, চা খাবার জন্য উপরে যাচ্ছি, এমন সময় প্রচণ্ড ঝড় এসে উপস্থিত, যেন অরণ্যের যত প্রেতাত্মাগুলো হঠাৎ জেগে উঠে ভুতুড়ে নাচন নাচতে আরম্ভ করে দিলে, যেন সেই রকমের একটা উচ্ছৃঙ্খল পলায়ন এবং পশ্চাৎ ধাবন চলছে।

0: ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: রাত বাড়ছে, একটু একটু করে গরমও করছে, কিন্তু তবু আমাদের মনের মধ্যে যে তাপটা আছে, সেই গ্রীষ্মের তাপ সারাদিনের ক্লান্তির পরেও আমাদের ছেড়ে যায় না। সেই ক্লান্তি থেকে মুক্তি দেন রবীন্দ্রনাথের গান।
2: শান্তিনিকেতনে গ্রীষ্মের ছুটি আর এই উত্তপ্ত আবহাওয়ায় রবি ঠাকুরের জীবনযাপন ছিল একেবারেই অন্যরকম। গরমের তীব্রতা থেকে বাঁচতে তিনি প্রায় বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন। তার গ্রীষ্মকালীন চিঠিপত্র আর লেখায় প্রকৃতির এই প্রখর রূপ এবং তার নিরাময় করার জন্য যে ছায়া, তার দারুণ বিবরণ পাওয়া যায়। গ্রীষ্মের খরতাপের মাঝেই তার ভেতরের সৃষ্টিশীলতা নতুন মাত্রা পেত।

0: সত্যি গ্রামের পথের সে আল বেয়ে যেতে যেতে কোথাও যেন কাট রোদেও আমাদের গরম লাগে না, গায়ের মৃদুমন্দ বাতাস লাগে, মনটা ভালো লাগে।
1: রবীন্দ্রনাথ ঠাকুর ঋতু সৌন্দর্যের কবি, তাই ঋতু সাহিত্যে যে বৈচিত্র্য দেখা যায় তা শুধু আকাশে বাতাসে মেঘে বর্ষণে ফুলে পল্লবেই প্রকাশ পায় এমন নয়। সে বৈচিত্র্য মানুষের শৈশব কৈশোর যৌবন বার্ধক্যেও সমান। ঋতুর মধ্যে রবীন্দ্রনাথ একদিকে দেখেছেন তার কঠোর রূপ, অন্যদিকে দেখেছেন রস কোমলতা, সৃষ্টির স্নিগ্ধতা। দারুণ গ্রীষ্মে একদিকে যেমন প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার, তারপরেই সেখানে আসে চাঁপা ফুলের ছোঁয়া, বকুল মালার গন্ধ। বৈশাখের রুদ্রতা ও কোমলতা দিয়ে তিনি কামনা করেছেন সমস্ত গ্লানি দূর করে পবিত্র আর নির্মল এক পৃথিবীর। তার পূর্বের বাংলায় ষড়ঋতুর ব্যবহারিক দিকটাই তখনকার কবিদের কাছে প্রাধান্য পেয়েছিল, আলাদাভাবে ঋতু বৈচিত্র্য বর্ণনার চেষ্টা তেমন একটা দেখা যায়নি। কিন্তু রবি ঠাকুর সেই বাঁধাপথে না গিয়ে ব্যক্তিগত অনুভূতির স্পর্শ নিয়ে এসেছেন, ফলে এই প্রকৃতি গাথা হয়ে উঠেছে জীবন্ত। তার গানে প্রতিটি ঋতু যেন তাদের নিজের নিজের ছবি ধ্বনি বর্ণ গন্ধ নিয়ে উপস্থিত। এই গানগুলো যেন বাংলার প্রকৃতির একেবারে মর্মবাণী হয়ে উঠেছে। তার অন্যান্য গানের মতো প্রকৃতির গানেও তিনি বিশ্ববোধ ছড়িয়ে দিয়েছেন। কুসুমে কুসুমে তিনি তার অন্তরাত্মার চরণ চিহ্ন দেখেছেন, তার আগমনে পৃথিবীর বুকে আকুলতা ও চঞ্চলতা অনুভব করেছেন। আকাশ ভরা সূর্য তারা এবং বিশ্ব ভরা প্রাণীর মাঝখানে বিস্ময়ে নিজেকে আবিষ্কার করেছেন। প্রতিটা ঋতু এক একটা দার্শনিক তাৎপর্য নিয়ে রবীন্দ্রসঙ্গীতে উপস্থাপিত হয়েছে। গ্রীষ্মের গানে দারুণ দহন বেলার রসহীনতার ছবি যেমন আঁকা হয়েছে, বৈশাখী ঝড়কে যেমন জীর্ণতার অবসানে নতুন আগমনের পূর্ব সংকেত রূপে পাওয়া যায়, রবীন্দ্র ভাবনায় বৈশাখী ঝড় কেবল বাইরের প্রকৃতিতেও আসে না, হৃদয়ের ভেতরেও সে ঝড় তোলে। গ্রীষ্মের মধ্যে তিনি একদিকে দেখেছেন এর কঠোর রূপ বৈরাগীর বেশ, অন্যদিকে তার রসকোমলতা আর সৃষ্টির স্নিগ্ধতাতেও মুগ্ধ হয়েছেন তিনি।

বাংলা ধ্বনি গানের এই অনুষ্ঠানে এতক্ষণ আপনারা শুনছিলেন ভূপেন হাজারিকার কণ্ঠে বাংলা ধ্বনি গান। এই মুহূর্তে শ্রোতা বন্ধুদের জন্য রয়েছে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে বাংলা ধ্বনি গান। শিল্পীর কণ্ঠে মন ভালো করা বেশ কয়েকটি বাংলা ধ্বনি গান সাজানো রইল শ্রোতা বন্ধুদের জন্য। স্টুডিও ঘড়ির কাঁটায় রাত্রি 12টা বেজে 39 মিনিট হয়ে 50 সেকেন্ড পেরোলাম আমরা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআর অ্যাপে আকাশবাণী কলকাতা।

বাংলা ধ্বনি গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে বাংলা ধ্বনি গান। এই মুহূর্তে বাংলা ধ্বনি গান শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন বাংলা ধ্বনির গান গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে।

শুনছেন বাংলা ধ্বনিক গান। স্টুডিও ঘড়ির কাঁটায় রাত্রি একটা বেজে 49 মিনিট হয়ে 12 সেকেন্ড পেরোলাম আমরা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। আধুনিক গানের এই অনুষ্ঠানে এই পর্বে আমরা এখন শুনছি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান, শিল্পীর কণ্ঠে বেশ কয়েকটি মন ভালো করা গান আপনারা শুনলেন এই মুহূর্তে। শিল্পীর কণ্ঠে আরও একটি মন ভালো করা বাংলা ধ্বনিক গান রইল শ্রোতাবন্ধুদের জন্য।

0: বাংলা ধ্বনিক গানের এই অনুষ্ঠান থেকে আজ বিদায় নেব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান শুনতে শুনতে।
1: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুঁ।

স্টুডিও ঘড়ির কাঁটায় রাত্রি দুটো বেজে 1 মিনিট হয়ে 25 সেকেন্ড, সময় বাংলা ছায়া ছবির গান শোনার। আজ প্রথমে আমরা শুনব জাতিস্বর ছবি থেকে গান, প্রথম গানটির শিল্পী রূপঙ্কর বাগচী।

জাতিস্বর ছবি থেকে পরের গানটি, শিল্পে সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

তুই জাত ফিরিঙ্গি জবর জঙ্গি, তোকে পারবো না তো তরাতে, আমি পারবো না তো তরাতে। শোন রে ভ্রষ্ট বলি স্পষ্ট, তুই রে নষ্ট মহাদুষ্ট, তোর কি ইষ্ট কালী কেষ্ট, ভজগে যা তুই যীশু খ্রিস্ট, শ্রীরামপুরের গির্জাতে ওই

বাংলার ছায়াছবি গান নিয়োস গান শোনারই অনুষ্ঠানে এই মুহূর্তে আমরা শুনব লহ গৌরাঙ্গের নাম রে। এই ছবি থেকে গান, প্রথম গানটির শিল্পী অন্তরা নন্দী এবং সুতীর্থ চক্রবর্তী।

লহগৌরাং এর নামরে ছবি থেকে গান শুনছেন। এরপরের যে গানগুলি আমরা শুনব শিল্পী জয়তী চক্রবর্তী।

লহো গৌরাঙ্গের নাম দিয়ে ছবি থেকে গান শুনছেন। পরের গানটির শিল্পী পদ্ম পলাশ এবং তার পরের গানটি দ্বৈতকণ্ঠে পদ্ম পলাশ এবং জয়তী চক্রবর্তী।

স্টুডিও ঘড়ির কাঁটায় রাত্রি 3টে বেজে 1 মিনিট হয়ে 13 সেকেন্ড। এখন নানা রঙের গান শুনবো। প্রথমে দোহারের গান শ্রোতা বন্ধুদের জন্য, মন ভালো করা বেশ কিছু গান দিয়ে সাজানো রইল প্রথম পর্বটি।

আমার মাঠে আমার টাটে কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে মাঠের মাটি রৌদ্রে ফাটে পালকি মাঠে আপন নাটে শঙ্খ চিলের সঙ্গে যেছে পাল্লা দিয়ে মেঘ চলেছে।

নানা রঙের গান, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন প্রভাতী, আমরা প্রথম পর্বে শুনব সানাই, শিল্পী তপন নাট্টা, রাগ জৌনপুরী।

আমরা শুনলাম শানাই, শিল্পী ছিলেন তপন নাট্টা, রাগ জৌনপুরী। প্রভাতীর দ্বিতীয় পর্বে শুনব খেয়াল, শিল্পী স্বপ্না ঘোষ, রাগ দেবগিরি ভিলাওয়াল।

আমরা শুনছি খেয়াল, এতক্ষণ ধরে সেটাই শুনলাম। শিল্পী ছিলেন স্বপ্না ঘোষ, রাগ দেবগিরি বিলাওয়াল। এই সঙ্গে শেষ হল প্রভাতী, আনন্দধ্বনি কিছুক্ষণ পরেই।

আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত, 107 FM রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপে আপনারা শুনছেন আনন্দধ্বনি। শাগনিকের পর রমা মণ্ডল।

আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি। রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে শুনলাম গানটি। আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এরপর অদিতি মহসিন

আগুনের পরশমণি ছোঁয়া ও প্রাণে, রূপঙ্কর মনোময় মনোজ, তিন শিল্পীর কণ্ঠে শুনলাম এই গানটি। এরপর সদা থাকো আনন্দে, মনোজ মুরলী নায়ার।